আকাশবাণী আগরতলা, আজ মঙ্গলবার 26 জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, পয়লা আষাঢ় 1433 বঙ্গাব্দ, 16ই জুন 2026 খ্রিস্টাব্দ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে অর্থাৎ 1269 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:55 হয়ে 56 সেকেন্ড।

0: সকলেই সেই পুরুষ, তিনি অমৃতত্বের নিয়ামক, তিনি সকলের ঈশ্বর। তাঁর এরূপ মহিমা তিনি কিন্তু এ অপেক্ষা বৃহত্তর। বিশ্ব জীবসমূহ তাঁর এক পাদ মাত্র, তাঁর তিন পাদ অমৃতত্ব স্বরূপে অধিষ্ঠিত। পুরুষের মুখ থেকে উৎপন্ন হলেন ব্রাহ্মণ, বাহু থেকে ক্ষত্রিয়, পুরু থেকে বৈশ্য এবং পদযুগল থেকে হল শূদ্রের উদ্ভব। এর মন হতে চন্দ্র হলেন, চক্ষু হতে সূর্য, মুখ হতে ইন্দ্র অগ্নি, প্রাণ হতে উদ্ভূত হলেন বায়ু।
1: শুভাষিত অনুষ্ঠানে শুনলেন ঋগ্বেদ থেকে পাঠ আকাশবাণী আগরতলা। এখন ভক্তিমূলক গানের অনুষ্ঠান অঞ্জলি। প্রথম শিল্পী পরিমল ভট্টাচার্য।

অঞ্জলি অনুষ্ঠানে শুনলেন ভক্তিমূলক গান, সর্বশেষ গানখানি শুনলেন শ্রীকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে। ভক্তিমূলক গানের অনুষ্ঠান অঞ্জলি এখানেই শেষ হল। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন ককবরক অনুষ্ঠান হায়ুংনি খরাং।

আকাশবাণী আগরতলা যতরান ফুঙ্ক হামিয়াফারে তাবুক জংজাগতিনি ফুংনি কবরক পান্ডা হায়ুংনি খরাং নরক অ পান্ডা মিটা নৈরা 36.4 এবা সা সাই নৈরা দকচি চকু কিলো হারজ খনাইটংবায় আবার কারিব সারাসা পয়েন ডক মেগা হারজব অ পান্ডা আওয়াই খাইজাগৈ টঙ্গ তিনি ক্রাক সাল তালক্রানি সালমারি নৈজি ডক চিব্রেরা 30 বা 30 বিশি নৈ সাই নৈজি ডক ইংরেজি বিশি ইংরেজি বিশি জুন তালনি সালমারি সি ডক হাইন খরাঙ্গ তিনি পুইলানো খনাবায়ানো তিনি তামনি সালকালা হিমালয় তিনি শিখনি ধর্মগুরু খরকসা ব গুরু অর্জুন দেব থিমানি সাল বিনি থিমানি আবো লাইবুমাব বেলাইখাই নাঙ্গুকমানি সাল হিনই পালাইজাগৈ টঙ তামনি হিমালয় ব অ ধর্ম খাইমানি বিশিংতে সাতক পিঠক বেলাইখানো খাইজাক্ষা ব শিখ টংনি ধর্মগুরুনি বিশিঙ্গ ব খরক বাবো নি বা নাম্বার গলায়ো 1606 ইংরেজি বিশিনি তিনি হাই সালন ব বুথার জাগ বিনি আ শাকনি ধর্ম তে তমু কাহামন খিবি মায়ানি বাকই ব বেলাইখাই সাতক পিতক খাইজাকা সাতক পিতক খাইজাকমানি ন সয়ৈ ন ব থৈকা বিনি আ শাকনয়া ফারমানি কবৈ কাহাম গথার আবো কাহামনি গাইসা মারে বই কলাঙ্কা তাবুক ব এবার তিনি হাই সালো অ শিখ টংথারনি বিশিঙ্গ বিনে আ খাইমানি বিনে আ সাতক জামানি ন সৈমানি ন তে বিনি শাক নয়াফারমানি অব লাইব মাবা কাইসা মৈটো নারক জানাই সাল হিনই তিনি হাই সালো অব বিনি থিমানি ন হেবা গুরু অর্জুন দেব থিমানি আবন মতো খাইলাই দঙ্গ শিখ টংথারনি আশোক জরা খানাকা তিনি তামন সাল পালাইলাই দঙ্গ আবন দিয়ে তাবো খাইনি খরাঙ্গ খোনাবায়ানো কক কাহাম তিনি শ্রীমদ ভগবত গীতানি কক কাহাম খোনালায়ানো কর্মনে বাদি কারস্তে মা ফলেশু কদাচন মা কর্মফল হেতুবুর মাতে সংগুস্ত কর্মনি গীতানি অশ্লোক জন্য ফুরঙ্গ জং তাম সামুং টাকাই বহাইকে টাকাই আবসি নিমু জুতৈ টাকাই মানো ফিয়াবা নিনি সামুং টাকমানি বাইন নিমু জুতৈ সামই মাইয়া কাইটর সও নি খাইন খাইদি ফিয়াবা সামুংনি বাইন খাতুগুই তা খাইদি নিনি মুসুংতৈ বাইমানা মুসুগুই সামুং টাকে খাচুক বুসুক অংনাই তে সামুঙ্গ বখা ওয়ারি ওয়াংলাক সামুংনি বাইন ওয়ানসুগাই খারি সুগুইসে সামুং টাকদি আশুজরা ককাহাম খোনাবাইকা হাইন খরাঙ্গ তাবো খোনাবায়ানো হাবা হুবানী কক টাকবিতে মগতং থাকতং গাইমনতে ককিসা

0: ভিটামিন সি, ক্যালসিয়াম, পটাশিয়াম দঙ্গ তৈ খাকলুব তৈ গবং তংমানি বগৈ কুতুং জরাও হংকাই চিনিহাই থাই রগ এবার হাস্তে রগ হংকাই বেলাই খেন বসাকনি বগৈ কাহাম জন তৈ গুপলুং এবার বসাগ যে নামমানিস হাইড্রেট খাইতনি হংকাই অর ক্যালোরিস কিসা তংমানি বগৈ যে বড় রগ বসাক ওজন কমেরিয়ানি নাই বরকনি বাকে হিংকে বেলাইখে চুবাচু অঙ্গ হিংকাই অর ফাইবার তংমানি বাকে চুগ্ন হজম খাইরি থানি ব চুবাও হিংকাই অবহাইকে তাবো কাইনানি ফাইজিং থাকা হিংকাই খাকলু কাইনানি বাকে সাতং গবং নাঙ্গ তেচিনিহাই ভারত হাকতর হিংকে তো গবং খেন কাইমানো তাবো খাকলু ন কাইনানি বাকে হা যে কিসা শিবুবুক হা নাঙ্গ হংকাই যে থায় এবার হা তৈ থম থম অংয়াবই আমি হাই হা রগ যেন কাইনানি নাঙ্গ তৈ তৈ কাহামকে লো ফানো তৈ গবং লো ফানো তৈ বা থাকিয়াবই তংনানি নাঙ্গ তৈ চিনি হাই হাস্তে এবার উত্তর পূর্বাঞ্চল রগ হংকাই ব তাল রগ কাইখ্যাংকে তে বচাকো হংকাই রমদি ফেব্রুয়ারি নিশিমি মার্চ জরা তৈ জুন জুলাই তেই সেপ্টেম্বর অক্টোবর রগব কাইমানো গাই অবহাইকে বিনি বুঝলি ন সারানি থাকা বা কাইনানি থাকা হংকাই কাইসা হাকর ন বুঝলি কাইনি কাইথাম খিকলাইনাই কাইমানো হংকাই কাইসা হাকর বাইতে কাইসা হাকর ন নই এবার থাম মিটারসক চালনানি নাংনাই হংকাই আরো মুস্কি এবার তে কুবনি নাংকুকমানি বিথিবরাই রগ্রখাঙ্কাই তেব বথাই কাহাম মানাই হিনিব সাজাগ তেওবাহাইকে নাইট্রোজেন ফসফরাস পটাশ অমরক রুইমানো মুস্কিন কারৈ তাবুক তৈ লুনানি থাংতানি নাইখাঙ্কাই অবহাইকে বেলাই সাতং তুংমানি জরাও সাতং কপ্রাব জরাও হংকাই সাল রগ হংকাই হাতিব সাল বা এবার সাল সিনি সালব্রুন্ন তৈ লুখাঙ্কে চাওত গাই অবহাইকে জেফ্রু বুবার বারো তে বুথাই থাইনি নাই আজরা রগ হংকাই তেব মুস্কি রগ এবার তে কুবনি ফার্টিলাইজার রগ রেখাঙ্কে সার রগ রেখাঙ্কে তেব বুথাই কাহাম মাননাই গাই অবহাইকে যে বুথাই মানানি থাকতেনে হংকাই অব বসুক জরা না হংকাই রমদি তাল গবং মানো নাঙ্গ ফিয়াবা আবনি বিশিঙ্গব বিশি রগৈন তালব্রে তালবা খাকলুন কাই মানো রমদি বিশি গরঙ্গৈন যেন খাকলু বোথাইন কাই মানো তেই সঙ্গে জানানি ব যেন জুদা জুদাখাই সঙ্গে চালাই মানো ফাই আসু জরা খালেকা খাকলু কাই মানো তে
1: আও হিংকাই তাবো খালে ন লাই থানা বিশিরগ তামা তামা উংলঙ্কা অগ্নতুই কাইসা কাইনি 1606 ইংরেজি বিশিনি দিনে নাই সালন শিখ রঙী ধর্মগুরু গুরু অর্জুন দেব মোগল রক শাসন খাই টমা জরাব বুথার জাগ ব শিখ ধর্মগুরুনি পাঁচ নম্বর গুরু গলায় শিখ ধর্মনি অব ববুথার জাগুনি আব কাইসা লাইব মাও মতন আর জানাই সা 1819 ইংরেজি বিশিনি দিনে নাই সাল পশ্চিম ভারত কিরমা সিংসা খাই বাংলা ফাইমা বাই 1500 বরক থৈকা তে স্নামজাখা আল্লাবান্ড মুঙ্গুই 18 কিলোমিটার গলক কাইসা বান্ড 1950 ইংরেজি বিশিনি তিনি নাই সাল কলকাতাও মুং গনাং তকে মশাগ্রং মিঠুন চক্রবর্তী আশায় সঙ্গবন যতন সিনু 2007 ইংরেজি বিশিনি তিনি নাই সাল ভারতনি ন ফিয়াবাব মার্কিন যুক্তরাষ্ট্র

ফারি চিং খানেলা না জর তিনি খাকলো নতুই চং খাকলো না যত্ন সিনব তেই সেকাং নাইলাইনাই খাকলো নি কাহা মান মংন তাবো খাকলো নি খাকলো ও তাম কাহাম তং হাই খাকলো ও ফাইবার তঙ্গ

0: thangi tong na ni lakma kolok khai tong na ni abo se ko ko ta engai sung obo hai kanyo tong anu jeno sawi chini libar hamya tamne hin mane libar sin sakni kaisa nangkuk mani bo pat obo hamyang thaka engai lakma phano sowi thang manu jomani bo nuk jago abni bagaino jora tong sani sung sakno kaham khlaiye sathane nangthane khalei sawi sini liver nok aham toni lene fatty liver manje kai tong layan asuk jora khnaka sak kham krani kogo fatty liver noti kok kai sakai nei phaje ka tabu khana layan kok thum
1: aw phadi khana lane sakango drugs chalai mani te raida jayate ফালমানি বা ফালনাই রগ্নতি শালথাং ত্রিপুরা হাঙ্কর জুদা জুদা পান্ডা খ্লাইজাক নাই আবো হাইয়ং ড্রাগস চামানিতে রাইদা চায়াতি ফালমানি ন কেবেঙ্গই কাইসা শাল নারগজাকা হাইয়ং গনাঙ্গই জুন তালনি চিসনি আবংখা খনা নি শালমারি ও শালথাং ত্রিপুরা হাস্তে গনাঙ্গই কাইসা পান্ডা অংনাই উমাকান্ত একাডেমি ও তে অজুন তালিন নৈজি থাম সালমারি ও হে ফুংনি দামসনি তাম মানে জরাও রবীন্দ্র ভবনী সিমি কাইসা কতর হিমলাইমং এবার রেলি খ্লাইজাকাই আর স্কুলনি সিমি কলেজ জরা জুদা জুদা ডিপার্টমেন্ট এবার বেদেগ স্লোগেন বাতাইমং পোস্টার শিলাইমং তেই ডিবেট বাতাইলাইমং বংনাই আবনো কারিব সালথাং ত্রিপুরা হাঙ্করনি ব্লক লেভেল স্কুল লেভেল গ্রাম পঞ্চায়েত লেভেল কামিয়ং আমচায় ওয়ার্ড লেভেল রগ জুদা জুদা আওয়াই পান্ডা খ্লাইজাকাই জুদা জুদা হাতিও মালখুং বুথাকমা থাইও তে বরক গবংমা টংমানী থাইও ব ড্রাগস নি হামিয়া অংমানী ককন তুই লাহার থংমুখ খ্লাইজাকাই তে কাইসা ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ এবার ফুটবল থংমুং ব থাকাই
0: বারো থাকটনি যত্তনি সেলাই কুসুক বেরেমনি সিভিলিয়ান এওয়ার্ড পদ্ম সকাতনি বাকি কয়মুং বলাই ইয়াফারনানি বাকি কবক জাক্ষা খুরজা জাক্ষা 1954 BC সিমি কগ্রবাইতেই রং থংমুং সাকনাই লোক হামগ্রানি সামুং টাংনাই সই সিমুংতেই টাংরং পাইফালতেই সনামুং আকর গ পাইফ্লাই আউই সামুং তাংনাই রকনো অহাক্তনি যত্তনি কুসুক বেরেমনি সিভিলিয়ান এওয়ার্ড পদ্ম সকাত ইয়াফারজাকাই অ সকাত ডগ্নি বিশিঙ্গ তঙ্গ পদ্মবিভূষণ পদ্মভূষণ তেই পদ্মশ্রী 2027 BC লোকসং রাজা সালন কিটিঙ্গি বারো থাপাংনি পদ্ম সকাতনি বাকি অনলাইন কয়লা ইয়াফানানি নাংনাই পদ্ম সকাতনি বাকি কইমুং নি ওয়েবসাইট https://awards.gov.in অ পোর্টালনি বিশিংটি অনলাইন কয়লাই ইয়াফারজাকাই অনলাইন কয়মুং বলাই ইয়াফারনানি বাকি নাংমানি কয়লাই তে সুক্রুবই ককথুম অ পোর্টাল মাননাই বিসকাং 31 July 2026 সালমারিনি বিশিঙ্গ অনলাইন কয়মুং ইয়াফারজাক রগ্ন সিমিন ইয়াসাক জাকাই হাস্তে হাপাংনি জেরারেল এডমিনিস্ট্রেশন নাইখুংনি বখাক্তই অ ককটমা সাকলাই জাকা
1: জম্পুই জলা হাস্তে ও জুন তালনি নৈচি সালমারি ও ইন্টারন্যাশনাল ইয়োগা দে পালাই জাকাই শিকলা শিকলি রকনি সামংতে খেলমুং বখাক্তেই বখাকনি সাকলাইমুং বাই জম্পুই জলা সাব ডিভিশননি তাগারজলা আমচাইনি জওহার নবোদয়া বিদ্যালয় ও ইন্টারন্যাশনাল ইয়োগা সাল পালাইজাকাই অ সাল তাবুক জম্পুই জলানি সাব ডিস্ট্রিক্টনি আচক ফাংনি অফিস কাইসা তিয়ার পান্ডা খ্লাইজাক্ষা অ পান্ডা ও জম্পুই জলা বিএসি নি আচক ফাং বীরেন্দ্র কিশোর দেববর্মা জম্পুই জলা সাব ডিস্ট্রিক্টনি অ্যাডমিনিস্ট্রেটর অমিতাভ চাকমা তেই জুদা জুদা বেদেব নিয়া দং রব মানজাক্ষা
0: ধলাই ডিস্ট্রিক্ট নি ভারত বাংলাদেশ আরেও

0: তংলা নিব সাজা খা তামনিকে বাকসা বাকসা হাঙ্ক রগ ফেরাঙ্ক ওয়াতি ওয়াই মানো হিব সাকলাই যাকা
1: আউ আসু জোড়া খানাকা নবর দেবেনি কক তাবো খানা বাইন পাইথাগ ঝুলাই দেবর মানে খরাঙ্গ হানলপসায় রসাব মানে

রবি কিরণ অনুষ্ঠানে শুনলেন রবীন্দ্রসঙ্গীত। আজকের শিল্পী ছিলেন কণিকা বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা, কিছুক্ষণের মধ্যেই শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, এবং এরপর শুনবেন স্থানীয় বাংলা সংবাদ, এবং এরপর কক্সবাজার সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেনশর্মা। বিশেষ বিশেষ খবর হলো, 52তম G7 শিখর সম্মেলন ফ্রান্সের এভিয়ন শহরে শুরু হয়েছে। সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এভিয়ায় পৌঁছবেন। স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পিটার পেলেগ্রিনি প্রধানমন্ত্রী মোদীকে সেদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডাবল ক্রস ফার্স্ট ক্লাসে ভূষিত করেছেন। ভারত ও স্লোভাকিয়া তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে সর্বাত্মক অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করেছে, স্বাক্ষর করেছে 11টি চুক্তিতেও। প্রায় 4 মাসের সংঘাত অবসানের লক্ষ্যে শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে। ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রক নতুন দিল্লিতে আজ বিকশিত ভারত যুব সংসদের আয়োজন করছে। ইউপিএসসি এবছরের সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে। ফিফা ফুটবল বিশ্বকাপে গ্রুপ জির ম্যাচে ইরান ও নিউজিল্যান্ড মুখোমুখি, সৌদি আরব উরুগুয়ে, বেলজিয়াম মিশর ও স্পেন কাবুভার্দের ম্যাচ অমীমাংসিত। আসছে বিস্তারিত খবরে। 52তম G7 শিখর সম্মেলন ফ্রান্সের এভিয়ন শহরে শুরু হয়েছে। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। স্বাগত জানান মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার, ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ভন্ডার লিয়েন, ইউরোপীয় কাউন্সিলের সভাপতি অ্যান্তোনিয়া কোস্তা সহ G7 দেশগুলির নেতৃবৃন্দকে। এই উপলক্ষে ফরাসি রাষ্ট্রপতি প্রধান প্রধান আন্তর্জাতিক চ্যালেঞ্জের মোকাবিলায় একযোগে কাজ করা এই বিষয়বস্তুর ওপর নৈশ ভোজেও আপ্যায়িত করেন। 3 দিনের সম্মেলনে G7 নেতৃবৃন্দ বিশ্বব্যাপী বৈষম্য হ্রাস, প্রধান ভূ রাজনৈতিক সংকট মোকাবিলায় পদক্ষেপ, সংগঠিত অপরাধের বিরুদ্ধে লড়াই জোরদার করা, শিশুদের বিভিন্ন সমস্যার মোকাবিলা এবং বেআইনি অর্থ আদান প্রদান নিরসনের লক্ষ্যে আলোচনা চালিয়ে যাবেন বলে আশা করা হচ্ছে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী G7 শীর্ষ সম্মেলনে অংশ নিতে আজ এভিয়ায় পৌঁছবেন।

0: ফরাসি রাষ্ট্রপতি ইম্যানুয়েল ম্যাক্রো আনুষ্ঠানিকভাবে তাকে স্বাগত জানাবেন। সম্মেলনের বিষয়বস্তু নতুন অংশীদারিত্ব গড়ে তোলার পাশাপাশি আন্তর্জাতিক সংহতির পুনর্গঠন করা। দুদেশ সফরের তৃতীয় পর্যায়ের সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার ও সংযুক্ত আরব আমিরশাহের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। পরে তিনি ফরাসি রাষ্ট্রপতির দেওয়া এক নৈশ ভোজসভাতেও যোগ দেবেন। উল্লেখ্য, এ নিয়ে টানা ১৩ বার ভারত G7 শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও টানা ৭ বার যোগ দিচ্ছেন সম্মেলনে। স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পিটার পেলেগ্রিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সেদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডবল ক্রস ফার্স্ট ক্লাসে ভূষিত করেছেন। এই সম্মান গ্রহণ করে প্রধানমন্ত্রী এজন্য স্লোভাক রাষ্ট্রপতি, তাঁর সরকার এবং স্লোভাকিয়ার জনগণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তাঁর এই সম্মান ভারতের ১৪০ কোটি মানুষের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন এবং ভারত ও স্লোভাকিয়ার বন্ধুত্বের নিদর্শন বলেও শ্রী মোদী উল্লেখ করেন। এই পুরস্কারকে তিনি আস্থা, বিশ্বাস, উষ্ণতা ও ভালোবাসার প্রতীক হিসেবেও বর্ণনা করেছেন। এর আগে স্লোভাকিয়ার রাষ্ট্রপতির সঙ্গে ব্রাতিস্লাভায় তাঁর প্রাসাদে প্রধানমন্ত্রী মোদী সাক্ষাৎ করেন। উভয় নেতা প্রাসাদ প্রাঙ্গণে বিশেষ যোগাভ্যাস প্রত্যক্ষ করেন। উল্লেখ্য, ভারত ও স্লোভাকিয়া তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে সর্বাত্মক অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করেছে। দ্বিপাক্ষিক সহযোগিতা আরও প্রসারিত করার লক্ষ্যে 11টি চুক্তিও স্বাক্ষর করেছে তারা। এর মধ্যে আছে শ্রমিকদের অভিবাসন, প্রতিরক্ষা, ডিজিটাল প্রযুক্তি, উচ্চশিক্ষা, এআই চেয়ার স্থাপন, দুদেশের পড়ুয়াদের আদান প্রদান কর্মসূচি এবং পর্যটন বিকাশের মতো ক্ষেত্র। ব্রাতিস্লাভায় গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পর এই চুক্তি স্বাক্ষরিত হয়। ভারতীয় জাতীয় বিজ্ঞান একাডেমি এবং স্লোভাক বিজ্ঞান একাডেমির মধ্যে সহযোগিতার বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। উভয় দেশ সন্ত্রাসবাদ মোকাবিলা ও কূটনৈতিক স্তরে আলাপ আলোচনার জন্য একটি যৌথ কর্মী গোষ্ঠী গঠনেও সম্মত হয়েছে। বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে ভারত ইউ মুক্ত বাণিজ্য চুক্তি সংক্রান্ত আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার সমর্থনের জন্য ধন্যবাদ জানান। সর্বাত্মক অংশীদারিত্ব আস্থা, বিশ্বাস, অগ্রাধিকার ও ভবিষ্যৎ রূপরেখার প্রতীক। স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে এই সম্পর্ককে এক নতুন দিশায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে তিনি আলাপ আলোচনা করেছেন বলেও শ্রী মোদী জানান।
1: I congratulate you to the results.
2: हमने अपने संबंधों को कॉम्प्रिहेंसिव पार्टनरशिप का दर्जा देने का निर्णय लिया है। यह हमारे साझा विश्वास, साझा प्राथमिकताओं और साझा भविष्य का प्रतीक है। आज प्रधानमंत्री जी और मैंने हमारे सहयोग को नई दिशा और नई ऊर्जा देने पर विस्तृत रूप से चर्चा की। ऑटोमोबाइल, रेलवे, एडवांस मैन्युफैक्चरिंग और ग्रीन टेक्नोलॉजीज, इन सभी विषयों में आज हमने दोनों देशों के लोगों की भलाई के लिए कई महत्वपूर्ण निर्णय लिए।
0: দুদেশের অংশীদারিত্বে প্রযুক্তির ক্রমবর্ধমান ভূমিকার উল্লেখ করে শ্রী মোদী বলেন, ডিজিটাল প্রযুক্তি ভবিষ্যতে দুদেশের সহযোগিতার অন্যতম প্রধান স্তম্ভ হয়ে উঠবে। সাংবাদিক বৈঠকে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী ভারতের দ্রুত অর্থনৈতিক বিকাশ, ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন।
1: I congratulate you to the results in all areas which you have achieved. It's the field of digitalization and the use of artificial intelligence. You've come so far that you're ahead of many other advanced countries in different parts of the world. I would like to congratulate you to economic growth, which is amazing.
0: সবথেকে দীর্ঘ সময় ভারতের প্রধানমন্ত্রী পদে থাকার জন্য নরেন্দ্র মোদীকে অভিনন্দিত করেন তিনি। প্রায় চার মাসের সংঘাত অবসানের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান একটি চুক্তির রূপরেখা ঘোষণা করায় পশ্চিম এশিয়ায় উত্তেজনা প্রশমিত হতে চলেছে। ইতিমধ্যে এ ব্যাপারে সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়েছে। আগামী শুক্রবার সুইজারল্যান্ডের জেনিভায় আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরিত হবে। এর ফলে সামুদ্রিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী খুলে দেওয়ার পথ প্রশস্ত হল। একই সঙ্গে ইরানের পরমাণু কর্মসূচিও সমাধান না হওয়া অন্য বিষয়গুলি নিয়ে 7 দিনের আলোচনা শুরু হবে বলে জানা গেছে। ভারত, পশ্চিম এশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির বিষয়ে চুক্তি চূড়ান্ত

হওয়ায় স্বাগত জানিয়েছে। এদিকে পশ্চিম এশিয়ার সংঘাতের অবসানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি ঘোষিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস জানিয়েছেন, সীমান্ত এলাকা থেকে তাদের সেনা সরিয়ে নেওয়া হবে না। কেন্দ্রীয় এনডিএ সরকারের ১২ বছর পূর্তিতে আজ শুনবেন বিশেষ আলোচনা। শিল্প, সংস্কৃতি, ভাষা ও ভারতীয় ঐতিহ্যের প্রসারে কেন্দ্র, পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্র ইজেডসিসির অধিকর্তা আশিস কুমার গিরি এবং গৌড়ীয় নৃত্য বিশেষজ্ঞ অধ্যাপক ড মহুয়া মুখার্জির সঙ্গে কথা বলেছেন কাশ্মীর নাহার। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ অনুষ্ঠানটি শোনা যাবে রাত ১০টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা পরিষেবা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। আজকের প্রসঙ্গের এবারের বিষয়ে, পশ্চিমবঙ্গে কোথায় গেলে পাবেন আয়ুর্বেদ চিকিৎসা? আয়ুর্বেদ কনসালটেন্ট এবং অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের রাজ্য সভাপতি ডাক্তার সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন দিব্যদে। অনুষ্ঠানটি শোনা যাবে রাত ৮টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রক নতুন দিল্লিতে আজ বিকশিত ভারত যুব সংসদের আয়োজন করতে চলেছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা জাতীয় স্তরে এই যুব সংসদের উদ্বোধন করবেন। মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় যুব সমাজের অংশগ্রহণ, প্রশাসন নীতি নির্ধারণ ও সংসদীয় কাজকর্মে তরুণদের সক্রিয়ভাবে জড়িত করাই এই যুব সংসদ আয়োজনের লক্ষ্য। ক্যালিফোর্নিয়ার দক্ষিণ মজাবে মরু অঞ্চলে একটি B-52 বোমারু বিমান আকাশে ওড়ার পরপরই ভেঙে পড়লে ৮ জন আরোহীর সকলেই প্রাণ হারিয়েছেন। মার্কিন সামরিক বাহিনীর পক্ষে সামাজিক মাধ্যমে এক বার্তায় একথা জানানো হয়েছে। সরকার ডিজেল ও বিমানের জ্বালানি ATF এর রপ্তানির ওপর বিশেষ অতিরিক্ত উৎপাদন শুল্ক বৃদ্ধি করেছে। আজ থেকেই তা কার্যকর হয়েছে। এর ফলে ডিজেলের লিটার পিছু রপ্তানি শুল্ক ১৩.৫ টাকা থেকে বেড়ে হয়েছে ১৪ টাকা। অন্যদিকে ATF এর রপ্তানি মূল্য প্রতি লিটারে ৯.৫ টাকা বৃদ্ধি পেয়ে ১২.৫ টাকা হয়েছে। সংঘ লোকসেবা আয়োগ UPSC এবছরের সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে। এবছর ১০০০এরও বেশি শূন্য পদের জন্য মোট ১৩,০০০এর বেশি পরীক্ষার্থী সিভিল সার্ভিসেস মেইন পরীক্ষায় বসার সুযোগ পেয়েছেন। ফিফা ফুটবল বিশ্বকাপে লস এঞ্জেলেসে গ্রুপ জির ম্যাচে শেষ পাওয়া খবরে নিউজিল্যান্ড ও ইরানের মধ্যে প্রথমার্ধের খেলা ১-১ গোলে অমীমাংসিত। ম্যাচের ৭ মিনিটে নিউজিল্যান্ডকে এগিয়ে দেন এলিজা জাস্ট। ৩২ মিনিটে ইরানের হয়ে সমতা ফেরান ডিফেন্ডার রামিন রেজাইয়েন। এর আগে গ্রুপ এইচ এর ম্যাচে সৌদি আরব উরুগুয়ে ১-১ গোলে ড্র হয়। গ্রুপ জির ম্যাচে বেলজিয়াম ও মিশরের মধ্যে ম্যাচটিও ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছে। গ্রুপ এইচে গতরাতে স্পেন ও কাবোভার্দের ম্যাচটিও গোলশূন্যভাবে ড্র হয়েছে। খবর আপাতত এ পর্যন্তই। পরের খবর এক্ষুনি স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি ইন্দিরা দেব। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা গতকাল সচিবালয়ে আয়োজিত টাস্ক মনিটরিং সিস্টেমের এক সভার পৌরোহিত্য করেন। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি, স্বাস্থ্য পরিষেবা, পরিকাঠামো উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করা হয়। সভায় মুখ্যমন্ত্রী বিভিন্ন দপ্তরে আধিকারিকদের জনসেবামূলক কাজ আরও দ্রুত স্বচ্ছভাবে দায়িত্ব নিয়ে করার জন্য নির্দেশ দেন। নেশা অপরাধের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে অভিযান পরিচালনার উপর বিশেষ গুরুত্ব আরোপ করে তিনি বলেন, প্রতিটি জেলায় মোবাইল পেট্রোলিং ব্যবস্থা সর্বদা সক্রিয় রাখতে হবে এবং শিশুদের পার্ক বা জনসমাগম হয় এমন জায়গাগুলিতে সুস্থ পরিবেশ বজায় রাখতে সতর্ক থাকতে হবে। এই বিষয়ে পুলিশ প্রশাসনকে আরও তৎপর ও সক্রিয় ভূমিকা গ্রহণের নির্দেশ দেন তিনি। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক বরিষ্ঠ শিল্পীদের জন্য আর্থিক সহায়তা প্রকল্পে আবেদনপত্র আহ্বান করেছে। রাজ্য বা কেন্দ্রীয় সরকারের পুরস্কারপ্রাপ্ত কিংবা আকাশবাণী দূরদর্শনের স্বীকৃত শিল্পী এই আর্থিক সহায়তার জন্য আবেদন করতে পারবেন। আবেদনের সময় তাদের বয়স হতে হবে কমপক্ষে 60 বছর এবং তাদের ব্যক্তিগত মাসিক আয় 6,000 টাকার বেশি হতে পারবে না। তবে তারা যদি কোনো সরকারি সংস্থা থেকে ইতিমধ্যে কোনো ভাতা পেয়ে থাকেন তা আয়ের মধ্যে গণ্য হবে না। সংস্কৃতি মন্ত্রকের ওয়েবসাইট www.indiaculture.gov.in মক স্কিমস অ্যাপ্লিকেশনে গিয়ে অনলাইনে আবেদনপত্র জমা দেওয়া যাবে। তবে নির্দিষ্ট ফরম্যাটে সেই আবেদনপত্র সংশ্লিষ্ট রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চলের কিংবা সংশ্লিষ্ট জোনাল কালচারাল সেন্টারের মাধ্যমে

0: জমা দিতে হবে এবং সেই রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল জোনাল কালচারাল সেন্টারের সুপারিশ ছাড়া মন্ত্রক আবেদনপত্র অনুমোদনের জন্য বিবেচনা করবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্লোভাকিয়া প্রতিপক্ষ রবার্ট ফিকোর সঙ্গে গতকাল ব্রাতিস্লাভায় দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। এ উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে শ্রী ফিকো ভারতের অর্জিত অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রশংসা করে বলেন, উভয় দেশের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। প্রধানমন্ত্রী শ্রী মোদি বলেন, এ সফর ভারতীয় স্লোভাকিয়া সম্পর্ককে আরও গভীর করবে এবং দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে। আলোচনার পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী শ্রী মোদি বলেন, ডিজিটাল প্রযুক্তি নিয়ে স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন পথ খুলে দেবে।
1: টেকনোলজি আমাদের ভাবি সাঝেদারি কা মহত্বপূর্ণ স্তম্ভ হ্যায়। ডিজিটাল টেকনোলজি পর আজ কিয়ে গয়ে এমওইউ ইসে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার মে সহযোগ কি নই সম্ভাবনায় বনেগি। মুঝে খুশি হ্যায় কি স্লোভাকিয়া কি এক ইউনিভার্সিটি মে এআই কে বিষয় পর ইন্ডিয়া চেয়ার স্থাপিত কি যা রহি হ্যায়।
0: এডিসির আসন্ন ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে আজ সুপ্রিম কোর্টে শুনানির দিন ধার্য রয়েছে। এদিকে ভিলেজ কমিটি নির্বাচনের জন্য গতকাল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। বিভিন্ন ব্লকের রিটার্নিং অফিসারগণ স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের হাতে চূড়ান্ত ভোটার তালিকার কপি তুলে দেন। ধলাই জেলার জেলাশাসক কার্যালয়ে গতকাল ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কোঅর্ডিনেশন অ্যান্ড মনিটরিং কমিটি তথা দিশার সভা অনুষ্ঠিত হয়। সাংসদ কৃতি দেবী দেববর্মনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই দিশা সভায় জেলার বিভিন্ন দপ্তরের অধীনে পরিচালিত জনকল্যাণমূলক প্রকল্পগুলির অগ্রগতি বিস্তারিতভাবে তুলে ধরা হয়। সাংসদ কৃতি দেবী দেববর্মন জেলার সার্বিক উন্নয়নের স্বার্থে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, প্রশাসন ও জনপ্রতিনিধিদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে উন্নয়নের ধারাকে আরও গতিশীল ও জনমুখী করে তুলতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে গতকাল মাতাবাড়ির ধন্যমাণিক্য মুক্ত মঞ্চে এবং তেপানিয়া ব্লক অফিসে আয়োজিত জনকল্যাণ শিবিরের উদ্বোধন করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তিনি বলেন, তিন দিনব্যাপী শিবিরে বিভিন্ন সরকারি স্টলের মাধ্যমে কেন্দ্র ও রাজ্য সরকারের নানা প্রকল্প সম্পর্কে জনগণকে অবহিত করা হবে। বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। এদিকে গতকাল সাতচাঁদ কমিউনিটি হলে ব্লক ভিত্তিক জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে বিভিন্ন দপ্তর থেকে সুবিধাভোগীদের সাহায্য করা হয়। ২০২৬ ফুটবল বিশ্বকাপে আন্ডারডগ কেপ ভারতের কাছে হোঁচট খেল বিশ্বকাপের অন্যতম ফেভারিট স্পেন। দুর্দান্ত রক্ষণাত্মক ফুটবল খেলে স্প্যানিশদের গোলশূন্য জয়ে আটকে দেয় আফ্রিকার দলটি। অন্যদিকে বেলজিয়াম ও মিশরের ম্যাচ এক এক গোলে শেষ হয়েছে। এছাড়া সৌদি আরব ও উরুগুয়েবের মধ্যে লড়াইটিও এক এক গোলে ড্র হয়েছে। ভারতীয় সময় অনুযায়ী আজ সকাল ৬:৩০ শুরু হয়েছে ইরান বনাম নিউজিল্যান্ডের ম্যাচ। আবহাওয়ার খবর, আগামী ২৪ ঘন্টায় সিপাহীজলা জেলা ও দক্ষিণ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ ভোরে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে ৭:৫৫।

0: আকাশবাণী আগরতলা ককটমা পরিব সমীর বর্মা মন্ত্রীবক্ষক নরেন্দ্র মোদী তাই স্লোভাকিয়ানি মন্ত্রীবক্ষক রবার্ট ফিকো মিয়া ব্লাতি ব্রাতিস্লাভাও বাবাইনি কগ্রাম পান্ডা কাইসা খাইখা আবনারগৈ কগনার্থনি মচাং ফিকো ভারত হাক্তরনি রং পুইসা বাংরেউই মানমানো বলাই সাকা হাক্তর কাইনি বিশিং বেলাই হালক কাহাম দো মন্ত্রীবক্ষক মচাং মোদী সাকা ও বেড়েমুঙ ভারত স্লোভাকিয়ানি বিশিং হালক তাইব কাহাম মানো তাই হাকতর কাইনি বিশিং চুবালাইমুঙ কটাল্লাম ফিওক জাগান
1: টেকনোলজি হামারি ভাবি সাজেদারি কা মহত্বপূর্ণ স্তম্ভ হ্যায় ডিজিটাল টেকনোলজি পর আজ কিয়ে গয়ে এমওইউ ইসে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার মে সহযোগ কি নই সম্ভাবনায় বনেগি মুঝে খুশি হ্যায় কি স্লোভাকিয়া কি এক ইউনিভার্সিটি মে এআই কে বিষয় পর ইন্ডিয়া চেয়ার স্থাপিত কি যা রহি হ্যায়
0: মন্ত্রীবক্ষ নরেন্দ্র মোদী তৈদুর মুম্বাই থাকায় বিশি সিনেও সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস

0: তাই সবকা প্রয়াস নাহার মুংবাই ভারত খরচাজাকাই হামক্রাইনি লামো বসকাঙ্গি তঙ করিজা হুকবা খ্লাইনে রক বরৈ তাই শিকলা হদানী হামক্রাইও গবাং লোক হামক্রাই রেগজাক টাংবতাং মুখ থাঙ্গো চাসারেখা টাংবেখ্রেব বাবায়ও হাফাংনি বাইমুং খক নই চিনি পয়েন্ট নই রাশাই রেজাক রাঙ্গো সগৈখা মেট্রো রেল নেটওয়ার্ক বাগ বাহাই তাই বসংলাহার নেটওয়ার্ক সা পয়েন্ট ব্রী দক রাশাই কিলোমিটার গবাং ফলকজাকা ভারতনি রেলওয়ে বাজেটনি চুবা চুবাই বাক চুকু হাই বাংখা তাই তাবো কাই সারা দক চিনি বন্দে ভারত ট্রেন সেপ চল খাইজাক দো আবুবাই থাংলাইসু সেপ লাইটে সাংখা অ চাসামুং নই সাই ব্রীচি সিনি বিশি বিশিনি বিশিং হামসাজাক ভারত সানামতি সানা থংকরা খালাইমা হই খরচাজাকা মন্ত্রকর প্রফেসর ডাক্তার মানিক সাহানি তৈজল মুংবাই মিয়া হাস্তে তাং কতর টাস্ক মনিটরিং সিস্টেম নি কগলাম পান্ডা কাইসা সংসাজাকা হাস্তে নি কেরং রাইজানি হালক সাখামনি সেপসাপ টাংবেখ্রেবনি হামক্রাই তাই লুকু হামক্রাই রুগজাক ডাল বিদাল কগলাম সালাইখা পান্ডাও মন্ত্রকরা জুদা জুদা নাইকুংনি অফিসারক লুকু হামারিনি সামুগ তাইব দই সাপ সুত্রা তাই বার জাতি তাংনানি দাগিখা ফেকজাকাই তাই চায়া সামুং কেবেঙ্গি থানসাকে সামুং নাইকলনানি সাকা ফানবক্সিনি বসাকা যত হাঙ্করো মোবাইল পেট্রোলিং সিস্টেম চয়াওই তন্না নাংনাই তাই চ্রাইরকনি বেড়াইখিনি থাই তাই বরক কথুমজাক ঠাইরগ কাহাম টংখর মথাংনানি হজাক টংনা নাংনাই অ কক্রনতি পুলিশ নাইকল ফাংরকনব তাইব কারাক সামুং তাংনানি দাগিখা মন্ত্রকরা এডিসিনি বসকাং বিলেজ কমিটি চংবরী বাকে মিয়া পাইথাক ভোটার লিস্ট কারি জাকা জুদা জুদা ব্লক রিটার্নিং অফিসার হোক রাজনৈতিক বদল আদং রোগ ইয়াগো পাইথাক ভোটার লিস্ট নি কপি আফার জাকা ইয়াং বিলেজ কমিটি নি চংবরী তৈ তিনি সুপ্রিম কোর্টও খারমান ভারত হাফাং হুকুমু কক চংলাই নক চাকরা রসা মুং রগ্ন রাংচুবাসু রমানী টাংবতাং কইবলাই রেনা কবখা হাস্তে এবার কেন্দ্র হাফাং সকাত মানজাক এবার আকাশবাণী তাই দূরদর্শনী গসিমুং মানজাক আর্টিস্ট রক ও রাংচুবাসুনি বাকে কইবলাই রুই মাননাই কইমুং বাকে উমর উংনা নাঙানো বিশি দকসিনি সিমি তাই বরকনি আজিমুং তাল খক দক সাইনি গবাং অঙি মানগলাক তামুখে তুমুং বরক হাফাং জেসাবু মতাতে বাতারক মানি তংখে বরকনি আজিমুং খবজাক গলাক হুকুমু কক চংলাই নগ্নি ওয়েবসাইট www.indiaculture.gov.in MOC স্কিমও থাঙ্গি অনলাইনতেই কয়বলাই রুই মাননাই তামুখে অ সুনামজাক ফরমেটো অ কয়বলাই রক হাস্তে এবার কেন্দ্রই নাইকলজাক আমসাইনি এবার জুনাল কালচারেল সেন্টারনি বিশিংতে ইয়াফারইনা নাঙানো বড়নি ইয়াকতে রহরজাক একে কক চংলাইন কয়বলাইন জেরগ্লাক প্রদেশ যুব কংগ্রেস বিখাক্তি মিয়া আগরতলা আউলিও খাউদ্দমা হিম্বতকারী জাখা আউলি জুদা জুদা লামাতে RMS লামপ্রাও সগিখে পুলিশ ও হিম্বতক কাসুকা আর খাদমা ফুলুকানি প্রদেশ যুব কংগ্রেস কাসকু নীলকমল সাহা তাই বদলনি খাফুরজাকায় রকমান জাখা প্রদেশ যুব কংগ্রেস কাসকু সাকা নিট ইউজি আমজুকমুংনি সুমুংবলাই সেকাংবারিয়া নংখরথানী করংজাক টংনাই রকন রমনানী তাই CNG PNG LPG পেট্রোল ডিজেল খবৈ সালব্রুম নামমানী মানে মরকমান চাজাগিয়া অঙ্গি মিয়ানী অ খাদমা সাউংবতাং পালাই জাখা দলাই হাঙ্করনি হাঙ্কর নাইকল ফাংনি হাবানগৈ মিয়া ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কোঅর্ডিনেশন এন্ড মনিটরিং কমিটি এবার দিশানি কগলাম পান্ডা অংখা সাংসদ কৃতিদেবী দেববর্মানী তৈ ফাংবাই সংসাজাক অ দিশা পান্ডাও জুদা জুদা নাইখুঙ্গ তাংজাগি টংমানী লুকু হামক্রাই সাউংবতাং রক সেকাঙ্গি টংমানী তৈ সালাইজাকা সাংসদ কৃতিদেবী দেববর্মা হাঙ্করনি বেবাক বাবাই হামক্রাইনি বাকে জুদা জুদা নাইখুংনি অফিসারকন লুকু তৈফাং আদং রক বাই কথাওই সামুং তাংনানি কবখা বসাকা হাপাংনি সামুংতাই লুকু অজারক বাই কথালাই চাইটুকুনি বিশিংতিনও হামক্রাইনি সামনে তৈব দই লুকুনি কাহাম খাইজা নাঙানো নৈসাই নৈশিদক ফুটবল ওয়ার্ল্ড কাপ আন্ডার ডগ কেপ বার্ড বাই খা মিথিগ্রজাকা স্পেন বেলাই নাইথক ফুটবল থমানি বিশিংতে স্পেনিশ রকন গোল রিয়াবই ড্র খাইখা কচারখা খলাই কচারখা আফ্রিকা বদল তাই বাবৈসা বখাক বেলজিয়াম তাই মিশর বাতাইমুঙ সা সা গোল বাই থমুং পাইখা আবো কারিব সৌদি আরব তাই উরুগুয়েনি বাতাইমুঙ ব সা সা গোল বাই দ্র অংখা ভারতনি জরা রগই তিনি ফুংনি দামদক সরি থামসিও চেনখা নিউজিল্যান্ডনি বাতাইমুং তাবুক নবাটিবানী ককতমা বসকাং দামনৈ সিব্রিও সিপাহীজলা তাই সালগ্রা হাঙ্কর ফেরাং কগৈ কসু গবাংখা ওয়াতি ওয়াবন হই নবাটিবার নাইখুং হজাগ্রখা তিনি সালনি তুংমারি সাকাবো 34 ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি টঙি মানো আগরতলাও তিনি আইসুকনি তুংমারি খামাও 25.4 ডিগ্রি সেলসিয়াস কক্টোবা পরিমুং তাবনি বাকে অরণ্য পাইখা উনি কক্টোবা আওয়াই ইঙ্গনে তিনি হর দামসিনী সতী বৃষি বাব
1: আকাশবাণী আগরতলা।

0: নমস্কার, সুপ্রভাত শ্রোতা বন্ধু, সবাইকে অভিজ্ঞাপনের আরও এক নতুন পর্বে জানাই সুস্বাগতম। নতুন দিনের এই শান্ত স্নিগ্ধ প্রভাতে আমরা উপস্থিত হয়েছি এক গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী বিষয় নিয়ে, পরিবেশ সচেতনতা। শ্রোতা বন্ধু, জুন জুলাই মাস মানেই আমরা বিশেষভাবে পরিবেশের দিকে নজর দিই, পরিবেশকে নির্মল রাখতে চেষ্টা করি এবং পরিবেশকে নানানভাবে সবুজে ভরিয়ে তুলি।
1: ঠিক বলেছ রাহুল, প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরা এই সকালে আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা আমাদের জীবন, ভবিষ্যৎ এবং সমগ্র মানবজাতির অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
0: শ্রোতাবন্ধু, পরিবেশ বলতে আমরা বুঝি আমাদের চারপাশের সব কিছু, বাতাস, জল, মাটি, গাছপালা, নদী, পাহাড় এবং জীবজন্তু, এই সব কিছুর সমন্বয়ই গড়ে উঠেছে আমাদের এই জীবন ব্যবস্থা।
1: কিন্তু বর্তমান সময়ে দ্রুত নগরায়ণ, বনভূমি উজাড়, প্লাস্টিকের অতিরিক্ত ব্যবহার এবং দূষণের কারণে পরিবেশের ভারসাম্য ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে।
0: জলবায়ু পরিবর্তন, বিশ্ব উষ্ণায়ন, বায়ু এবং জল দূষণ, এইসব সমস্যার প্রভাব আমরা প্রতিনিয়ত অনুভব করছি। কখনো অতিবৃষ্টি, কখনো বা খরা, আবার কখনো তীব্র তাপ প্রবাহ আমাদের জীবনে চ্যালেঞ্জ তৈরি করছে।
1: তাই পরিবেশ রক্ষা এখন সময়ের সবচেয়ে বড় দাবি। ছোট ছোট সচেতন পদক্ষেপ যেমন গাছ লাগানো, প্লাস্টিকের ব্যবহার কমানো, জল সংরক্ষণ, এসবই বড় পরিবর্তনের পথ তৈরি করতে পারে।
0: আমাদের ত্রিপুরা প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। সবুজ বনভূমি, পাহাড়, নদী এবং জীববৈচিত্র্য আমাদের গর্ব। এই সম্পদ রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।
1: আসুন আমরা সবাই অঙ্গীকার করি পরিবেশ বান্ধব জীবন যাপন করব এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ সুন্দর পৃথিবী গড়ে তুলব।
2: আমি

0: টাইফয়েড, হেপাটাইটিস এ বা ডায়রিয়া জলবাহিত রোগ আপনার দরজায় কড়া নাড়তে পারে, কিন্তু একটু সচেতনতাই আপনার সুরক্ষা।
1: সব সময় জল ফুটিয়ে বা বিশুদ্ধ করে পান করুন। শুধু পান করা নয়, হাত মুখ ধোয়ার জন্যও ব্যবহার করুন পরিষ্কার জল।
0: খাবারের আগে এবং শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে ভালো করে হাত ধোবেন। রাস্তার কাঁটা ফল বা শরবত এড়িয়ে চলুন এবং ঘরে ওআরএস রাখুন।
1: খাবার ঢেকে রাখুন এবং চারপাশ পরিষ্কার রাখুন। শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ নজর দিন। অসুস্থ বোধ করলে

0: না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
1: সুস্থ থাকুন, সচেতন থাকুন। জনস্বার্থে প্রচারিত জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা।
2: শ্রোতা বন্ধু, এবারে চলে যাচ্ছি ইতিহাসের পাতা। আজকের দিনকে নিয়ে কি কি বলছে ইতিহাসের পাতা? বলছে আজকের দিনে বাঙালি কণ্ঠশিল্পী হেমন্ত মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন 1920 খ্রিস্টাব্দে। আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন বাঙালি নাট্যকার এবং অভিনেতা জোছন দস্তিদার, সালটা ছিল 1931। আর আজকের দিনে আমরা আমাদের মাঝে পেয়েছিলাম, অর্থাৎ জন্মগ্রহণ করেছিলেন আজকের দিনে ভারতীয় অভিনেতা মিঠুন চক্রবর্তী 1950 সালে। আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন বাঙালি পদার্থবিজ্ঞানী বিকাশ চন্দ্র সিংহ 1945 খ্রিস্টাব্দে।
3: ইতিহাসের পাতা বলছে আজকের দিনে আমরা অনেককে হারিয়েছি, তবে তাদের মধ্যে আজকের দিনে 1861 সালে বাঙালি সাংবাদিক হরিশচন্দ্র মুখোপাধ্যায়কে হারিয়েছি। আজকের দিনে স্বাধীনতা সংগ্রামী দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, তাকে হারিয়েছি, সালটা ছিল 1925। 1944 সালের আচার্য প্রফুল্লচন্দ্র রায়, আমরা সবাই তাকে চিনি, তিনি ছিলেন রসায়ন বিজ্ঞানী, তাকে হারিয়েছি আজকের দিনে। আজকের দিনে 2015 সালে ভারতীয় স্থপতি চার্লস কোরিয়াকে হারিয়েছি। 2021 সালে বাঙালি অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্ত, তাকেও হারিয়েছি 2021 সালের আজকের দিনে।
2: এছাড়া আমাদের শ্রোতাবন্ধুদের মধ্যে আজ যাদের বিশেষ কোনো দিন রয়েছে বা বিশেষ কোনো মুহূর্তের সাক্ষী হতে চলছেন, তাদের জন্য রইল আমাদের এই পর্ব থেকে অনেক অনেক শুভেচ্ছা।
3: এবার লিখছি তোমায় পর্বে আমরা ঢুকে পড়ছি। আজকের প্রথম চিঠিটি পড়ছি, লিখেছেন পশ্চিম মেদিনীপুর কোন্নগর ঘাটাল থেকে দেবাশিস খাঁ। প্রিয় সাথী, একটি গাছ একটি প্রাণ, অনেক মানুষকে করে জীবনদান। বর্তমান বিশ্বে উন্নয়নের ফলে প্রকৃতি ক্রমশ উষ্ণ হয়ে পড়ছে, খামখেয়ালি বর্ষা ব্যতিক্রমী হয়ে পড়ছে, কখনো অতি কখনো বা নাতি। সমুদ্রের জলস্তর বৃদ্ধি পাচ্ছে, পাহাড়ে ধস বৃদ্ধি পাচ্ছে, বৃক্ষ কেটে রাস্তা বাড়ি মার্কেটিং কমপ্লেক্স দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এর ফলে প্রকৃতিতে বৃক্ষের সংখ্যা দ্রুত কমে যাচ্ছে। এল নিনো এবং লা নিনোর প্রভাব ঋতু বৈচিত্র্যের মধ্যে দেখতে পাচ্ছি। প্রকৃতির নিয়ম মেনে আবহাওয়া আগের মতন হচ্ছে না, আমূল বদলে যাচ্ছে। জীবকুল ও উদ্ভিদকুলের বসবাস করা দুরূহ হয়ে উঠছে। ঘটা করে আমরা প্রতি বছর বিশ্ব পরিবেশ দিবস ও অরণ্য সপ্তাহ পালন করি, কিন্তু কতটা তার সার্থক রূপায়ণ হচ্ছে? গরম থেকে রেহাই পেতে বাড়িতে এসি কুলার ব্যবহার করছি, বাইরেটা কিভাবে ঠান্ডা রাখবো? এখনো সময় আছে, প্রকৃতিকে বাঁচাতে হবে। ওজন স্তরে ছিদ্র ক্রমাগত বেড়েই চলেছে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমাতে হবে। গ্রীষ্মের জল কষ্ট বড় বড় শহরে দেখা দিচ্ছে, গ্রীষ্মের সূর্যের তীব্র দাবদাহ এবং শীতে তীব্র শৈত্য প্রবাহ, মেঘ ভাঙা বৃষ্টি হরপা বানের হাত থেকে বাঁচাতে একমাত্র বৃক্ষই পারে। আসুন সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে সংকল্প করি, সবুজ হোক ধরার প্রাণ। লিখেছেন দেবাশিস খাঁ, কোন্নগর ঘাটাল, পশ্চিম মেদিনীপুর থেকে।
2: এবারের চিঠি আমার হাতে রয়েছে ডক্টর রমলা মুখার্জির, তিনি বিবেকানন্দ পল্লী হুগলি জেলা থেকে চিঠিখানি পাঠিয়েছেন। বন্ধু লিখেছেন, আকাশবাণী আগরতলা বিভাগ ও বিজ্ঞাপন।

0: লিখছি তোমায়। জুন মাসের প্রথম পর্ব, বিষয় সবুজ হোক ধরার প্রাণ বিষয়ে। পরিবেশ সচেতন অভিজ্ঞাপন। সবুজে ভরে যাক আমাদের পৃথিবী, এই কামনা প্রত্যেকটি মানুষের হওয়া উচিত। কারণ গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং সুস্থভাবে বেঁচে থাকার জন্য অপরিহার্য। সবুজ বনানী আমাদের অক্সিজেন দেয় এবং ক্ষতিকর কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে বাতাসকে দূষণমুক্ত রাখে। গাছের পাতা ও বাকল, ধুলিকণা এবং বাতাসে থাকা ক্ষতিকর গ্যাস আটকে রেখে বাতাস পরিষ্কার রাখে। গাছ ছায়া প্রদান করে এবং বাষ্পীভবন প্রক্রিয়ার মাধ্যমে পরিবেশের তাপমাত্রা কমিয়ে আনে, যা বৈশ্বিক উষ্ণতা রোধে ভীষণ সহায়ক। গাছের শিকড় মাটিকে শক্ত করে ধরে রাখে। প্রবল বৃষ্টিপাত এবং বন্যায় মাটির ক্ষয় রোধ হয় এবং ভূমি ধস কমে। গাছ বায়ুমণ্ডলে জলীয় বাষ্প ছেড়ে দিয়ে বৃষ্টিপাত ঘটাতে এবং স্বাভাবিক জলচক্র বজায় রাখতে ভূমিকা রাখে। গাছ থেকে আমরা শস্য, ফলমূল, কাঠ, ঔষধি ইত্যাদি বহু মূল্যবান জিনিস পাই। কিন্তু আধুনিক যন্ত্র সভ্যতা সবুজ পৃথিবীকে করেছে কলুষিত। সবুজ জঙ্গল তছনছ করে কংক্রিটের জঙ্গলে বানাচ্ছে। তাই আমরা এই অঙ্গীকারে আবদ্ধ হই যে আগামী বর্ষাতে প্রত্যেকেই অনেক অনেক বেশি করে গাছ লাগাব, সবুজে ভরাবো আমাদের ধরা। সবুজ শুভেচ্ছা আনতে ডক্টর রমলা মুখার্জি, বৈঁচি, বিবেকানন্দ পল্লী, জেলা হুগলি।
1: এবারে চিঠিটি লিখেছেন সোমা রায়, জেলা পশ্চিম মেদিনীপুর, গ্রাম পোস্টাবিশ, জারা। সুচেতনা অভিজ্ঞাপন। পৃথিবী বা ধরার প্রাণকেন্দ্র হল সবুজ। সবুজ রং তারুণ্য, সতেজতা, জীবনী শক্তি ও শান্তির প্রতীক। সবুজ গাছপালা আমাদের অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখে, বৃষ্টিপাত ঘটায় এবং মাটির উর্বরতা রক্ষা করে। গাছপালা না থাকলে পৃথিবীতে প্রাণের স্পন্দন থাকত না। তাই পৃথিবীকে বাসযোগ্য ও সুন্দর রাখতে হলে আমাদের বেশি করে গাছ লাগাতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় সবুজায়নের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। অন্যদিকে মানুষের মনের সজীবতা, ভালোবাসা, আশা ও আনন্দ মানুষের মনকে সবুজ করে তোলে। অজ্ঞানতা, কুসংস্কার ও স্বার্থের ঊর্ধ্বে উঠে তার জীবন সার্থক হয়ে ওঠে। একটি সুন্দর পৃথিবীর জন্য প্রকৃতির সবুজ ও মনের সবুজ দুটিরই প্রয়োজন। বর্তমানে যান্ত্রিক সভ্যতা ও নগরায়নের ফলে নির্বিচারে গাছ কাটা হচ্ছে। এর ফলে বিশ্বজুড়ে উষ্ণায়ন বৃদ্ধি পাচ্ছে এবং পৃথিবী ধূসর হচ্ছে। পৃথিবীকে আবার সবুজ করে তুলতে ধ্বংসাত্মক কার্যকলাপ বন্ধ করতে হবে। বৃক্ষরোপণই শুধু নয়, তার পরিচর্যা ও যত্ন করে তাকে রক্ষা করতে হবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার আয় আয় আয় আমাদের অঙ্গনে, অতিথি বালক তরুদল, মানবের স্নেহ সঙ্গনে, চল আমাদের ঘরে চল, এই গানটির মাধ্যমে প্রকৃতি ও মানবের মাঝে এক মেলবন্ধন ঘটিয়েছেন। প্রকৃতির সবুজ স্নিগ্ধ প্রাণবন্ত আনন্দ ও মানবের সবুজ স্নেহময় ঘরোয়া পরিবেশ একাকার হয়ে যাক, এই শুভকামনায় সোমা রায়, জেলা পশ্চিম মেদিনীপুর, পোস্টাবিশ, ঝাড়া।

এবারে যে চিঠিখানি আমার হাতে রয়েছে সেই চিঠি পাঠিয়েছেন তপন কুমার মজুমদার, দেঘরিয়া, কলুপুকুর, রাজারহাট রোড, কলকাতা। বন্ধু চিঠিখানি লিখেছেন পরিবেশ বান্ধব অভিজ্ঞাপন। তোমার জুন মাসের বার্তার প্রথম বিষয় রেখেছ সবুজ হোক ধরার প্রাণ। রবীন্দ্রনাথ ঠাকুরের বৃক্ষ বন্দনা কবিতায় লিখেছেন অন্ধভূমি গর্ভ হতে শুনেছিলে সূর্যের আহ্বান, প্রাণের প্রথম জাগরণে তুমি বৃক্ষ আদি প্রাণ। পৃথিবীতে মানুষ সৃষ্টির আগে সৃষ্টি হয়েছিল গাছ, রঙে রঙে সেজেছিল প্রকৃতি। মানুষ সৃষ্টির পর বনই ছিল আমাদের অন্যতম আশ্রয়। প্রাণধারণের পক্ষে বৃক্ষ অপরিহার্য, তরুই আমাদের প্রাণ প্রদীপটিকে জ্বালিয়ে রেখেছে বলা যায়। নাগরিক সভ্যতার বিষ বাষ্পে রুদ্ধশ্বাস কবি বড় দুঃখে বলেছেন দাও ফিরে সেই অরণ্য লওই নগর। অরণ্য বনভূমির এই সর্বাত্মক উপযোগিতার কথা মনে রেখে পরিবেশ রক্ষাই বন সৃজন, সংরক্ষণের তাৎপর্যটি মানুষকে উপলব্ধি করাতে হবে। জনবসতির অনুপাতে গাছের পরিমাণ নির্দিষ্ট হওয়া দরকার। গাছ না থাকলে বর্ষা হওয়া কঠিন, গাছে টেনে আনে জলভরা মেঘ, আনে মৌসুমি বাতাসের শীতলতা। মৌসুমি বৃষ্টির কল্যাণেই আমাদের দেশে চাষবাস হয়। এই পৃথিবীতে সুস্থভাবে সুখে শান্তিতে বাঁচতে হলে আমাদেরকে সবুজায়নের দীক্ষা নিতে হবে, গাছপালার প্রতি গভীর অনুরাগ সৃষ্টি করতে হবে, অসুস্থ পৃথিবীকে সুস্থ করার সংকল্প দিকে দিকে প্রচার করতে হবে। একবিংশ শতাব্দীর দ্বিতীয় শতক পার করে এসে যদি কিছু আত্মসমীক্ষা জাগে, সেটুকু হবে ভবিষ্যতে আমাদের এই ধরার শ্যামলিমার সমিত। আসুন অযথা গাছ কাটা বন্ধ করি, প্রকৃতিকে রক্ষা করি, আর সবুজায়নের দৃষ্টান্ত রেখে প্রকৃতির ভারসাম্য এবং একটি গাছ একটি প্রাণ, এই বিশেষ মন্ত্রের স্লোগান আমরা তুলি। কবির গানে মরু বিজয়ের কেতন ওরাও, শূন্যে হে প্রবল প্রাণ, ধুলিরে ধন্য কর করুণার পুণ্যে হে কোমল প্রাণ। শুভেচ্ছা আনতে তপন কুমার মজুমদার, দেঘরিয়া, কলুপুকুর, রাজারহাট রোড, কলকাতা।

শ্রোতাবন্ধু, এবারে তথ্যে চলে যাচ্ছি। প্রথম যে তথ্যখানি আপনাদের জানিয়ে রাখছি, ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক বরিষ্ঠ শিল্পীদের জন্য আর্থিক সহায়তা প্রকল্পে আবেদনপত্র আহ্বান করেছে। রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের পুরস্কারপ্রাপ্ত কিংবা আকাশবাণী বা দূরদর্শনের স্বীকৃত শিল্পী এই আর্থিক সহায়তার জন্য আবেদন করতে পারবেন। আবেদনের সময় তাদের বয়স হতে হবে কমপক্ষে 60 বছর এবং তাদের ব্যক্তিগত মাসিক আয় স্বামী

এবং স্ত্রীর আয় মিলিয়ে ৬০০০ টাকার বেশি হতে পারবে না। তবে তারা যদি কোনো সরকারি সংস্থা থেকে ইতিমধ্যেই কোনো ভাতা পেয়ে থাকেন তা আয়ের মধ্যে গণ্য হবে না। সংস্কৃতি মন্ত্রকের ওয়েবসাইট www.indiaculture.gov.in MOC স্কিম অ্যাপ্লিকেশনে গিয়ে অনলাইনে আবেদনপত্র জমা দেওয়া যাবে। তবে নির্দিষ্ট ফরম্যাটে সেই আবেদনপত্রগুলো সংশ্লিষ্ট রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের কিংবা সংশ্লিষ্ট জোনাল কালচারাল সেন্টারের মাধ্যমে জমা দিতে হবে এবং সেই রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল বা জোনাল কালচারাল সেন্টারের সুপারিশ ছাড়া মন্ত্রক আবেদনপত্র অনুমোদনের জন্য বিবেচনা করবে না। যে সমস্ত শিল্পী মাসিক ৫০০ টাকা ভাতা পাচ্ছেন তাদের আবেদন করতে হবে সংশ্লিষ্ট রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের সুপারিশ সহ ডাইরেক্টরেট সাউথ সেন্ট্রাল জোনাল কালচারাল সেন্টার নাগপুরের কাছে। বাকিরা যারা জোনাল কালচারাল সেন্টারের কাছেই আবেদন করতে পারবেন ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীন

0: মাসিক 500 টাকা ভাতা পাচ্ছেন তাদের আবেদন করতে হবে সংশ্লিষ্ট রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের সুপারিশ সহ ডাইরেক্টরেট সাউথ সেন্ট্রাল জোনাল কালচারাল সেন্টার নাগপুরের কাছে। বাকিরা যারা জোনাল কালচারাল সেন্টারের কাছেই আবেদন করতে পারবেন, ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীন উত্তর পূর্ব সংস্কৃতি কেন্দ্রের পক্ষ থেকে এই বিষয়টি জানানো হয়েছে।
1: এবার জানিয়ে দিচ্ছি আমাদের কর্মপ্রার্থী বন্ধুদের জন্য একটি তথ্য, কর্মখালী বিজ্ঞপ্তি। ত্রিপুরার গোমতী জেলায় অবস্থিত পিএম শ্রী স্কুল জহর নবোদয় বিদ্যালয়ে বিভিন্ন পদে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগের জন্য এক ওয়াক ইন ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। 2026-27 শিক্ষাবর্ষের জন্য পিএম শ্রী প্রকল্পের অধীনে সম্পূর্ণ অস্থায়ীভাবে এই নিয়োগ করা হবে। আগ্রহী যোগ্য প্রার্থীদের আগামী 22 জুন 2026 সকাল 10টার মধ্যে প্রয়োজনীয় নথিপত্র সহ সরাসরি বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হতে অনুরোধ করা হচ্ছে। বিভিন্ন শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা এবং পারিশ্রমিকের বিবরণ জানাচ্ছি। স্কুল টিচার শূন্যপদ একটি, শিক্ষাগত যোগ্যতা 50% নম্বর সহ BCA এবং AR, VR ও AIতে PG সার্টিফিকেট থাকতে হবে। মাসিক পারিশ্রমিক 30,000 টাকা, পূর্ণকালীন ডিউটি হবে। দ্বিতীয় পোস্টটি হচ্ছে যোগা ট্রেনার, অনূর্ধ্ব মহিলা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে। শূন্যপদ একটি, সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক এবং স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যোগব্যায়ামে 1 বছরের ডিপ্লোমা থাকতে হবে। প্রতি মাসে 12টি সেশনের জন্য মাসিক পারিশ্রমিক 12,500 টাকা। স্পোর্টস কোচ জন্য শূন্যপদ হচ্ছে 2টি, যোগ্যতা BPED বা MPED অথবা NIS সার্টিফিকেট বা ডিপ্লোমা। প্রতি মাসে 16টি সেশনের জন্য পারিশ্রমিক 20,000 টাকা। চতুর্থ শূন্যপদটি হচ্ছে অটল টেঙ্কারিং লেব ফেসিলিটেটর, শূন্যপদ একটি, সায়েন্স ইঞ্জিনিয়ারিং বা ম্যাথমেটিক্সে BE, BTEC বা MSc, সাথে ইলেকট্রনিক্স, রোবোটিক্স, কোডিং, স্টেম, 3D প্রিন্টিং, IoT বা উদ্ভাবনী বিজ্ঞান কার্যকলাপে দক্ষতা থাকতে হবে। মাসিক পারিশ্রমিক 30,000 টাকা। ড্যান্স ও মিউজিক কোচ, কত্থক, কুচিপুড়ি, ভরতনাট্যম বা লোকনৃত্য, এই বিভাগে নেওয়া হবে ড্যান্স ও মিউজিক কোচ। শূন্যপদ একটি, সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক এবং শিক্ষকতার অভিজ্ঞতা। প্রতি মাসে 24টি সেশনের জন্য পারিশ্রমিক থাকবে 25,000 টাকা করে।
0: শ্রোতা বন্ধু, এবারে জানিয়ে দিচ্ছি আবহাওয়া দপ্তরের দেওয়া আগামী 24 ঘন্টার পূর্বাভাস কি বলছে। আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী আগামী 24 ঘন্টায় আকাশ অংশত মেঘলা থাকবে। রাজ্যের প্রতিটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয় 33.6 ডিগ্রি সেলসিয়াস এবং আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয় 25.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 94% এবং সর্বনিম্ন 67%। আজ ভোর 5:30 পর্যন্ত গত 24 ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে 0.4 মিলিমিটার। এক সতর্কবার্তায় বলা হয়েছে, রাজ্যের সিপাহী জেলা এবং দক্ষিণ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জানিয়ে দিলাম আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য।

0: এটি কিন্তু এখনকার সময়ের একটি ভীষণ বড় সমস্যা বলে মনে করা হচ্ছে। আর এই PCOS মানেই জীবন থেমে যাওয়া নয়, আপনাদের প্রতিদিনের খাবারই হতে পারে সবচেয়ে বড় পরিবর্তনের শুরু। তাহলে চলুন জেনে নি কি হতে পারে এটা থেকে, কিভাবে মুক্তি পাব, তার পথগুলো আমরা কি নিতে পারি। তবে এটা তো আমরা সবাই জানি না যে PCOS শুধু হরমোনের সমস্যা, কিন্তু এটি বাস্তবে ধীরে ধীরে আপনার ওজন, মুড, ত্বক, চুল, পিরিয়ড সব কিছুকেই কিন্তু একদম জাপটে ধরবে, সব কিছুর উপর প্রভাব ফেলতে পারে। তবে প্রতিদিনের খাদ্য তালিকায় যদি আমরা রাখি লাউ, পালং শাক, করলা, ব্রোকলি, ডিম, মাছ, মুরগি, ডাল, ছোলা, বাদাম ও বিভিন্ন বীজ, টক দই, ওটস, লাল চাল, আটা রুটি, চিয়া সিড ও ফ্লেক্সিড, তাহলে অবশ্যই আমরা কিন্তু এই পথটা থেকে বেরিয়ে আসতে পারি।
1: আর শ্রোতা বন্ধু, সময় জানান দিচ্ছে আজকের মতো অভিজ্ঞাপন এখানেই শেষ করতে হবে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি রাহুল
0: এবং আমি মহুয়া।
1: আজকের মতো তাহলে এখানেই শেষ করছি, নমস্কার।
0: নমস্কার।

শ্রোতা বন্ধুরা, এবার স্বাস্থ্য বিষয়ক পর্বে যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে PCOS।

আকাশবাণী আগরতলা। এখন শাস্ত্রীয় সঙ্গীতের আসরে আহির ভৈরব রাগে শুনবেন খেয়াল, শিল্পী রুমা চৌধুরী।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আহির ভৈরব রাগে শুনলেন খেয়াল। শিল্পী ছিলেন রোমা চৌধুরী। আকাশবাণী আগরতলা। এখন দেশ ও বন্দন অনুষ্ঠানে শুনবেন দেশাত্মবোধক গান সমবেত কণ্ঠে।

দেশাত্মবোধক এই গানখানি শুনলেন শৈলেন দাসের কণ্ঠে। দেশাত্মবোধক গানের অনুষ্ঠান দেশবন্দনা এখানেই শেষ হল। আকাশবাণী আগরতলা। এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। 52তম G7 শিখর সম্মেলন ফ্রান্সের এভিয়ন শহরে শুরু হয়েছে। সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী মোদী আজ এভিয়ন পৌঁছবেন। স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পিটার পেলেগ্রিনি প্রধানমন্ত্রী মোদীকে সেদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডাবল ক্রস ফার্স্ট ক্লাসে ভূষিত করেছেন। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস LNG-বাহী একটি জাহাজ দিশা নিরাপদে হরমুজ প্রণালী পার করেছে। সরকার ডিজেল ও বিমানের জ্বালানি ATF এর ওপর রপ্তানির ক্ষেত্রে বিশেষ অতিরিক্ত উৎপাদন শুল্ক SAED বৃদ্ধি করেছে। অযোধ্যায় রাম মন্দিরে অনুদান ও মূল্যবান সামগ্রী আত্মসাতের অভিযোগে তদন্ত শুরু করেছে সিট। ক্যালিফোর্নিয়ার মজাভে একটি বোমারু বিমান ভেঙে পড়লে 8 আরোহীর সকলেই প্রাণ হারিয়েছেন। ফিফা ফুটবল বিশ্বকাপে নিউজিল্যান্ড ও ইরানের গ্রুপ জির ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হয়েছে। আসছি বিস্তারিত খবরে। 52তম G7 শিখর সম্মেলন ফ্রান্সের এভিয়ন শহরে শুরু হয়েছে। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। স্বাগত জানান মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডার লিয়েন, ইউরোপীয় কাউন্সিলের সভাপতি অ্যান্তনিও কোস্তা সহ G7 দেশগুলির নেতৃবৃন্দকে। এই উপলক্ষে ফরাসি রাষ্ট্রপতি প্রধান প্রধান আন্তর্জাতিক চ্যালেঞ্জের মোকাবিলায় একযোগে কাজ করা এই বিষয়বস্তুর উপর নৈশ ভোজেও আপ্যায়িত করেন। G7 নেতৃবৃন্দের পাশাপাশি সহযোগী দেশগুলির নেতা, বিশ্বব্যাংক ও আফ্রিকি উন্নয়নের ব্যাংকের প্রতিনিধিরাও সম্মেলনে অংশ নিচ্ছেন। তিন দিনের এই শিখর সম্মেলনে G7 নেতৃবৃন্দ বিশ্বব্যাপী বৈষম্য হ্রাস, প্রধান ভূ রাজনৈতিক সংকট মোকাবিলায় পদক্ষেপ, সংগঠিত অপরাধের বিরুদ্ধে লড়াই জোরদার করা, শিশুদের বিভিন্ন সমস্যার মোকাবিলা এবং বেআইনি অর্থ আদান প্রদান নিরসনের লক্ষ্যে আলোচনা চালাচ্ছেন বলে আশা করা হচ্ছে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী G7 শীর্ষ সম্মেলনে অংশ নিতে আজ এভিয়ন পৌঁছবেন। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাবেন তাকে। সম্মেলনের বিষয়বস্তু নতুন অংশীদারিত্ব গড়ে তোলার পাশাপাশি আন্তর্জাতিক সংহতির পুনর্গঠন করা। দুদেশ সফরের তৃতীয় পর্যায়ে সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও সংযুক্ত আরব আমির শাহের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। পরে তিনি ফরাসি রাষ্ট্রপতি দেওয়া এক নৈশ ভোজ সভাতেও যোগ দেবেন। ইমানুয়েল ম্যাক্রোর আমন্ত্রণে শ্রী মোদীর এই সফর। উল্লেখ্য, এ নিয়ে টানা 13 বার ভারত G7 সম্মেলনে অংশ নিচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও টানা 7 বার যোগ দিচ্ছেন শীর্ষ সম্মেলনে। স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পিটার পেলেগ্রিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সেদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডাবল ক্রস ফার্স্ট ক্লাসে ভূষিত করেছেন। এই সম্মান গ্রহণ করে প্রধানমন্ত্রী এজন্য স্লোভাক রাষ্ট্রপতি, তাঁর সরকার এবং স্লোভাকিয়ার জনগণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তাঁর এই সম্মান ভারতের 140 কোটি মানুষের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন ও ভারত ও স্লোভাকিয়ার বন্ধুত্বের নিদর্শন বলে শ্রী মোদী উল্লেখ করেন। এর আগে স্লোভাকিয়ার রাষ্ট্রপতির সঙ্গে ব্রাতিস্লাভায় তাঁর প্রাসাদে প্রধানমন্ত্রী সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান স্লোভাক রাষ্ট্রপতি। উভয় নেতা প্রাসাদ প্রাঙ্গণে বিশেষ যোগাভ্যাস প্রত্যক্ষ করেন। উল্লেখ্য, ভারত ও স্লোভাকিয়া তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে সর্বাত্মক অংশীদারিত্বে সম্পর্কে উন্নীত করেছে। দ্বিপাক্ষিক সহযোগিতা আরও প্রসারিত করার লক্ষ্যে 11টি চুক্তিও স্বাক্ষর করেছে তারা। এর মধ্যে আছে শ্রমিক অভিবাসন, প্রতিরক্ষা, ডিজিটাল প্রযুক্তি, উচ্চশিক্ষা, AI, দুদেশের পড়ুয়াদের আদান প্রদান কর্মসূচি এবং পর্যটন বিকাশের মতো ক্ষেত্র। ব্রাতিস্লাভায় গতকাল প্রধানমন্ত্রী মোদী ও স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর মধ্যে প্রতিনিধি পর্যায়ে বৈঠকের পর

0: এই চুক্তি স্বাক্ষরিত হয়। বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী মোদি স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী ফিকোকে ভারত ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি সংক্রান্ত আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার সমর্থনের জন্য ধন্যবাদ জানান। দুদেশের অংশীদারিত্বে প্রযুক্তির ক্রমবর্ধমান ভূমিকার উল্লেখ করে শ্রী মোদি বলেন, ডিজিটাল প্রযুক্তি ভবিষ্যতে দুদেশের সহযোগিতার অন্যতম প্রধান স্তম্ভ হয়ে উঠবে।
1: টেকনোলজি হামারি ভাবি সাঝেদারি কা মহত্বপূর্ণ স্তম্ভ হ্যায়। ডিজিটাল টেকনোলজি পর কিয়ে গয়ে এমওইউ সে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার মে সহযোগ কি নই সম্ভাবনায় বনেগি। রক্ষা সহযোগ হামারে স্ট্র্যাটেজিক কনভার্জেন্স কা প্রমাণ হ্যায়। इस महत्वपूर्ण क्षेत्र में हमने लेटर ऑफ इंटेंट साइन किया, इससे जॉइंट डेवलपमेंट, जॉइंट प्रोडक्शन और डिफेंस इंडस्ट्रीज के बीच सहयोग को नई गति मिलेगी।
0: সাংবাদিক বৈঠকে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী ভারতের দ্রুত অর্থনৈতিক বিকাশ, ডিজিটাল রূপান্তর এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন। বিদেশ মন্ত্রকের পশ্চিমাঞ্চলের সচিব সিবি জর্জ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্লোভাকিয়ার সফর সেদেশের সঙ্গে ভারতের অংশীদারিত্বে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক। স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভায় এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, প্রধানমন্ত্রী সফরকালে স্বাক্ষরিত হওয়া মৌ চুক্তিগুলি প্রতিরক্ষা উৎপাদন, বিশেষজ্ঞ বিনিময়, বাণিজ্য, বিনিয়োগ সহ অন্য বহু ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করবে। প্রায় চার মাসের সংঘাত অবসানের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান একটি চুক্তির রূপরেখা ঘোষণা করায় পশ্চিম এশিয়ায় উত্তেজনা প্রশমিত হতে চলেছে। একে এক কূটনৈতিক সাফল্য হিসেবে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই এ ব্যাপারে সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়েছে বলে দুদেশের আধিকারিকরা নিশ্চিত করেছেন। আগামী শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরিত হবে। এর ফলে সামুদ্রিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী ফের খুলে দেওয়ার পথ প্রশস্ত হল। এদিকে চুক্তি ঘোষণার পরে বিশ্ববাজারের দামে ইতিবাচক প্রভাব লক্ষ্য করা গেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হওয়ার পরই চুক্তির বিস্তারিত প্রকাশ্যে আনা হবে। যদিও হরমুজ প্রণালীর ভবিষ্যৎ নিয়ে মতপার্থক্য থেকেই গেছে, ওয়াশিংটন ওই জলপথে বিনা শুল্কে জাহাজ চলাচল সুনিশ্চিত করার জোর দিলেও ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী দিনে শুল্ক আরোপের বিষয়টি বিবেচনা করে দেখা হতে পারে। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজিবাহী একটি জাহাজ দিশা নিরাপদে হরমুজ প্রণালী পার করেছে। পশ্চিম এশিয়ায় সংঘাত শুরু হওয়ার পর থেকেই প্রথম কোনো ভারতীয় এলএনজিবাহী ট্যাঙ্কার যুদ্ধবিধ্বস্ত ওই এলাকা অতিক্রম করল। ভারতের শিপিং কর্পোরেশন ওই ট্যাঙ্কারটিতে 62,370 মেট্রিক টন এলএনজি রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে প্রাথমিক যুদ্ধবিরতি চুক্তি ঘোষিত হওয়ার পর হরমুজ প্রণালী পার হওয়া প্রথম বাণিজ্যিক জাহাজ দিশা। জানা গেছে, আগামী 18 তারিখ বৃহস্পতিবার ট্যাঙ্কারটি গুজরাতের দাহেজে পৌঁছতে পারে। সরকার ডিজেল ও বিমানের জ্বালানি এটিএফ এর রপ্তানির ওপর বিশেষ অতিরিক্ত উৎপাদন শুল্ক এসিইডি বৃদ্ধি করেছে। আজ থেকেই তা কার্যকর হয়েছে। এর ফলে ডিজেলের লিটার পিছু রপ্তানি শুল্ক 13.05 টাকা থেকে বেড়ে হয়েছে 14 টাকা। অন্যদিকে এটিএফ এর রপ্তানি মূল্য প্রতি লিটারে 9.05 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 12.05 টাকা হয়েছে। পেট্রোলের ক্ষেত্রে অবশ্য রপ্তানি শুল্ক লিটার পিছু 1.05 টাকায় অপরিবর্তিত থাকছে। মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোতে ভারতের কনসুলেট জেনারেল কার্যালয়ে স্বামী বিবেকানন্দের পূর্ণাঙ্গ মূর্তি উন্মোচন করেছেন ভারতের রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রা। সোশ্যাল মিডিয়ায় তিনি জানান, স্বামী বিবেকানন্দের সেবা ও সম্প্রীতির বার্তা আজও সমান প্রাসঙ্গিক। ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ এবং ডেনমার্কের জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ একটি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে। জলের নিচে থাকা ডেনমার্কের ঐতিহাসিক জাহাজ ওরসান্ডের পুরাতাত্ত্বিক অনুসন্ধানের লক্ষ্যেই এই চুক্তি। শ্রীলঙ্কার কলম্বোয় ভারতীয় হাইকমিশন ভারত শ্রীলঙ্কা বাণিজ্যিক করিডোর আরও শক্তিশালী করার লক্ষ্যে একটি বৈঠকের আয়োজন করে। দুদেশের নীতি নির্ধারক, নিয়ন্ত্রক, ব্যাংকার এবং বাণিজ্য ক্ষেত্রে নেতৃস্থানীয়দের একত্রিত করার উদ্যোগই এই বৈঠকের মূল উদ্দেশ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের মধ্যবিত্ত শ্রেণী জাতি গঠনে অবদান রেখেছে। তিনি বলেন, এনডিএ সরকার তাদের আশা আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে কাজ করে চলেছে। সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী মোদী বলেন, বিগত দশকে সরকার সাধারণ নাগরিকদের জীবনের মানোন্নয়নের লক্ষ্যে কাজ করছে। এ খবর আপনারা শুনবেন আকাশবাণী থেকে। অযোধ্যা রাম মন্দিরে অনুদান ও মূল্যবান সামগ্রী আত্মসাতের অভিযোগে তদন্ত শুরু করেছে রাজ্য সরকার গঠিত বিশেষ তদন্তকারী দল সিট। লখনউয়ের ডিভিশনাল কমিশনার বিজয় বিশ্বাস পান্তের নেতৃত্বে গঠিত এই দলে রয়েছেন আইজি কিরণ এস এবং অর্থ দপ্তরের বিশেষ সচিব নীল রতন। তদন্তকারী দল অযোধ্যায় পৌঁছে কাজ শুরু করেছে। 7 দিনের মধ্যে প্রাথমিক এবং 15 দিনের মধ্যে চূড়ান্ত রিপোর্ট জমা দিতে হবে। ইডি রাহেজা ডেভেলপার্স লিমিটেডের সংস্থার ডিরেক্টর নবীন এম রাহেজা ও তার পরিবারে 5 কোটি টাকারও বেশি সম্মূল্যের স্থাবর সম্পত্তি সাময়িকভাবে বাজেয়াপ্ত করেছে। অর্থ তছরূপ প্রতিরোধ আইনে এই সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রক নতুন দিল্লিতে আজ বিকশিত ভারত যুব সংসদের আয়োজন করতে চলেছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা জাতীয় স্তরে এই সংসদ

0: উদ্বোধন করবেন। জানানো হয়েছে, গণতান্ত্রিক প্রক্রিয়া, যুব সমাজের অংশগ্রহণ, প্রশাসনিক নীতি ও সংসদীয় কাজকর্মে তরুণদের সক্রিয়ভাবে জড়িত করাই এই যুব সংসদ আয়োজনের উদ্দেশ্য। ক্যালিফোর্নিয়ার দক্ষিণে মজাফের মরু অঞ্চলে একটি B-52 বোমারু বিমান আকাশে ওড়ার পরপরই ভেঙে পড়লে 8 জন আরোহীর সকলেই প্রাণ হারিয়েছেন। মার্কিন সামরিক বিমান বাহিনীর পক্ষ থেকে সামাজিক মাধ্যমে এক বার্তায় জানানো হয়েছে, স্থানীয় সময় সকাল 11:20 নাগাদ এই দুর্ঘটনা ঘটে। একটি ফুটেজে রানওয়ে কালো ধোঁয়ায় আচ্ছন্ন হতে দেখা গেছে। কি কারণে এই দুর্ঘটনা তা অবশ্য স্পষ্ট নয়। শেষে বিশ্বকাপের খবর। ফিফা ফুটবল বিশ্বকাপে লস অ্যাঞ্জেলেসে গ্রুপ জির ম্যাচে নিউজিল্যান্ড আজ ইরানের সঙ্গে 2-2 ড্র করেছে। এক যুগ পর বিশ্বকাপে ফেরা ম্যাচে দুই দফায় এগিয়ে গিয়েছিল নিউজিল্যান্ড, দুবারই সমতা ফিরিয়েছে ইরান। নিউজিল্যান্ডের হয়ে 7:55 দুটি গোল করেছেন এলিজা জাস্ট। ইরানের হয়ে 32:64 গোল করে সমতা ফিরিয়েছেন রামিন রেজাইয়ান ও মোহাম্মদ মোহেবি। বিশ্বকাপে এটাই নিউজিল্যান্ডের প্রথম পয়েন্ট। ভোর রাতে মিয়ামি স্টেডিয়ামে গ্রুপ এইচ এর ম্যাচে সৌদি আরব ও উরুগুয়ের ম্যাচ 1-1 ড্র হয়েছে। অন্যদিকে সিয়াটল স্টেডিয়ামে গতরাতে গ্রুপ জির ম্যাচে বেলজিয়াম ও মিশরের ম্যাচটিও 1-1 ড্র হয়েছে। আটলান্টা স্টেডিয়ামে গ্রুপ এইচ এর ম্যাচে গতরাতে স্পেন কাবো ভার্দের ম্যাচটি গোলশূন্যভাবে ড্র হয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। 52তম G7 শিখর সম্মেলন ফ্রান্সের এভিয়ন শহরে শুরু হয়েছে। সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী মোদী আজ এভিয়ন পৌঁছবেন। সরকার ডিজেল ও বিমানের জ্বালানি ETF এর রপ্তানির উপর বিশেষ অতিরিক্ত উৎপাদন SED বৃদ্ধি করেছে। ফিফা ফুটবল বিশ্বকাপে নিউজিল্যান্ড ও ইরানের গ্রুপ জির ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হয়েছে। খবর শেষ হলে এরপর স্থানীয় সংবাদ সকাল 10:10।
1: আকাশবাণী আগরতলা, এবারে জানিয়ে দিচ্ছি আমাদের পরবর্তী অনুষ্ঠানের সূচি। সকাল 9:30 শুনবেন রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে, সকাল 10:00 শুনবেন হিন্দি ছবির গান, সকাল 10:30 বিজ্ঞাপন দাতা আয়োজিত অনুষ্ঠান, সকাল 11:00 শুনবেন বাংলা ছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে, বেলা 12:00 ককবরক অনুষ্ঠান লীলামণি জড়া, বেলা 12:55 চাষের কথা বিষয় কাঁঠাল চাষ, শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী ত্রিবেণী দে শঙ্কর, দুপুর 1:40 লোকগীতি শুনবেন শিল্পী সুভাষ চক্রবর্তীর কণ্ঠে, দুপুর 1:50 আধুনিক গানের শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। আমাদের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি, সন্ধ্যে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিভাগ প্রাণীর পুষ্টি থেকে পাঠ দেবেন গঙ্গাছড়া হাইস্কুলের শিক্ষক উত্তম হাজারি। সন্ধে 6:30 ঘর গৃহস্থের আসরে বর্ষাকালে মাছ চাষে বিভিন্ন দিকগুলো প্রসঙ্গে বলবেন সুব্রত চৌধুরী। অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হবে। পরে শুনবেন লোকগীতি শিল্পী অরিন্দম গঙ্গোপাধ্যায়। সন্ধে 7:00 ককবরক অনুষ্ঠান, সন্ধে 7:45 ককবরক সংবাদ, 7:55 স্থানীয় বাংলা সংবাদ, রাত 8:05 অনুষ্ঠান সুস্বাস্থ্য, রবীন্দ্রসঙ্গীত শুনবেন স্বপ্না ঘোষালের কণ্ঠে রাত 9:00, রাত 9:30 বাংলা নাটক বাতিল রেকর্ড, রচনা স্বপ্নময় চক্রবর্তী, প্রযোজনা দীপক চন্দ্র পোদ্দার, রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি, রাত 10:15 রাগ প্রধান গান শুনবেন শিল্পী জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামীর কণ্ঠে। শেষ মুহূর্তে আমাদের এই অনুষ্ঠান সূচি পরিবর্তন হতে পারে। আকাশবাণী আগরতলা, জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা গতকাল সচিবালয়ে আয়োজিত টাক্স মনিটরিং সিস্টেমের এক সভার পৌরোহিত্য করেন। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্বাস্থ্য পরিষেবা, পরিকাঠামো উন্নয়ন এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করা হয়। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক বরিষ্ঠ শিল্পীদের জন্য আর্থিক সহায়তা প্রকল্পে আবেদনপত্র আহ্বান করেছে। রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের পুরস্কারপ্রাপ্ত কিংবা আকাশবাণী বা দূরদর্শনের স্বীকৃত শিল্পী এই আর্থিক সহায়তার জন্য আবেদন করতে পারবেন। আবেদনের সময় তাদের বয়স হতে হবে কমপক্ষে 60 বছর। তাদের ব্যক্তিগত মাসিক আয় 6,000 টাকার বেশি হতে পারবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর স্লোভাকিয়া প্রতিপক্ষ রবার্ট ফিকো গতকাল ব্লাতিস্লাভাই দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। এ উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে শ্রী ফিকো ভারতের অর্জিত অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রশংসা করে বলেন, উভয় দেশের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। প্রধানমন্ত্রী শ্রী মোদী বলেন, এই সফর ভারত স্লোভাকিয়া সম্পর্ককে আরও গভীর করবে এবং দুদেশের মধ্যে সহযোগিতার নতুন দিগন্ত তৈরি হবে। এডিসির আসন্ন ভিলেজ কমিটির নির্বাচন নিয়ে আজ সুপ্রিম কোর্টে শুনানি।

দিন ধার্য রয়েছে। এদিকে ভিলেজ কমিটির নির্বাচনের জন্য গতকাল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। বিভিন্ন ব্লকের রিটার্নিং অফিসারগণ বিভিন্ন স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের হাতে চূড়ান্ত ভোটার তালিকার কপি তুলে দেন। 2026 ফুটবল বিশ্বকাপে আন্ডার ডগ কেপ ভার্দের কাছে হোঁচট খেল বিশ্বকাপের অন্যতম ফেভারিট স্পেন। দুর্দান্ত রক্ষণাত্মক ফুটবল খেলে স্পেনিশদের গোলশূন্য ড্রয়ে আটকে দেয় আফ্রিকার দলটি। অন্যদিকে বেলজিয়াম এবং মিশরের ম্যাচ এক এক গোলে শেষ হয়েছে। এছাড়া সৌদি আরব এবং উরুয়ের মধ্যে লড়াইটি এক এক গোলে ড্র হয়েছে। আগামী 24 ঘন্টায় সিপাহী জেলা এবং দক্ষিণ জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি সেলসিয়াস। শুনলেন সংবাদ শিরোনাম আকাশবাণী আগরতলা। এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। প্রথম শিল্পী অগ্নিভ বন্দ্যোপাধ্যায়।

0: শ্রীকান্ত আচার্যের পর রবীন্দ্রসঙ্গীতের এবারের শিল্পী শ্রী রাধা বন্দ্যোপাধ্যায়।
1: আবার কখনো তা তার নিজের সীমানা পার হয়ে গিয়ে স্পর্শ করে সারা দেশের এক গভীর দুঃখকে।

0: বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনলেন রবীন্দ্রসঙ্গীত আকাশবাণী আগরতলা।
1: ভাইরা বোনেরা দাদারা দিদিরা ছোটরা, লাখ কথার এক কথা এটাই, শুধু টাকা পাঠানোর জন্য কিউআর স্ক্যান করতে বা পিন এন্টার করতে হয়, টাকা পাওয়ার জন্য নয়।
2: আরবিআই এই কথা বলে, কিউআর কোড স্ক্যান করার বা পিন দেওয়ার সময় একটু সাবধানে।
0: আকাশবাণী আগরতলা, এবারে শুনবেন হিন্দি ছায়াছবির গান। প্রথম গানের শিল্পী লতা মঙ্গেশকর, ছবি সুরাগ।

লতা মঙ্গেশকরের কণ্ঠে শুনছিলেন সর্বশেষ গানখানি। শ্রোতাবন্ধুরা হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীর কণ্ঠে বিভিন্ন ছবির গান শুনছিলেন। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান।

আশা ভোসলের কণ্ঠে গানখানি আমরা শুনলাম প্রার্থনা ছবি থেকে। একই ছবি থেকে আমরা পরের গানখানি শুনব হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বিভিন্ন শিল্পীবৃন্দের কণ্ঠে বাংলা ছায়াছবির গান। গানখানি শুনলেন প্রার্থনা ছবি থেকে, আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। একই ছবির আমরা পরের গানখানিও শুনে নেব আশা ভোসলেজির কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা শুনছেন বিভিন্ন শিল্পীদের কণ্ঠে বাংলা ছায়াছবির গান। গানখানি শুনলেন প্রতিশোধ ছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে। এবারে আমরা পরের গানখানি শুনব তরুণ বন্দ্যোপাধ্যায় এবং শ্যামশ্রী মজুমদারের দ্বৈত কণ্ঠে প্রতিশোধ ছবি থেকে।

অতিনয়নটা একবার ফাঁক করে দেখি। ও মা তুই, মনে পড়েছে মনে পড়েছে, দক্ষ যজ্ঞ লাণ্ড ভণ্ড তোর দেহটা দিলাম ছটকে।

0: আরে বাবা কি লাভ ঝুট ঝামেলায়, ঝুট ঝামেলায় কাজ কি,
1: চল হিমালয় ঘর বাঁধি,
0: ঝুট ঝামেলায় কাজ কি, চল হিমালয় ঘর বাঁধি।

0: বিষ খায়, বিষে বিষে বিষ খায়, বিষে বিষে বিষ খায়, বিষে বিষে বিষ খায়।
1: প্রতিশোধ ছবি থেকে গানখানি শুনলেন মান্নাদির কণ্ঠে। একই ছবি থেকে আমরা পরের গানখানিও শুনে নেব হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বিভিন্ন শিল্পীদের কণ্ঠে বাংলা ছায়াছবির গান। গানখানি শুনলেন প্রতিশোধ ছবি থেকে অমিত কুমারের কণ্ঠে। পরপর আমরা দুখানি গান শুনলাম। এর আগের গানখানি আমরা শুনলাম অভিমান ছবি থেকে আশা ভোসলের কণ্ঠে। এবারে আমরা এই একই ছবি থেকে পরের গানখানিও শুনে নেব অনুরাধা পারোয়ালের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, আপনারা বিভিন্ন শিল্পীদের কণ্ঠে শুনছেন বাংলা ছায়াছবির গান। গানখানি শুনলেন পারাবত প্রিয়া ছবি থেকে আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। একই ছবির আমরা পরের গানখানিও শুনে নেব অমিত কুমারের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আমরা বিভিন্ন শিল্পীদের কণ্ঠে শুনলাম বাংলা ছায়াছবির গান। গানখানি শুনলেন পারাবত প্রিয়া ছবি থেকে আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। এরই সঙ্গে শেষ হচ্ছে বাংলা গানের আসর। শ্রোতা বন্ধুরা, এখন আর কিছুক্ষণের মধ্যেই আপনারা শুনবেন ককবরক অনুষ্ঠান।

আসুক যারা লেলা মানে জরাব রচা বই খাঁড়িখা তিলক মালা দেববর্মা আকাশ মানে আগরতলা তাবুক জাদনিক খেরি চাপুঙ্গ খড়গ্রীবনে বিশ্বপতি দেববর্মা বাই বিশ্বকুমার দেববর্মা

বসলে দেখালে চাব ছানানি তাব জরার গেলে মাইরা না ভাগে বেবাং নিতি খাই বরে ভাই আমি বিতে

टंक अकुला समय जल खुला सम बुसा से यागुल फ सब दिंग तुय

양모 와서 양모 마비오 문에 잡으러 딩그레 빠예 딩그라야 소름 엄마야 뭐 있다나 성빙

나는 살랑가 보 이마크라자우 어디부터 여덟 시까지

চাষের কথা পর্বে আজকের বিষয় কাঁঠাল চাষ। আমাদের দেশেই কাঁঠালের জন্ম। এটি একটি পুষ্টিকর অর্থকরী গ্রীষ্মকালীন ফল। ভারতবর্ষের সব প্রদেশেই কম বেশি কাঁঠালের চাষ হয়। আমাদের রাজ্যেও গুণমান সম্পন্ন কাঁঠালের চাহিদা এবং জনপ্রিয়তা রয়েছে। অর্থকরী দিক থেকে কাঁঠালের চাষ বেশ লাভজনক। পতিত জমি

তিনটে ও কাঁঠালের চাষ করা সম্ভব। প্রতিটি গাছে যে সংখ্যায় ও আকারের কাঁঠাল ধরে তাতে দু একটা গাছ থাকলেই নিজের প্রয়োজন মিটিয়েও বাড়তি আয়ের সুযোগ থাকে। কাঁঠাল সম্পূর্ণভাবে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়ার ফসল। 1500 মিটার উচ্চতা পর্যন্ত পাহাড়ি অঞ্চলেও কাঁঠালের চাষ করা যায়, তবে শুষ্ক এবং খুব ঠান্ডা আবহাওয়া কাঁঠাল চাষের ক্ষেত্রে প্রতিকূল। দোআঁশ এবং পলি মাটি কাঁঠাল চাষের ক্ষেত্রে বিশেষ উপযোগী। জল বসা জমিতে কাঁঠাল গাছ মরে যায়, তাই খানিকটা উঁচু এবং জল নিকাশের ভালো ব্যবস্থা আছে এমন জমিতে কাঁঠালের চাষ বাঞ্ছনীয়। সাধারণত বীজ থেকেই কাঁঠালের চারা তৈরি করা হয়। পুষ্ট এবং পরিপক্ক ফল থেকে বীজ সংগ্রহ করে বীজগুলিকে দু একদিন ছায়ায় শুকিয়ে 24 ঘন্টা জলে ভিজিয়ে বীজতলায় বা পলিথিন ব্যাগে বপন করতে হয়। তবে সরাসরি জমিতেই বীজ বপন করা অধিকতর শ্রেয়। চারা লাগাবার আগে জমি চাষে মাটি ভালোভাবে তৈরি করে নিতে হয়। চারা লাগানোর 2 মাস আগে 3 ফুট চওড়া এবং 3 ফুট গভীর গর্ত খুঁড়ে বেশ কিছুদিন রোদ খাওয়ানোর পর প্রতি গর্তে 20 কেজি গোবর সার এবং 500 গ্রাম সুপার ফসফেট প্রয়োগ করে গর্ত ভরাট করে রাখতে হয়। চারা রোপণের পর চারার গোড়ার চারদিকের মাটি অল্প চেপে দিতে হবে এবং বৃষ্টি না হলে জল সেচ দিতে হবে। কাঁঠাল পাতা যেহেতু গরু এবং ছাগলের প্রিয় খাদ্য, তাই চারদিকে বেড়া দিয়ে গরু ছাগলের আক্রমণ প্রতিহত করতে হবে। কাঁঠাল গাছে সচরাচর সার প্রয়োগ করা হয় না, তবে ভালো ফলন পাওয়ার জন্য নিয়মিত সার প্রয়োগ করতে হবে। গাছ লাগাবার 1 বছর পর বছরে প্রতি গাছে গোবর সার 20 কেজি, নাইট্রোজেন 100 গ্রাম, ফসফরাস 500 গ্রাম প্রয়োগ করলে ফলন ভালো হয়। সাধারণত গাছ লাগানোর 7 থেকে 8 বছরের মধ্যেই গাছে ফল ধরতে শুরু করে। জানুয়ারি ফেব্রুয়ারি মাসে অর্থাৎ শীতকালে গাছে ফুল ধরে এবং এপ্রিল মে মাসে অর্থাৎ গ্রীষ্মকালে ফল পাকে। কাঁঠাল গাছে প্রথম প্রথম অল্প সংখ্যক ফল ধরে, তবে 15 থেকে 16 বছর বয়সে সর্বোচ্চ ফলন পাওয়া যায়। একটি গাছ থেকে গড়ে বছরে 250টি পর্যন্ত ফল পাওয়া যায়। কাঁঠালের মুচির অকালে ঝরে পড়া রোধ করতে 1 লিটার জলে 2 মিলিলিটার প্লানোফ্লেক্স গুলে ফল আসার সময় এবং ফল কচি অবস্থায় থাকাকালীন স্প্রে করলে উপকার পাওয়া যায়। কাঁঠাল গাছে এক ধরনের ছত্রাকের আক্রমণের ফলে কাঁঠালের মুচি কালো হয়ে যায় এবং ঝরে পড়ে। সেক্ষেত্রে 1 লিটার জলে 2 গ্রাম ডাইথেন M45 বা 4 গ্রাম ব্লাইটক্স গুলে স্প্রে করলে সুফল পাওয়া যায়। চাষির কথায় আজ শুনলেন অর্থকরী ফসল হিসেবে স্বল্প খরচে কাঁঠাল চাষ।

শ্রোতা বন্ধুরা, শাস্ত্রীয় সঙ্গীতের আসরে এতক্ষণ আভোগীর আগে শুনলেন খেয়াল। পরিবেশনায় ছিলেন ত্রিবেণী দে সরকার এবং তবলা পরিবেশনায় ছিলেন সৈকত চক্রবর্তী এবং প্রণব কুমার দাস। আকাশবাণী আগরতলা। আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

আকাশবাণী, খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর, G7 শিখর সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ফ্রান্সের অ্যাভিয়ঁ পৌঁছবেন। ওমান উপকূলে মর্মান্তিক সামুদ্রিক দুর্ঘটনার পর 21 জন ভারতীয় নাবিক নিরাপদে দেশে ফিরে এসেছেন। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সম্প্রসারণ অস্থায়ী সদস্যদের মধ্যে সীমাবদ্ধ থাকলে প্রকৃত সংস্কারের প্রচেষ্টা ব্যর্থ হবে বলে জানিয়েছে ভারত। সরকার ডিজেল ও বিমানের জ্বালানি ATF এর রপ্তানির ওপরে বিশেষ অতিরিক্ত উৎপাদন শুল্ক বৃদ্ধি করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ ফ্রান্স সেনেগালের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। আসছি বিস্তারিত খবরে। G7 শিখর সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ফ্রান্সের অ্যাভিয়ঁ পৌঁছবেন। G7 শিখর সম্মেলন গতকালই শুরু হয়েছে। প্রধানমন্ত্রী স্লোভাকিয়া সফর শেষে ফ্রান্সের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এটি তাঁর টানা সপ্তমবারের জন্য সম্মেলনে অংশগ্রহণ। ভারতের কাছে এবারের শিখর সম্মেলন কৌশলগত দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী এবারের বিশ্বমঞ্চে উন্নয়নশীল বিশ্বের কণ্ঠস্বর এবং উদ্বেগ তুলে ধরবেন বলে মনে করা হচ্ছে। ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো আজ সন্ধে আনুষ্ঠানিকভাবে নরেন্দ্র মোদীকে স্বাগত জানাবেন। এবারের অধিবেশনে G7 গোষ্ঠী

0: দেশগুলি ছাড়াও অন্যান্য সহযোগী দেশের নেতৃবৃন্দ, বিশ্বব্যাংক, আফ্রিকীয় উন্নয়ন ব্যাংকের প্রতিনিধিরাও অংশ নেবেন। শীর্ষ সম্মেলনের পাশাপাশি প্রধানমন্ত্রীর কর্মসূচিতে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। তার মধ্যে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার্ক, সৌদি আরবের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হওয়ার কথা। আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক গুরুত্বপূর্ণ বৈঠকে বিভিন্ন ক্ষেত্রে তাদের সম্পর্ক জোরদার করতে মতবিনিময় করবেন। বিদেশ মন্ত্রকের পশ্চিমাঞ্চলীয় সচিব সিবি জর্জ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্লোভাকিয়া সফর সে দেশের সঙ্গে ভারতের অংশীদারিত্বে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক। স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভায় এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সফরকালে স্বাক্ষরিত হওয়া মৌ চুক্তিগুলি প্রতিরক্ষা উৎপাদন, বিশেষজ্ঞ বিনিময়, বাণিজ্য বিনিয়োগ সহ বহু ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার হবে। তিনি বলেন, সন্ত্রাসবাদ মোকাবিলায় সহযোগিতা বাড়াতে দুই দেশ যৌথ কার্যনির্বাহী গোষ্ঠী গড়ে তুলতে সহমত হয়েছে। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী প্রতিনিধিত্বের জন্য স্লোভাকিয়া সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছে বলে তিনি উল্লেখ করেন। ওমান উপকূলে ঘটা মর্মান্তিক সামুদ্রিক দুর্ঘটনার পর এমটি সেত্তেবেলো জাহাজে 21 জন ভারতীয় নাবিক নিরাপদে দেশে ফিরে এসেছেন। ওমানের মাস্কাটে অবস্থিত ভারতীয় দূতাবাস আজ জানিয়েছে, উদ্ধার হওয়া নাবিকদের সঙ্গে দেশে ফেরার আগে রাষ্ট্রদূত তাদের সঙ্গে কথা বলেন ও তাদের শুভেচ্ছা জানান। এই কঠিন পরিস্থিতির মধ্যেও ভারতীয় নাবিকদের মানসিক শক্তির প্রশংসা করা হয়েছে। উল্লেখ্য, পালাউর কাছে পতাকাবাহী জাহাজ এমটি সেত্তেবেলো ওমানের শোহর উপকূল থেকে প্রায় 30 নটিক্যাল মাইল দূরে থাকার সময় আক্রান্ত হয়। এই মর্মান্তিক ঘটনায় 3 নাবিক প্রাণ হারান। ভারত সতর্ক করে দিয়ে বলেছে, নিরাপত্তা পরিষদের সম্প্রসারণ অস্থায়ী সদস্যপদের মধ্যে সীমাবদ্ধ থাকলে প্রকৃত সংস্কারের প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাবে। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত হরিশ পর্বতানেনি নিরাপত্তা পরিষদের সংস্কার বিষয়ক আন্তঃসরকারি আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, নিরাপত্তা পরিষদের স্থায়ী 5টি সদস্য দেশের সিদ্ধান্ত গ্রহণের পরিকাঠামোয় পরিবর্তন জরুরি। নিরাপত্তা পরিষদের সম্প্রসারণ পদ্ধতি শুধুমাত্র অস্থায়ী সদস্যদের মধ্যে সীমাবদ্ধ থাকলে পরিস্থিতির বিশেষ কোনো পরিবর্তন হবে না। হরিশ পর্বতানেনি বলেন, ভারত বরাবরই নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদের পরিবর্তন আনার কথা বলেছে। ভেটো ক্ষমতা কেবলমাত্র 5টি স্থায়ী সদস্য চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটেন এবং ফ্রান্সের মধ্যে সীমাবদ্ধ থাকলে পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে অর্থবহ হয়ে উঠবে না।
1: Reflecting expansion of the category of two-year term non-permanent category as a convergence portrays only a part of the picture. Groups and member states add qualifiers and attach other interlinked parameters as they endorse expansion in the non-permanent category. UNSC reform would be grossly inadequate, bordering on failure, if expansion is limited only to the non-permanent category, as it would fundamentally not change the decision-making power structure of the P5. Groups and member states have waited this long for real and meaningful reforms.
0: ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়েছে, নিট ইউজির আসন্ন পুনরায় পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোডের সুবিধা চালু হওয়ার 24 ঘন্টার মধ্যেই 10 লক্ষেরও বেশি পরীক্ষার্থী তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন। সংস্থাটি জানিয়েছে, পরীক্ষার্থীদের প্রবেশে যাতে কোনো সমস্যা না হয় সেজন্য তারা লাগাতার সার্ভারের ওপর তীক্ষ্ণ নজর রাখছে। সংস্থাটি নিশ্চিত করে জানিয়েছে, পরীক্ষার আগেই সকল পরীক্ষার্থী তাদের অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোতে ভারতের কনস্যুলেট জেনারেল কার্যালয়ে স্বামী বিবেকানন্দের পূর্ণাঙ্গ মূর্তি উন্মোচন করেছেন ভারতের রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রা। সোশ্যাল মিডিয়ায় তিনি জানান, স্বামী বিবেকানন্দের সেবা ও সম্প্রীতির বার্তা আজও সমান প্রাসঙ্গিক। 1893 সালে শিকাগোতে বিশ্ব ধর্ম মহাসভায় স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক ভাষণ তাকে আন্তর্জাতিক ক্ষেত্রে বিশেষ পরিচিতি এনে দেয়। আজকের প্রসঙ্গের এবারের বিষয়, পশ্চিমবঙ্গে কোথায় গেলে পাবেন আয়ুর্বেদ চিকিৎসা? আয়ুর্বেদ কনসালটেন্ট এবং অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের রাজ্য সভাপতি ডাক্তার সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আকাশবাণী সংবাদ বিভাগের এই অনুষ্ঠানটি শুনতে পাবেন আজ রাত 8:30 গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সরকার ডিজেল ও বিমানের চালানি এটিএফ এর রপ্তানির ওপর বিশেষ অতিরিক্ত উৎপাদন শুল্ক এসিইডি বৃদ্ধি করেছে।

আজ থেকেই তা কার্যকর হয়েছে। এর ফলে ডিজেলের লিটার পিছু রপ্তানি শুল্ক 13.05 টাকা থেকে বেড়ে হয়েছে 14 টাকা। অন্যদিকে ETF এর রপ্তানি মূল্য প্রতি লিটারে 9.05 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 12.05 টাকা হয়েছে। পেট্রোলের ক্ষেত্রে অবশ্য রপ্তানি শুল্ক লিটার পিছু 1.05 টাকায় অপরিবর্তিত থাকছে। উল্লেখ্য, পশ্চিম এশিয়া চলতি সংকটের প্রেক্ষিতে কেন্দ্র দেশে পেট্রোপণ্যের পর্যাপ্ত যোগান সুনিশ্চিত রাখতে ক্রমাগত বিভিন্ন চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই মধ্যে এই রপ্তানি শুল্ক বৃদ্ধি করা হল। E20 জ্বালানি নিয়ে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি সংবাদ PIB-র ফ্যাক্ট চেক ইউনিট নাকচ করে দিয়েছে। সংবাদে দাবি করা হয়েছিল E20 জ্বালানি ব্যবহারের ফলে গাড়ির বীমার দাবি বাতিল হতে পারে। প্রেস ইনফরমেশন ব্যুরো এই দাবিটি মিথ্যে বলে জানিয়েছে। E20 জ্বালানি ব্যবহার করলেও গাড়ির বীমা পলিসি বৈধ থাকবে। কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুতো বলেছেন, প্রতিবাদ বিক্ষোভ সংঘটিত করার সময়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় প্রায় 2000 জনকে ক্ষতিপূরণ দেওয়া হবে। বিচার বিভাগীয় ব্যবস্থার বাইরে সেদেশে এই ধরনের পদক্ষেপেই প্রথম। মোট 1.50 কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণ দেওয়া হবে। উল্লেখ্য, পূর্ব আফ্রিকার এই দেশে কর বৃদ্ধির বিরুদ্ধে সরকার বিরোধী প্রতিবাদ আন্দোলনের সময় 100 মানুষ হতাহত হয়েছেন। ব্যবসায়িক ক্ষতির পরিমাণও অনেকটাই। অযোধ্যার রাম মন্দিরে অনুদান ও মূল্যবান সামগ্রী আত্মসাতের অভিযোগের তদন্ত শুরু করেছে রাজ্য সরকারের গঠিত বিশেষ তদন্তকারী দল সিট। লখনৌয়ের ডিভিশনাল কমিশনার বিজয় বিশ্বাস পন্তের নেতৃত্বে গঠিত এই দলে রয়েছেন IG কিরণ এস এবং অর্থদপ্তরের বিশেষ সচিব নীলরতন। তদন্তকারী দল অযোধ্যায় পৌঁছে কাজ শুরু করেছে। 7 দিনের মধ্যে প্রাথমিক এবং 15 দিনের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে হবে। এবার বিশ্বকাপের খবর।

0: মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ ফ্রান্স সেনেগালের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। একই গ্রুপে বোস্টন স্টেডিয়ামে ভোর রাত 3:30 নরওয়ের বিরুদ্ধে খেলবে ইরাক। এদিকে ফিফা ফুটবল বিশ্বকাপে লস অ্যাঞ্জেলসে গ্রুপ জির ম্যাচে নিউজিল্যান্ড আজ ইরানের সঙ্গে 2-2 গোলে ড্র করেছে। 16 বছর পর বিশ্বকাপে ফেরা ম্যাচে 2 দফায় এগিয়ে গিয়েছিল নিউজিল্যান্ড, দুবারই সমতা ফিরিয়েছে ইরান। আজ ভোর রাতে মিয়ামি স্টেডিয়ামে গ্রুপ এইচ এর ম্যাচে সৌদি আরব উরুগুয়ের ম্যাচ 1-1 গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছে। সিয়াটেল স্টেডিয়ামে গতরাতে গ্রুপ জির ম্যাচে বেলজিয়াম মিশরের মধ্যে ম্যাচটিও 1-1 গোলে ড্র হয়েছে। নিউজিল্যান্ডের অকল্যান্ডে অনুষ্ঠিত মহিলাদের FIH হকি নেশনস কাপে ভারত সেমিফাইনালে উঠেছে। পুল এতে ভারত জাপানকে 2-1 গোলে পরাজিত করে। অন্যদিকে পুরুষদের হকিতে ভারত জার্মানির মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। G7 শিখর সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ফ্রান্সের এভিয়ঁ পৌঁছবেন। ওমান উপকূলে মর্মান্তিক সামুদ্রিক দুর্ঘটনার পর 21 জন ভারতীয় নাবিক নিরাপদে দেশে ফিরে এসেছেন। খবর শেষ হলো, এখন শুনুন স্থানীয় সংবাদ।
1: এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী আগরতলা, সুভাষ চক্রবর্তীর কণ্ঠে এবারে আমরা শুনে নেব কিছু লোকগীতি।

তবে কোঁকাহায় দিন যাত হে। এখন তিনটা বছর কাটিয়ে গেল বলি, তিনটা বছর কাটিয়ে গেল, একবার দেখা নাহি দিলে হে বাঁচি কেমনে। বলি তিনটা বছর কাটিয়ে গেল,

বলি তবরা গালে গবরা ছোঁড়ার, মারিব মুখে বারো ঝাঁটা হে।

শ্রোতা বন্ধুরা, তখন শুনলেন আধুনিক গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে আকাশবাণী আগরতলা। আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে ইংরেজি এবং পরে হিন্দি সংবাদ।

এবারে আমাদের শ্রোতা বন্ধুদের জানিয়ে দেব আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচির। বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে শুনবেন চিত্রগীতি। সন্ধে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিভাগ প্রাণীর পুষ্টি থেকে পাঠ দেবেন গন্ডাছড়া হাইস্কুলের শিক্ষক উত্তম হাজারি। সন্ধে 6:30 ঘর গৃহস্থির আসরে বর্ষাকালে মাছ চাষে বিভিন্ন দিকগুলি, এ প্রসঙ্গে সুব্রত চৌধুরীর সাক্ষাৎকার প্রচারিত হবে। পরে লোকগীতি শুনবেন অরিন্দম গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে। সন্ধে 7:00 ককবরক অনুষ্ঠান, 7:45 ককবরক সংবাদ, সন্ধে 7:55 স্থানীয় বাংলা সংবাদ, রাত 8:05 অনুষ্ঠান সুস্বাস্থ্য, রাত 9:00 রবীন্দ্রসঙ্গীতে শুনবেন।

শিল্পী স্বপ্না ঘোষাল। রাত 9:15 দিল্লি কেন্দ্রের অনুষ্ঠান শুনবেন স্পটলাইট। রাত 9:30 বাংলা নাটক বাতিল রেকর্ড, রচনা স্বপ্নময় চক্রবর্তী, প্রযোজনা দীপক চন্দ্র পোদ্দার। রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি। রাত 10:15 রাগ প্রধান গান শুনবেন শিল্পী জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামীর কণ্ঠে। জানিয়ে দিলাম আমাদের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান সূচি। আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হচ্ছে বিকেল 5টায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় দুপুর 2:32 হয়ে 52 সেকেন্ড।

গানখানি শুনলেন এহসান ছায়াছবি থেকে, শিল্পী ছিলেন লতা মঙ্গেশকর। শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। অনুষ্ঠানে এবারের গানখানি শুনবেন তিসরি মঞ্জিল ছায়াছবি থেকে, শিল্পী মোহাম্মদ রফিক।

গানখানি শুনলেন হাঙ্গামা ছায়াছবি থেকে। শিল্পীরা ছিলেন কিশোর কুমার এবং আশা ভোসলে। শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। অনুষ্ঠানে এবারের গানখানির শিল্পী আশা ভোসলে, ছায়াছবি তিসরা কন।

গানখানি শুনলেন চন্দন কা পালনা ছায়াছবি থেকে। শিল্পীরা ছিলেন মোহাম্মদ রফি এবং আশা ভোসলে। হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে এবারে শিল্পী হেমন্ত কুমার।

চিত্রগতি অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন হিন্দি ছায়াছবির গান। অনুষ্ঠানে শেষ গানখানির শিল্পী ছিলেন হেমন্ত কুমার, আকাশবাণী আগরতলা।

0: ईरान के विदेश मंत्री अब्बास अराग़ची ने कहा कि दक्षिणी लेबनान पर इसराइल का निरंतर कब्जा अमरीका और ईरान के बीच हुए समझौता ज्ञापन का उल्लंघन है। फीफा फुटबॉल विश्व कप में अमेरिका में ग्रुप आई के मुकाबले में आज फ्रांस और सेनेगल आमने सामने होंगे। मैच भारतीय समयानुसार रात 12:30 बजे से शुरू होगा। एक अन्य मुकाबले में नॉर्वे का सामना इराक से होगा। ये मैच भारतीय समयानुसार तड़के 3:30 बजे से खेला जाएगा। भारतीय महिला हॉकी टीम HIEF हॉकी नेशंस कप के सेमीफाइनल में पहुंच गई है। पूल ए के अपने दूसरे मैच में भारत ने जापान को हराया। भारत 6 अंकों के साथ पूल ए में शीर्ष पर है। अगला मुकाबला भारत का उरुग्वे से होगा। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
1: आकाशवाणी आगरतला শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে আজ সপ্তম শ্রেণীর বিজ্ঞান থেকে প্রাণীর পুষ্টি সম্পর্কে পাঠ দিচ্ছেন গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষক উত্তম হাজারী।
2: শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা রেডিওর পাশে বসে আজকের পাঠ শোনার জন্য অপেক্ষা করছো, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমার পাঠ শুরু করছি। আশা করি তোমরা ইতিমধ্যে তোমাদের যে প্রথম অধ্যায় উদ্ভিদ পুষ্টি তা আয়ত্ত করে নিয়েছো। আজ আমি তোমাদের দ্বিতীয় অধ্যায় প্রাণী পুষ্টি নিয়ে আলোচনা করব। আগের অধ্যায়ে তোমরা জেনেছো সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজে তৈরি করে। তাহলে প্রাণীরা কোথায় থেকে খাদ্য পায়? তোমরা নিচের ক্লাসে পড়ে এসেছো সব প্রাণী খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল। কিছু কিছু প্রাণী আছে আবার উদ্ভিদভোজী প্রাণীদেরকে খাদ্য হিসাবে গ্রহণ করে। কিছু কিছু প্রাণী আবার উদ্ভিদ এবং প্রাণী উভয়কেই খাদ্য হিসাবে গ্রহণ করে। অর্থাৎ খাদ্য অভ্যাসের ভিত্তিতে আমরা প্রাণীদেরকে তিন ভাগে ভাগ করতে পারি, শাকাশী প্রাণী, মাংসাশী প্রাণী এবং সর্বভোগ। তোমরা জানো যে কোনো সজীব বস্তুর বেঁচে থাকার জন্য প্রয়োজন খাদ্য বা পরিপোষক। প্রাণী পুষ্টির জন্য মূলত প্রয়োজন মতো খাদ্য বা পরিপোষক, খাদ্য গ্রহণ এবং দেহে তার সঠিক ব্যবহার। অর্থাৎ খাদ্য গ্রহণের মধ্য দিয়ে প্রাণীদের পুষ্টিক্রিয়া শুরু হয়। তাহলে খাদ্য গ্রহণ এবং দেহে তার ধারাবাহিক কতগুলি পর্যায়ের মাধ্যমে সরল উপাদানে পরিণত হওয়া এবং তা থেকে শক্তি উৎপন্ন হওয়া ইত্যাদির মাধ্যমে প্রাণী পুষ্টিক্রিয়া ঘটে। তাহলে আমরা প্রথমে আসি যে কোনো জীবের পুষ্টির জন্য প্রয়োজন খাদ্য বা পরিপোষক। তাহলে পরিপোষক কি? দেখো, তোমরা দৈনন্দিন যে খাদ্য গ্রহণ করি আমরা, সে খাদ্যগুলির মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের পরিপোষক, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট ইত্যাদি। তোমরা জানো যে আমরা যে প্রতিদিন ভাত, আটা, রুটি, আলু, সবজি, ফল, বিভিন্ন ধরনের মিষ্টি দ্রব্য আমরা গ্রহণ করি, সে খাদ্যগুলির মধ্যে রয়েছে কোনো না কোনো খাদ্যের পরিপোষক। যেমন রয়েছে ভাতে রয়েছে কার্বোহাইড্রেট, যেমন মাছ, মাংস, ডিম, সেগুলির মধ্যে রয়েছে প্রোটিন, তেল, ঘি, মাখন, এগুলির মধ্যে রয়েছে ফ্যাট জাতীয় খাদ্য। তাহলে এই প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট এইগুলিকে বলা হয় দেহ পরিপোষক খাদ্য। মনে রাখবে, যে কোনো সজীব বস্তুর পুষ্টির জন্য এই প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট নামক পরিপোষকগুলির প্রয়োজন হয়। মনে রাখবে যে এই পরিপোষকগুলি আবার সজীব বস্তু সরাসরি কাজে লাগাতে পারে না। খাদ্য গ্রহণের পর এই পরিপোষকগুলি দেহে কতগুলি পর্যায়ক্রমিক পর্যায়ের মাধ্যমে ভেঙে ক্ষুদ্র এবং সরল উপাদানে পরিণত হয়, একে বলা হয় পরিপাক বা পাচন। তাহলে তোমরা বুঝলে যে খাদ্য বা পরিপোষক জিনিসগুলি কি। এবার দেখো, আমরা আসি খাদ্য গ্রহণের পদ্ধতি। বিভিন্ন প্রাণী জীবজগতে বিভিন্ন রকম পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। তোমরা প্রজাপতি, ভোমরা, কীটপতঙ্গ তারা দেখেছ, তারা সাধারণত তাদের চোষক নলের সাহায্যে খাদ্যদ্রব্য গ্রহণ করে। তোমরা মানব শিশুসহ বিভিন্ন শাবক ছানা দেখেছ, তারা জন্মের পর মাতৃস্তন পান করে তারা বৃদ্ধি লাভ করে।

এরকম কিছু জলজ প্রাণী আছে জলে ভাসমান বিভিন্ন খাদ্যকণাকে তারা ফিল্টার করে গ্রহণ করে। আজকে একটি অদ্ভুত প্রকৃতির প্রাণীর কথা তোমাদের সঙ্গে আলোচনা করব। এটি সামুদ্রিক প্রাণী তারা মাছ, ঠিক অনেকটা দেখতে তারার মতো। এই প্রাণীটি মনে রাখবে তার পাকস্থলী মুখ দিয়ে বের করে সম্পূর্ণভাবে দেহ থেকে বের করে আনতে পারে। এই প্রাণীটি সাধারণত সমুদ্রের ছোট ছোট খোলকযুক্ত প্রাণীদেরকে খাদ্য হিসাবে গ্রহণ করে। যখন সে খাদ্য গ্রহণ করতে বের হয় তখন সে পাকস্থলটিকে দেহ থেকে সম্পূর্ণরূপে দেহ থেকে মুখ দিয়ে বের করে আনে এবং ছোট ছোট খোলকযুক্ত প্রাণীদের থেকে ভেঙে সেখান থেকে পাচকরস শোষণ করে নেয় এবং খাদ্য গ্রহণ সম্পূর্ণ হওয়ার পর সে আবার পাকস্থলটিকে দেহের অভ্যন্তরে ঢুকিয়ে নেয়। এইভাবে তারা মাছ সে তার প্রয়োজনীয় খাবার সংগ্রহ করে এবং সেখান থেকে সে পাচন ক্রিয়ার মাধ্যমে সে পুষ্টিক ক্রিয়া সম্পন্ন করে। এবার আসি আমরা মানুষের দেহে কিভাবে খাদ্যের পরিপাক ঘটে। দেখো আমরা প্রতিদিন খাদ্য গ্রহণ করি, সে খাদ্য পরিপাক ঘটায় এবং পরিপাকের পর সে পাচিত খাদ্যকে দেহের বিভিন্ন কাজে ব্যবহার করি। খাদ্য গ্রহণ করার পর সে খাদ্য একটি দীর্ঘ নালীপথে আমাদের দেহে পরিবাহিত হয়। মুখকোবর থেকে পায়ু পর্যন্ত বিস্তৃত এই দীর্ঘ পথটিকে বলা হয় পৌষ্টিক নালী বা খাদ্য নালী। এই পৌষ্টিক নালী মনে রাখবে এর বিভিন্ন অংশ রয়েছে। প্রথমে রয়েছে মুখগহ্বর, তারপর রয়েছে গ্রাস নালী, তারপর পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, বৃহদন্ত্র এবং বৃহদন্ত্রের পরে রয়েছে মলাশয় এবং মলাশয়ের সঙ্গে রয়েছে পায়ু। তাহলে আমরা দেখলাম পৌষ্টিক নালী এটি দীর্ঘ প্রায় 11 মিটার লম্বা। সে তার বিভিন্ন অংশের আবার বিভিন্ন রকমের নাম রয়েছে, আমরা এতক্ষণ সেটা তোমার সামনে তুলে ধরলাম। এখন দেখো এই যে তুমি হয়তো বলতে পারো যে কোথায় আমাদের খাদ্যের পরিপাক ঘটে। খাদ্যের পরিপাক মূলত তিনটি স্থানে ঘটে, মুখগহ্বর, পাকস্থলী এবং ক্ষুদ্রান্ত্র। তোমরা হয়তো বলতে পারো কেন তিনটি স্থানে খাদ্যের পরিপাক ঘটে। মনে রাখবে এই তিনটি স্থানে রয়েছে তিনটি ধরনের পরিপাক গ্রন্থি, যেমন মুখগহ্বরে রয়েছে লালা গ্রন্থি, পাকস্থলীতে রয়েছে গ্যাস্ট্রিক গ্রন্থি এবং ক্ষুদ্রান্ত্রে রয়েছে আন্ত্রিক গ্রন্থি। এছাড়া আরও দুটি গুরুত্বপূর্ণ গ্রন্থি রয়েছে, যেমন যেটাকে বলি আমরা যকৃত এবং অগ্নাশয়। তোমরা দেখেছ যে পৌষ্টিক নালী এবং তার সঙ্গে অনেকগুলি গ্রন্থি রয়েছে। পৌষ্টিক নালী এবং তার সঙ্গে সংশ্লিষ্ট গ্রন্থিগুলি মিলে তৈরি হয়েছে আমাদের দেহে পৌষ্টিক তন্ত্র, যেটাকে আমরা ইংরেজিতে বলি ডাইজেস্টিভ সিস্টেম। তোমরা জানো আমাদের শরীরে এরকম বিভিন্ন রকমের তন্ত্র রয়েছে, যেমন শ্বসন তন্ত্র, রেচন তন্ত্র, স্নায়ুতন্ত্র, জননতন্ত্র ইত্যাদি। তবে আজকে আমি এখানে মূলত তোমাদেরকে পৌষ্টিক তন্ত্র নিয়েই আলোচনা করব। দেখো আমরা আগেই বলেছি পৌষ্টিকতন্ত্র শুরু হয় মুখগহ্বর দিয়ে। তাহলে প্রথমে আমরা আমাদের মুখছিদ্রের মধ্যে দিয়ে খাদ্যদ্রব্য মুখবিবরে প্রবেশ ঘটাই। খাদ্যদ্রব্য মুখবিবরে প্রবেশ করার পর আমাদের মুখবিবরে রয়েছে বিভিন্ন রকমের দাঁত, সে দাঁত দিয়ে খাদ্যদ্রব্যগুলিকে চর্বণ করে সেগুলিকে ক্ষুদ্র ক্ষুদ্র টুকরোয় পরিণত করি। এছাড়া মুখবিবরে রয়েছে তিন জোড়া লালাগ্রন্থি। এই লালাগ্রন্থি থেকে লালারস নিঃসৃত হয়। নিঃসৃত লালা গৃহীত খাদ্যকে নরম করে, ভিজিয়ে নরম করে এবং দাঁত দিয়ে আমরা চিবিয়ে সেটিকে ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে পরিণত করি। তো এইভাবে মনে রাখবে আমাদের মুখবিবরে খাদ্যের গৃহীত খাদ্যের অনেকটা আংশিক পাচন হয়ে যায়। মনে রাখবে এই যে আমাদের যে দাঁত, সে দাঁত একজন প্রাপ্তবয়স্ক মানুষের 32টি দাঁত থাকে। দাঁতগুলি আবার বিভিন্ন নামে পরিচিত, কোনো কৃন্তক, ছেদক, পুরোপোষক এবং পেষক। এই চার প্রকার দাঁতের সাহায্যে আমরা খাদ্যগুলিকে চর্বণ ঘটাই এবং ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে বা টুকরো পরিণত করি। তোমরা জানো তোমরা এখন সপ্তম শ্রেণীর ছাত্র, তোমাদের কয়েক বছর আগেও তোমাদের অনেকের দাঁত পড়তে দেখা গেছে। সাধারণত ছোট বয়সে যে দাঁতগুলি তোমাদের মুখ দাঁতের মাড়িতে গজিয়েছিল সেগুলি 6-7 বছরের মধ্যে সেগুলি পড়ে যায়। সে দাঁতগুলিকে বলা হয় দুধে দাঁত। এই দাঁতগুলি অস্থায়ী, দুধে দাঁতগুলি পড়ার পর তারপর স্থায়ীভাবে দাঁত গজায় আমাদের মুখবিবরে। মনে রাখ

এই দাঁতগুলি তোমার বৃদ্ধ বয়স পর্যন্ত মুখবিবরে থেকে যায়। যদি আমরা দাঁতগুলিকে সঠিকভাবে যত্ন করি, যদি কোনো রোগের সংক্রমণ না ঘটে কিংবা দুর্ঘটনা না জনিত কোনো কারণে দাঁতের ক্ষতি না হয়, তাহলে এই দাঁতগুলি মনে রাখবে বৃদ্ধ বয়স পর্যন্ত আমাদের দাঁত বিবরে থাকে এবং আমাদের খাদ্যদ্রব্য চর্বণে আমাদেরকে সাহায্য করে থাকে। তারপর দেখো, চলে আসি মুখবিবরের পর চর্বিত লালা মিশ্রিত খাদ্য একটি নালীপথে পাকস্থলীতে উপনীত হয়। এই নালীটিকে বলা হয় খাদ্যনালী, যেটাকে আমরা

যাতায়াত করে আর শ্বাসনালী দিয়ে শ্বাসবায়ু পরিবাহিত হয়। গ্রাসনালী এবং শ্বাসনালীর সম্মুখস্থলে একটি বিভেদ প্রাচীর থাকে, সেটাকে বলা হয় আলজিহ্বা। সে আলজিহ্বা সাধারণত গ্রাসনালী দিয়ে খাদ্যকোণাকে এবং শ্বাসনালী দিয়ে শ্বাসবায়ুকে সঠিকভাবে সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং দেখো, এই আলজিহ্বার কারণেই কখনও খাদ্যদ্রব্য শ্বাসবায়ুতে প্রবেশ করতে পারে না। তো এবং সেই ক্ষেত্রে আলজিহ্বা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়া দেখো, আমাদের যে গ্রাসনালীর প্রাকারে ক্ষুদ্র ক্ষুদ্র সিলিয়াযুক্ত কতগুলি অংশ থাকে, যেগুলি গ্রাসনালীর ক্রমসংকোচন এবং প্রসারণে সাহায্য করে। এই ক্রমসংকোচন প্রসারণের ফলে খাদ্যদ্রব্য মুখবিবর থেকে সহজে গ্রাসনালী পথে পাকস্থলীতে উপনীত হয়। এরপরে আসি আমরা পৌষ্টিক নালীর পরবর্তী অংশ, পাকস্থলী। গ্রাসনালীর পর ইংরেজি ইউ আকৃতির বিশিষ্ট মোটা দেওয়াল এবং থলির মতো একটি বিশেষ অঙ্গ থাকে, একে বলা হয় পাকস্থলী। পাকস্থলী সাধারণত গ্রাসনালী থেকে খাদ্যদ্রব্যকে গ্রহণ করে এবং পাচনের পর সেটাকে ক্ষুদ্রান্তরে প্রেরণ করে। পাকস্থলীর মধ্যে যে পরিপাক গ্রন্থিটি রয়েছে তার নাম হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি। মনে রাখবে, গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে তিন ধরনের রস বের হয়: হাইড্রোক্লোরিক অ্যাসিড, পেপসিন এবং মিউসিন। হাইড্রোক্লোরিক অ্যাসিড সাধারণত খাদ্যদ্রব্যকে আম্লিক মাধ্যমে পরিণত করে এবং পেপসিন উৎসেচকের সক্রিয়তায় সহায়তা করে। আর পেপসিন উৎসেচক সাধারণত প্রোটিন জাতীয় খাদ্যকে ভেঙে পেপটোনে পরিণত করে। এবং মিউসিন, মনে রাখবে, এটি একটি গুরুত্বপূর্ণ কাজ করে। পাকস্থলীর যে প্রাকার, সেখানে যে শক্তিশালী হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং পেপসিন উৎসেচক, তার থেকে পাকস্থলীর প্রাকারকে সুরক্ষিত রাখে। তাহলে তোমরা দেখেছ যে পাকস্থলী কিন্তু গুরুত্বপূর্ণ কাজ করে থাকে, বিশেষত তিন ধরনের উৎসেচক ক্ষরণের মাধ্যমে। এই তিন ধরনের উৎসেচক হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, পেপসিন এবং মিউসিন। তারপর পাকস্থলী থেকে খাদ্য উপনীত হয় ক্ষুদ্রান্ত্রে। ক্ষুদ্রান্ত্র, মনে রাখবে, পৌষ্টিক নালীর সবচেয়ে দীর্ঘতম অংশ। এটি 7.5 মিটার লম্বা এবং পেঁচানো একটি অংশ। এই ক্ষুদ্রান্ত্র যেমন পাচক রস ক্ষরণ করে, তেমনি যকৃৎ এবং অগ্নাশয় থেকেও পাচক রসকে গ্রহণ করে। মনে রাখবে, যকৃৎ পাকস্থলীর ঠিক বিপরীত পাশে বাদামি বর্ণের যে বড় আকৃতির যে গ্রন্থিটি রয়েছে তার নাম হচ্ছে যকৃৎ। এটি দেহের সবচেয়ে বড় গ্রন্থি। এই যকৃৎ থেকে পিত্তরস ক্ষরিত হয়। মনে রাখবে, পিত্তরস পিত্তাশয়ে সাধারণত জমা থাকে। এই পিত্তরস স্নেহ জাতীয় খাদ্যকে অবদ্রব করে তা ফ্যাট পরিপাকে সহায়তা করে। তারপর আসি অগ্নাশয়। অগ্নাশয় থেকে ক্ষরিত যে উৎসেচকটি তার নাম হচ্ছে অগ্নাশয় রস। সে অগ্নাশয় রস, মনে রাখবে, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট তিন প্রকার খাদ্য পরিপাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাকস্থলী পর আমরা দেখলাম যকৃৎ এবং অগ্নাশয় রসের ক্রিয়ার ফলে খাদ্যদ্রব্য পাচন ঘটে। তারপর সে খাদ্য ক্ষুদ্রান্ত্রে উপনীত হয়। ক্ষুদ্রান্ত্রে আসার পর এবার আন্তরিক রস ক্ষরিত হয়। সে আন্তরিক রস পরিপাকের যে অবশিষ্ট বাকি থাকে খাদ্যের, সেই কাজটা আন্তরিক রসের মাধ্যমে সম্পূর্ণ হয়। এইভাবে গৃহীত জটিল খাদ্য, যেটা আমরা মুখবিবরে শুরু হয়েছিল পরিপাক, সেটা ক্ষুদ্রান্ত্রে এসে সরলতম খাদ্যে পরিণত হয় এবং পরিপাক সম্পূর্ণ হয়। এবং খাদ্য পরিপাক ক্ষুদ্রান্ত্রে সম্পন্ন হওয়ার পর দেখা গেছে যে এটি ক্ষুদ্রান্ত্রের ভিলাই নামক আঙ্গুল সদৃশ্য কতগুলি অঙ্গের মাধ্যমে সেটা শোষিত হয়। দেখো, আমরা যে জটিল খাদ্য গ্রহণ করেছি, কার্বোহাইড্রেট যেমন ভাত, আটা, রুটি, আলু, সেগুলি কিন্তু পাচিত হয়ে সরলতম উপাদান হিসেবে গ্লুকোজে পরিণত হয়। ঠিক একইভাবে আমরা যে প্রোটিন জাতীয় খাদ্য যেমন মাছ, মাংস, ডিম, সেগুলি পৌষ্টিক নালীর বিভিন্ন অংশে পাচিত হয়ে ক্ষুদ্রান্ত্রে এসে সেটা অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়। ঠিক একই রকমভাবে তেল, ঘি, মাখন অর্থাৎ যে স্নেহ জাতীয় খাদ্য, সেগুলি পৌষ্টিক নালীর বিভিন্ন অংশে পাচিত হয়ে ক্ষুদ্রান্ত্রে এসে সেটি ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত হয়। এইভাবে বিভিন্ন প্রকার খাদ্য পৌষ্টিক নালীর বিভিন্ন অংশে পাচিত হয়ে সরলতম খাদ্য উপাদানে পরিণত হয়। এরপর এই পাচনতক সরলতম খাদ্য
ক্ষুদ্রান্তের ভিলায়ের মাধ্যমে সেটা শোষিত হয়। ভিলায়গুলি আঙ্গুল সদৃশ।

0: হওয়ায় তার শোষণ তল বৃদ্ধি করে, এছাড়া ভিলায়ের সঙ্গে রক্তবাহ সমন্বিত হওয়ায় সেগুলি সহজে রক্তের মাধ্যমে শোষিত হয়। তাহলে তোমরা বুঝতে পারলে যে ক্ষুদ্রান্তে পাচিত খাদ্য শোষিত হওয়ার পর সেটা রক্তে মিশে এবং রক্তের মাধ্যমে সারা শরীরে পরিবাহিত হয় এবং প্রতিটি কোষে কোষে গিয়ে পৌঁছে। প্রতিটি কোষে পাচিত সরলতম খাদ্য প্রবেশের পর সেখানে বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া শুরু হয়, একে বলা হয় আত্মীকরণ। যেমন দেখো, গ্লুকোজ যখন কোষে প্রবেশ করে, সে কোষস্থ গ্লুকোজ অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে, কার্বন ডাইঅক্সাইড, জল এবং শক্তি উৎপন্ন করে। তো এই শক্তির মাধ্যমে আমরা দৈনন্দিন বিভিন্ন কাজকর্ম করে থাকি। এছাড়া যে সমস্ত খাদ্য পাচনের অবশিষ্ট রয়েছে, অর্থাৎ অপাচ্য খাদ্য, সেগুলি সাধারণত বৃহদন্ত্রে প্রবেশ করে। বৃহদন্ত্রটি ক্ষুদ্রন্ত্র থেকে অপেক্ষাকৃত অনেক ছোট, মাত্র 1.5 মিটার লম্বা, অনেকটা মোটা। সেই বৃহদন্ত্রে অপাচ্য খাদ্য প্রবেশের পর সে অপাচ্য খাদ্য থেকে লবণ এবং জল শোষিত হয়। এর অবশিষ্ট অপাচ্য খাদ্য তারপর বৃহদন্ত্র থেকে মলাশয়ে প্রবেশ করে। মলাশয়ে এই অপাচ্য খাদ্য অর্ধশক্ত মল রূপে জমা হয় এবং স্পিংটার পেশির সংকোচন প্রসারণের ফলে এক সময় আমাদের মধ্যে মল ত্যাগের উদ্রেক হয়। তখন আমরা যথাসময়ে পায়ুর ছিদ্রের মাধ্যমে সেই মল আমাদের দেহ থেকে পরিত্যাগ করি, একে বলা হয় বহিষ্করণ। তাহলে আমরা দেখলাম যে প্রাণী পুষ্টির 5টি পর্যায় রয়েছে: খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্মীকরণ এবং বহিষ্করণ। এই 5টি পর্যায়ের মাধ্যমে সাধারণত প্রাণীদের, বিশেষ করে মানবদেহের পুষ্টিক্রিয়া সম্পন্ন হয়। এবার আসি তৃণভোজী প্রাণীদের পরিপাকের বিষয়টি আমরা তোমাদের সঙ্গে একটু আলোচনা করি। এটা তোমাদের সিলেবাসে আছে। তোমরা তৃণভোজী প্রাণীদেরকে দেখো, তারা প্রতিনিয়ত জাবর কাটে। সাধারণত তারা যখন খাদ্যদ্রব্য গ্রহণ করে, তখন তারা দ্রুত খাদ্য গ্রহণ করে সেটাকে তাদের পাকস্থলীর রোমেন নামক একটি প্রকোষ্ঠে জমা করে রাখে। সে রোমেনের মধ্যে খাদ্যের আংশিক পাচন ঘটে, সেটাকে বলা হয় জাবর। মনে রাখবে, সে জাবর যখন সে আবার অবসর সময় থাকে, তখন সে জাবরকে পুনরায় মুখে ফিরিয়ে এনে চিবুতে থাকে। এভাবে তারা খাদ্যদ্রব্যের পাচন ঘটায়। মনে রাখবে, যেহেতু তারা সবসময় শাকাশী প্রাণী, তারা বিভিন্ন ধরনের তৃণ ভক্ষণ করে থাকে। সে তৃণের মধ্যে রয়েছে একটি জটিল কার্বোহাইড্রেট তথা সেলুলোজ। মনে রাখবে, সে সেলুলোজ পরিপাক করার ক্ষমতা বিভিন্ন প্রাণীদের থাকে না, এমনকি মানুষেরও থাকে না। মনে রাখবে, এই যে সেলুলোজ একটি জটিল কার্বোহাইড্রেট। সেই কার্বোহাইড্রেট পরিপাক করতে গেলে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার প্রয়োজন হয়। সেই জন্য তৃণভোজী প্রাণীদের ক্ষুদ্রান্ত্র এবং বৃহদান্ত্রের মাঝখানে শিকাম নামক একটি থলি থাকে। সেই শিকামের মধ্যে কিছু ব্যাকটেরিয়া থাকে, যেগুলি একমাত্র সেলুলোজ পরিপাকে সহায়তা করে। মনে রাখবে, এই ব্যাকটেরিয়াগুলি কিন্তু বিভিন্ন প্রাণী, যেমন মানুষের পাকস্থলীতেও থাকে না কিংবা মানুষের দেহ থাকে না। এই ব্যাকটেরিয়াগুলির সাহায্যে তৃণভোজী প্রাণীরা তাদের যে জটিল কার্বোহাইড্রেট সেটাকে পাচন ঘটিয়ে সরলতম খাদ্য উপাদানে পরিণত করে। এইভাবে তৃণভোজী প্রাণীরা খাদ্য গ্রহণ করে এবং খাদ্যের পরিপাক ঘটায়। তাহলে আজকে আমরা মূলত প্রাণী পুষ্টি তোমাদেরকে পড়াতে গিয়ে আমি মানুষের পুষ্টি পরিপাক পদ্ধতি কীভাবে পুষ্টিটা আমরা আলোচনা করলাম এবং সঙ্গে তৃণভোজী প্রাণীদের পরিপাক পদ্ধতিও আমরা আলোচনা করলাম। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। তোমরা পরবর্তী সময়ে আমি এই অধ্যায় থেকে তোমাদেরকে প্রয়োজনীয় প্রশ্ন এবং সঙ্গে উত্তর আমরা ক্লাসে লিখে দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার পাঠদান পর্ব এখানে শেষ করছি।
1: শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে এতক্ষণ সপ্তম শ্রেণীর বিজ্ঞান থেকে প্রাণীর পুষ্টি সম্পর্কে পাঠ দিলেন গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষক উত্তম হাজারী। আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। সন্ধ্যে 6:30 ঘর গৃহস্থীর আসরে শুনবেন বর্ষাকালে মাছ চাষে বিভিন্ন দিকগুলো। অনুষ্ঠানে শুনবেন আপনারা সুব্রত চৌধুরীর সাক্ষাৎকার। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হবে। আসরে পরে রয়েছে লোকগীতি শিল্পী অরিন্দম গঙ্গোপাধ্যায়। সন্ধ্যে 7:00 শুনবেন ককবরক অনুষ্ঠান। রাত 8:05 রয়েছে লাইফ ফোন ইন সুস্বাস্থ্য। রাত 9:00 শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী স্বপ্না ঘোষাল। দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শুনবেন রাত 9:15। রাত 9:30 রয়েছে বাংলা নাটক বাতিল রেকর্ড, রচনা স্বপ্নময় চক্রবর্তী, প্রযোজনা দীপক চন্দ্র পোদ্দার। কর্মখালী বিজ্ঞপ্তি শুনবেন রাত 10:10। রাত 10:15 রয়েছে রাগ প্রধান গান শিল্পী জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামী। শুনলেন আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী আগরতলা।

এবারে জানিয়ে দিচ্ছি আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকায় আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো যাচ্ছে যে আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই সঙ্গে রয়েছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামী 24 ঘন্টায় তাপমাত্রা সর্বোচ্চ 33 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকবে। আগরতলা বিমানবন্দরস্থিত আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী আজকের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয় যথাক্রমে 33.2 ডিগ্রি এবং 25.4 ডিগ্রি সেন্টিগ্রেড। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 95%, সর্বনিম্ন 65%। বৃষ্টিপাতের পরিমাণ রয়েছে 9.8 মিলিমিটার। রয়েছে বিশেষ সতর্কতা রাজ্যের কোনো কোনো জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত, সেই সঙ্গে ঝড়ো হওয়ারও সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি, আকাশবাণী আগরতলা।

0: আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে ঘর গৃহস্থির আসর। তবে তার আগে নিয়ে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতি।
1: কম সময়ে বেশি লাভ, কেবল একটাই ক্লিকে, অবাক কাণ্ড!
2: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না। আরবিআই এ কথা বলে,
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: ঘর গৃহস্থির আসরে আজ শুনবেন বর্ষাকালে মাছ চাষে বিভিন্ন দিকগুলো প্রসঙ্গে। অংশগ্রহণে সুব্রত চৌধুরী এবং সংযোজনায় সমর দাস।

0: শুভ সন্ধ্যা প্রিয় কৃষক বন্ধুরা, আপনাদের সকলকে আজকের ঘর গৃহস্থির আসরে আমরা অনেক অনেক স্বাগত জানাচ্ছি। কৃষক বন্ধুরা, মাছ চাষ আমরা সারা বছরই করে থাকি। এখন বর্ষাকাল আসছে, আর এই বর্ষাকাল আসার আগে একটা প্রস্তুতি আমাদের নিতে হয় মাছ চাষের জন্যে। তো এ নিয়েই আমরা আজকে কথা বলবো, অর্থাৎ বর্ষাকালে মাছ চাষের বিভিন্ন দিকগুলো, এ প্রসঙ্গে কথা বলবো। আর এ প্রসঙ্গে কথা বলার জন্যে আমাদের সঙ্গে আজকে রয়েছেন মৎস্য বিশেষজ্ঞ সুব্রত চৌধুরী। নমস্কার স্যার।
1: নমস্কার,
0: আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। বর্ষাকাল মাছ চাষের জন্যে কতটা গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটাই যদি আপনাকে প্রথমে করি, আপনি ঠিক কীভাবে এটাকে ব্যাখ্যা করবেন?
1: দেখুন, বর্ষাকাল আমাদের ত্রিপুরা রাজ্যে কৃষক ভাইদের জন্য এই সময় এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। কারণ বর্ষাকাল ত্রিপুরাতে যখন শুরু, মানে যেহেতু শুরু হয়নি, কিন্তু মৎস্য চাষি ভাইদের এখন প্রচুর কাজ করতে হবে। যেমন যে সমস্ত মৎস্য চাষি ভাইরা অনেক রকমের পুকুর আমাদের ত্রিপুরা রাজ্যের কৃষক ভাইরা হোল করে আছে, যেমন কেউ কারো এককানি পুকুর, কেউর বা আধাকানি পুকুর, বা কেউর বা পাঁচ ছয় গন্ডা। তো সুতরাং সেই পুকুরগুলিকে কীভাবে আমরা মাছ চাষের আওতায় আনবো, তার জন্য বর্ষার আগে এই পুকুরগুলির দিকে আমাদের নজর রাখতে হবে। যেরকম যেমন পুকুরের পাড়গুলি ঠিকভাবে আছে কি না, এবং পুকুরের পাড়ে কোনো গর্ত আছে কি না, সেগুলির দিকে আমাদের দৃষ্টি দিতে হবে।
0: হ্যাঁ, পুকুরের পাড়ে গর্ত থাকলে
1: যেরকম অনেক সময় ইঁদুরে গর্ত করে ফেলে, তো সুতরাং ওই গর্তের দিয়ে হয়তো যখন বর্ষা হবে তখন জল বেরিয়ে যেতে পারে, তো মাছও বেরিয়ে যেতে পারে, বা পুকুরে যে সমস্ত আমরা খাদ্য প্রয়োজনীয় নিউট্রিয়েন্ট যে জলের মধ্যে থাকবে সেটাও বেরিয়ে যেতে পারে। তার জন্য আমরা পুকুরের পুকুরের পাড়গুলি ঠিকভাবে মেরামত করতে হবে, এবং প্রয়োজন হলে ঘাসের চাপটা লাগিয়ে দিতে হবে। তো সেই দিকে আমাদের নজর দিতে হবে। তাছাড়াও আমরা দেখা গেল যে পুকুরের পাড় যে বর্ষার আগেই যে পুকুরের যে আমাদের তলদেশ, সেই তলদেশ যদি বর্ষার আগে কৃষক বাড়ি যদি সম্ভব হয়, তাহলে কি করতে হবে যে পুকুরটারে শুকিয়ে অনেক যে সমস্ত পুকুরগুলি আধা মানে মাঝা পুকুর হয়ে থাকে, সেই পুকুরগুলির কাদাগুলি অর্থাৎ পলি যেটা, সেটা উঠিয়ে নিতে হবে। এবং বিশেষ করে যদি ছয় ইঞ্চি বা পাঁচ থেকে ছয় ইঞ্চি পর্যন্ত যদি কাদা থাকে, সেটাতে মাছ ঠিক চাষ করলে কোনো অসুবিধা হবে না। কিন্তু যদি এক ফুটের বেশি কাদা থাকে, পইল থাকে, তাহলে কিন্তু মাছ চাষের কৃষক ভাইদের জন্য অনেক বিরাট বড় ক্ষতির সম্মুখীন হতে পারে। কারণ
0: হ্যাঁ, এই পলিটা তোলা তো দুদিক থেকেই সুবিধাজনক, একদিকে যেমন মাছের সুবিধা হচ্ছে, অন্যদিকে এই পলিটা যদি জমিতে ছড়িয়ে দেওয়া হয় সেখানটায়
1: সাধারণত
0: ফলনও ভালো।
1: সাধারণত এককানি পুকুরের পইল যদি এক ফুট থাকে, সাধারণত আধাকানি সবজি ক্ষেতের উত্তম সার, এবং ওইখানে আপনি ইচ্ছা করলে বিভিন্ন শাকসবজি উৎপাদন করতে পারবেন, এবং তার জন্য কোনো রকমের এক্সট্রা ফার্টিলাইজার দিতে হবে না, বা কোনো রকমের জৈব সার দিতে হবে, কারণ ওইটা পুরোটাই জৈব। সুতরাং এটা যেহেতু অর্গানিক, এবং অর্গানিক উপায়ে কৃষক ভাইরা তখন ওই জায়গাতে
0: জমির উর্বরতা মাটি
1: এবং সাথে সাথে পুকুরের তলদেশটা পরিষ্কার হয়ে গেল। কারণ পুকুরের তলদেশে যদি পাক থাকে, তাহলে বিভিন্ন রকম কার্বন ডাইঅক্সাইড, মিথেন গ্যাস, এইগুলি গ্যাসগুলি প্রচুর পরিমাণ পুকুরের তলদেশে থাকবে, এবং যার ফলে যখন বর্ষা হবে তখন জল হলে তারপর পুকুরের তলদেশে থেকে বুদবুদ আকারে গ্যাস বেরোবে, এবং যেটা মাছ চাষের অন্তরায়, এবং পুকুরের মধ্যে অক্সিজেনের তুলনায় কার্বন ডাইঅক্সাইড বেশি হয়ে যাবে।
0: একদমই। তো এই জায়গায় দাঁড়িয়ে এবার কিন্তু বর্ষা ত্রিপুরাতে ভালো হয়,

0: সম্ভাবনা রয়েছে। এবং প্রাক যে বর্ষা প্রি মনসুন যেটা, সেটাও কিন্তু বেশ ভালো হচ্ছে,
1: ভালোই হচ্ছে,
0: হ্যাঁ ভালো হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। এখন প্রত্যেক পুকুরেই কিন্তু জলে ভর্তি হয়ে গেছে,
1: ভর্তি হয়ে গেছে, হ্যাঁ। সুতরাং এখন আর কৃষক ভাই সেটা করতে পারবে না, সেটা করতে
0: কারো সম্ভব
1: সম্ভব নয়,
0: হ্যাঁ। তো বাকি যে পরিচর্যাগুলো, আপনি যেমন পাড় বাঁধাইয়ের কথা বললেন,
1: এখন
0: বাইরের জল যাতে না ঢুকতে
1: পারে, এবং তার জন্য পুকুরের চারিদিকে, অর্থাৎ পুরা পুকুরের যে ক্যাচমেন্ট এরিয়া, অর্থাৎ চারিপাশের যে জায়গাগুলো থেকে যাতে জল যেতে পুকুরের মধ্যে প্রবেশ না করতে পারে, তার জন্য পুকুরের চারিদিকে ড্রেন সিস্টেম করতে হবে, যাতে পুকুরের মধ্যে জলটা না ঢুকতে পারে। এবং আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে পুকুরের মধ্যে যে জল, দেখা গেল যে আমরা যদি কৃষক, আমি যেটা আরও কিছু আমি আলোচনা করলাম যে যদি কৃষক ভাইদের মিশ্র মাছ চাষ করে, কম্পোজিট ফিশ কালচার, সেখানে যদি এরিয়াটা যদি বড় হয়, এককানির উপরে যদি হয়, বা যদি কেউ যদি আপনার লালন পুকুর অর্থাৎ ধানি পোনার চাষ করে, সেখানে যদি আয়তন আধাকানি মানে অর্থাৎ 10 গন্ডার মতন হয়, এবং যদি আতুর পুকুর যেগুলি আমরা নার্সারি পন বলি, সেগুলি যদি 4 থেকে 5 গন্ডার মধ্যে হয়, সেগুলির প্রকারভেদে, পুকুরের প্রকারভেদে জলস্তরও একটা বৃষ্টির সময় লেভেল রাখতে হবে, ঠিক কত ফুট জল রাখতে হবে। যেরকম আতুর মানে মিশ্র মাছ চাষের ক্ষেত্রে অর্থাৎ মজুদ পুকুরের ক্ষেত্রে সাধারণত 8 ফুট পর্যন্ত যদি জল থাকে, মাছ চাষের খুব মাছের বৃদ্ধিও বেশি হবে। তো 8 ফুটের পরেই একটা আপনাকে আউটলেট দিতে হবে, যাতে এক্সট্রা যে জলটা বেশি হবে সেটা যাতে বেড়ে যেতে পারে। এবং তারপরও যদি অতিবৃষ্টি হয়, তাহলে কী করবে, একটা ওভারফ্লো সিস্টেম করতে হবে, যাতে পাইপের মাধ্যমে জলটা বের করানো যায়। সুতরাং এইগুলি কৃষকদের আগাম সতর্কতা হিসাবে গ্রহণ করতে হবে,
0: এবং সেই পাইপের মুখে অবশ্যই
1: সেই পাইপের মুখে ইনলেটে এবং আউটলেটে শক্ত করে জাল বেঁধে দিতে হবে, যাতে বিভিন্ন পুকুরের থেকে যাতে মাছ না বেরোতে পারে, বা বাইরের থেকে বিভিন্ন অবাঞ্ছিত মাছ যেগুলি আমরা চাষের অন্তরায় না মানে অন্তরায় করে, সেগুলি যাতে পুকুরে না প্রবেশ করতে পারে, তার জন্য দুই দিকে শক্ত করে নেট বেঁধে দিতে হবে।
0: হ্যাঁ, এখন এই প্রস্তুতিগুলি নেওয়া যেতেই পারে। আর যে সমস্ত গাছ রয়েছে পুকুরের কিনারটায়, সেগুলোকে কেটে
1: এখন, আর এখন কৃষক ভাইদের বর্ষার, যেহেতু আমাদের পুকুরে এখন মোটামুটি প্রায় 3 ফুট সাড়ে 3 ফুট অনেক পুকুরে জল হয়ে গেছে, তো আরও জল হবে, তো আর মাছ চাষে আরও সুবিধে হবে। তো তার জন্য তার আগেই এখন শ্রমিক লাগিয়ে আমার পুকুরের চারিদিকের যে পাড়ের মধ্যে যে গাছপালাগুলি আছে, তো বড় বড় অনেক সময় বিভিন্ন রকমের বাঁশ ঝাড় থাকে, বা তার বা বিভিন্ন রকমের আগাছা থাকে, আম গাছ থাকে, সেগুলি ডালপালাগুলি ছেঁটে দিতে হবে। কারণ সূর্যের আলো যদি ঠিকভাবে পুকুরে না প্রবেশ করে, তাহলে পুকুরে কী হবে, সালু সংশ্লেষ হবে না। যদি সালু সংশ্লেষ না হয়, তাহলে পুকুরে খাদ্য তৈরি হবে না, যেটা মাছ চাষের জন্য খুবই উপকারী এবং উপযুক্ত, অর্থাৎ উদ্ভিদকণা প্রাণীকণা তৈরি হবে না, তার জন্য এই গাছের ডালপালাগুলি কেটে নিতে হবে। তাছাড়া পুকুরের জলস্তরের উপরে বিভিন্ন রকমের জলজ আগাছা থাকে, সাধারণত কিছু কিছু জলজ আগাছা যেগুলি উপরে ভেসে থাকে, যেমন কচুরিপানা, আর কিছু কিছু আছে গুড়িপানা, আর কিছু আছে টুপাপানা, যেগুলি ইঁদুরের কানের মতো, এবং গোলাক অনেক একবার অনেক বেষ্টিত হয়ে থাকে। এইগুলি মাছ চাষের সবচেয়ে বেশি খারাপ, কারণ এইগুলি পুকুরে মাছের যে অনেকগুলি মাছ, আমাদের সাধারণত তৃণভোজী মাছ আছে, যেমন গ্রাস কার্প, যেমন জাপানি পুঁটি, তারা কিন্তু এইগুলি খেতে ভালোবাসে, কিন্তু এই গাছগুলি খায় না, যেগুলি আমি বললাম। কচুরিপানা ঠিক আছে, অনেক সময় রাখতে হয়, আমি বলবো সেটা, টুপাপানা গুড়িপানা এগুলি উঠিয়ে নিতেই হবে। তো সুতরাং আমরা আরেকটা হয়েছে, জলের ধারের বিভিন্ন আগাছা থাকে, যেরকম আপনার এই শাপলা, তো বিভিন্ন কচু গাছ, তো এইগুলি সাধারণত অবশ্যই উঠিয়ে নিতে হবে। বা আরও কিছু আমাদের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি অঞ্চলে বা বিভিন্ন যে সমস্ত বাঁধগুলি আছে, তার অর্থাৎ কাকচোরের দিকে আইপুমিয়া জাতীয় এক রকমের গাছ আছে, তো এইগুলিও উঠিয়ে নিতে হবে। এগুলি না উঠালে তাহলে কী হবে, বিভিন্ন রকমের সাপ, সরীসৃপ, এই সমস্ত প্রাণীর বাসস্থান হবে, সুতরাং মাছ চাষের অন্তরায় হবে, এবং এগুলি যদি পচন ক্রিয়া হয়, বিভিন্ন রকমের বিষাক্ত গ্যাস হবে। এবং তার সাথে তা ছাড়াও যদি জাল টানেন, জাল টানতে অসুবিধা হবে, পুকুরে যে আপনি যে পরিমাণ খাদ্য দিচ্ছেন, সেই খাদ্যর মধ্যে ভাগ বসাবে, অক্সিজেনের ঘাটতি হবে, কারণ এগুলি মাছ, এবং সেইগুলি সবগুলি দরকার, অক্সিজেন এবং খাদ্য মাছের দরকার।

0: আমি যেহেতু মাছ চাষ করব, সুতরাং এইগুলি উঠিয়ে নিতে অবশ্যই উঠিয়ে নিতে হবে।
1: আচ্ছা, আপনি একটু আগেই বলছিলেন কিছু কচুরিপানা রাখা দরকার, সেটা কেন?
0: ও, সেটা হলো ধরেন অনেক সময় যেহেতু এখন কিন্তু আবহাওয়া অনেক পরিবর্তনশীল, হঠাৎ বৃষ্টি হঠাৎ গরম, তো সুতরাং সেই অনুসারে আমার পুকুরের বিভিন্ন কোনা মানে অর্থাৎ পুকুরের মাঝখানে তো এখন যেহেতু বর্ষা শুরু হয়ে যাচ্ছে, মাঝখানে দেওয়ার দরকার নেই, পুকুরের মানে কোনার দিকে এক কোনা বা দুই কোনার মধ্যে বাঁশের বেড়ি দিয়ে কিছু কচুরিপানা রাখতে হয়। তাহলে কী হয়, মাছের ওই যে সূর্যের যে প্রচণ্ড তাপ এবং জলের তাপমাত্রা যদি 30-35 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, ঠিক আছে, তো 30-35 হলে বেশি হয়ে যায়, তার নিচে থাকলে ভালো। আজকাল তো জলের তাপমাত্রা আরও বেড়ে যাচ্ছে, তো সুতরাং তাপমাত্রার সাথে আবহাওয়ার সাথে সামঞ্জস্য রেখে আমরা বলছি যে পুকুরের কোনার মধ্যে যদি কিছু কচুরিপানা রাখা যায় তবে ঝাঁক দিয়ে, তাহলে কি হবে ওইখানে মাছ ওই গরমের থেকে আশ্রয় পাবে এবং কচুরিপানার গুড়ার মধ্যে কিছু বিভিন্ন রকমের খাদ্য থাকতে পারে, সেগুলি মাছ খাবে।
1: আচ্ছা, তাই জন্যে মানে মাছ যাতে একটু ঠান্ডা পায়, একটু ঠান্ডা জল পায়, এই জন্যে পুকুরের দুকোনায় বাঁশ দিয়ে সেটাকে সারা পুকুরে যাতে সারা,
0: এবং কারণ কি বর্ষা হলে সেগুলি বা বেশি ঝড় বৃষ্টি হলে সেগুলি ছড়িয়ে যেতে পারে এবং ছড়িয়ে গেলে এগুলি বংশবৃদ্ধি বেশি হয়, তো সারা পুকুর ছড়িয়ে যাবে, কারণ এগুলি থাকলে পুকুরে ক্ষতি হবে, তার জন্য এক জায়গার মধ্যে রাখতে হবে, সেটা কৃষকরা প্রতিদিনই লক্ষ্য রাখতে হবে।
1: আর মাঝে মধ্যে কি জাল মারতে হবে পুকুরের জলটাকে না?
0: এখন যদি সেটা তো গেল, জাল তো অবশ্যই মারতে হবে, তো জাল মারার যেহেতু আপনি প্রশ্নটা বললেন, তার আগে আমার আরও কিছু কাজ করতে করণীয় আছে। আমি জাল যখন আমি পুকুর তৈরি করবো অর্থাৎ বর্ষার আগে, জাল টেনে যে মাছগুলি রাক্ষসে মাছ, যে মাছগুলি আমাচা অবাঞ্ছিত বিভিন্ন সাপ সরীসৃপ, এগুলি জাল টেনে উঠিয়ে নিতে হবে। এখন এগুলি কি যেগুলি রাক্ষসে মাছ, যেমন বোয়াল, যেমন চিতল মাছ অনেকে আজকাল করে পুকুরে, কিন্তু যদি মনোকালচার হিসেবে করে ঠিক আছে, কিন্তু বেশি যদি কেউ যদি ফেলে এগুলি রাক্ষসে মাছ।
1: চিতল মাছ সাধারণত নদীর মাছ বলি আমরা,
0: হ্যাঁ, কিন্তু অনেকে এখন আজকাল পুকুরে অনেকে ফেলে,
1: পুকুরে
0: হচ্ছে, কিন্তু এগুলি যদি হয় তাহলে কি চিতল মাছগুলি কি করে আমার পুকুরের মাছগুলি খেয়ে নেবে। চিতল, কানলা, কানলা মাছও পুকুরে রাখে অনেকে, কিন্তু কানলাও মৎস্যভোগ মাছ, সেগুলো মাছ খেয়ে নেয়, তো সুতরাং চিতল কানলা এইগুলি পুকুর থেকে উঠে নিতে হবে। তারপরে বেলে মাছ, লাঠি মাছ, শোল মাছ এইগুলি পুকুর থেকে অবশ্যই উঠে নিতে হবে, এবং তেলাপিয়া মাছ অলসো, কারণ তেলাপিয়া মাছ চাষে তেলাপিয়া মাছকে কিন্তু প্রচুর পরিমাণ মাছের খাদ্য গ্রহণ করে, তো তার জন্য যে পুকুরে তেলাপিয়া থাকে সেই পুকুরে রুই কাতলা অর্থাৎ আমাদের যে ইন্ডিয়ান মেজর কার্প এবং একজোটিক কার্প যেগুলি মানে বিদেশি মাছ, এগুলি চাষ হবে না, অর্থাৎ কম্পোজিট ফিশ কালচারের অন্তরায় এগুলি, সুতরাং এগুলি পুকুর থেকে উঠে নিতে হবে।
1: আচ্ছা, মানে প্রাক বর্ষায় তাহলে আমরা এই এই কাজগুলো আমাদের অবশ্যই করতে হবে।
0: এবং আমাচার মধ্যে যেমন অনেকে, আমি হয়তো এটা আগে ছিল বিজ্ঞান ভিত্তিক ধারণা, কিন্তু এখন এটা পুরাটা চেঞ্জ হয়ে গেছে, যেমন আমাচার বলতে বোঝায় যেমন আপনার মকা মাছ, চাঁদা মাছ, দারকিনা মাছ, পুঁটি মাছ, এগুলি কিন্তু আমাচা, তো সুতরাং এগুলি উঠে নিতে হবে। কিন্তু আমি কৃষক ভাইদের উপদেশ মানে তাদেরকে পরামর্শ দেব যে আমি মকা মাছ, দারকিনা মাছ, পুঁটি মাছ থাকুক, এগুলি থাকলে কোনো ক্ষতি নেই, এগুলি বাজারে আরও বেশি দাম, কিন্তু চাঁদা মাছ যদি থাকে, চাঁদা মাছ যেটা বলা হয় কাটা থাকে ছোট ছোট, সেগুলি মাছ চাষের বিরাট মানে মৎস্য চাষের মিশ্র মাছ চাষের ক্ষেত্রে অন্তরায়, এগুলি কাটা থেকে মাছের ঘা করে নেয় এবং পুকুরে প্রচুর পরিমাণে খাদ্য গ্রহণ করে, এবং এগুলি যদি কারো পুকুরে থাকে, যদি কোনো পুকুরে থাকে, অনেক সময় থাকে না, যদি থাকে সেই পুকুরে একবার মাছ চাষ তো হবেই না, সুতরাং তার পরবর্তী যে মাছের যে আপনার সিজনটা আসবে ওই সময় পুকুরটা পুরোটা শুকিয়ে নিতে হবে।
1: আচ্ছা, এই ধরনের মাছ সাধারণত আপনার নালা বা ক্ষেতের কিনারে,
0: হ্যাঁ, ক্ষেতের এই
1: সমস্ত জায়গাতে থাকে
0: না, পুকুরেও থাকে,
1: পুকুরে যদি সুযোগ থাকে পুকুরে এখান থেকে জল যাওয়ার তাহলে তো অবশ্যই ঢুকে,
0: অবশ্যই ঢুকে,
1: হ্যাঁ, সেক্ষেত্রে এগুলোকে পরিষ্কার করতে
0: হবে। সেরকম আমি একটা উদাহরণ হিসেবে বলছি, কৃষক যেমন খোয়াইতে একটা পুকুরে তার কাতলা মাছ প্রায় 2-2.5 কেজি ওজনের, সেই কাতলা মাছের গায়ে ঘা করে নিয়েছে, সে ভেবেছিল যে এটা বেজা আলসার মানে এপিজুটিক আলসারেটিভ সিন্ড্রোম হয়েছে, যেটা মাছের ক্ষতরোগ, সে ভেবে তারপর দেখলো যে পুকুরে জাল টেনে তার প্রায় প্রতি টানে 5-6 কেজি করে শুধু চাঁদা মাছ আসছে, তারপর

0: বুঝলাম যে এই ঘটনা। তারপর বললাম তুমি পুকুরটা শুকিয়ে নাও, তারপরে কিন্তু শুধু এই পুকুরটা শুকালই হবে না, তার যে ডিম সেটা কাদার মধ্যে পর্যন্ত থাকে, পরবর্তী ক্ষেত্র আবার হবে, তার জন্য আপনার মানে বিষ প্রয়োগ করতে হবে।
1: আচ্ছা,
0: প্রয়োগ করতে হবে, তারপর পুকুরটা শোধন করতে হবে, চুন দিতে হবে,
1: এই মাটিটাকে তুলে নিতে,
0: তুলে নিতে হবে মাটিটাকে। মাটি না তুললেও হবে, যদি পলি বেশি থাকে তবে তুলবে, যদি না থাকে কিন্তু তার মধ্যে আপনি পেস্টিসাইড দিতে হবে।
1: আচ্ছা, এইভাবে করে মানে এটাকে ধ্বংস করে, ধ্বংস না করলে মানে বড় মাছ চাষ করা সম্ভব, হয়তো বা এই মাছগুলো ভালো দরে বিক্রি করতে পারবে, কিন্তু সেক্ষেত্রে মাছ চাষের যে প্রধান লক্ষ্য সেটা সম্পন্ন
0: সম্ভব না। অথবা যদি কৃষক ভাইরা, আজকাল আমিও অনেক সময় অনেক কৃষক ভাইরা কী করে পেস্টিসাইড পুকুরে প্রয়োগ করে, কিন্তু আমি বলবো যে পেস্টিসাইড না দেওয়াই ভালো, তার স্থলে যদি ব্লিচিং পাউডার দেওয়া হয় আরও বেস্ট।
1: আচ্ছা, ব্লিচিং এগুলো মরবে?
0: হ্যাঁ, 40% যুক্ত যে ব্লিচিং পাউডারটা সেটা যদি পুকুরে প্রয়োগ করা হয় ওই জায়গায়, কানির প্রতি সাধারণত 25-30 কেজি যদি প্রয়োগ করা যায়, এতে আপনি কী হবে, মাছের জলেরও কোনো ক্ষতি হবে না, 15 দিন পরে আবার পুকুরে জল ভরাট করে জৈব সার ও রাসায়নিক সার সব কিছু দিয়ে আবার পুকুর তৈরি করে নিতে পারেন, আর এবং বংশ একটু থাকবে না।
1: আচ্ছা, মাছ চাষের পুকুরে আপনার স্নান করাটা কতটা উপযুক্ত
0: এখন
1: করা কি উচিত?
0: মাছ চাষের পুকুরে স্নান করাটা উপযুক্ত যদি আপনি বিজ্ঞানভিত্তিক মাছ চাষ করেন, যেহেতু আমি বিজ্ঞানভিত্তিক মাছ চাষ করতে হলে কী করতে হবে, পুকুরে প্রচুর পরিমাণ জৈব সার, প্রচুর পরিমাণ রাসায়নিক সার এগুলি দিতে হবে। এখন এগুলি দিলে অনেকে হয়তো জলটা কিছুটা হলো আমাদের স্নান করার জন্য উপযুক্ত নাও হতে পারে, এবং স্নান করার জন্য যদি মাছ চাষের আমরা যদি করি বাড়ি ঘরে অনেক সবাই পুকুরে স্নান করে, কিন্তু সে তার জন্য ওই কৃষক ভাইরা পুকুরে কিন্তু সঠিকভাবে সার প্রয়োগ বা জৈব সার প্রয়োগ করে না, তার জন্য স্নান করছে, ঠিক আছে, কিন্তু স্নান করলে কোনো অসুবিধা নেই, কিন্তু বেশি পরিমাণ যদি পুকুরে জলের মধ্যে যদি কেউ যদি
1: কাপড় কাচা
0: এগুলি করে তাহলে ক্ষতি হতে পারে, কিন্তু বিজ্ঞানভিত্তিক যদি কোনো কৃষক ভাইরা যদি কমার্শিয়াল ভিত্তিক যদি মাছ চাষ করে সেই পুকুরে স্নান না করাই উচিত। কারণ কি, প্রচুর পরিমাণে জৈব সার এবং অজৈব সার দেওয়া হয়, যার ফলে হয়তো অনেকে স্কিন ডিজিজও হতে পারে,
1: স্কিন ডিজিজ হতে পারে। আচ্ছা, এটা তো গেল, আর কিছুতেই মানে পুকুরের চারপাশে বড় গাছ থাকা যাবে না?
0: অবশ্যই না, কারণ সূর্যের যদি না পড়ে পুকুরে ন্যাচারাল যে ফুটজাটা উদ্ভিদকণা এবং প্রাণীকণা সেটা তৈরি হবে না। তো এখন পুকুরে আমরা আসি, তার পরবর্তী পদক্ষেপ যদি বর্ষার সময় যেটা আমি বলছি যে পুকুরের যে আপনার প্রাক বর্ষার আগে যদি আমরা কৃষক ভাইদের আরেকটা মাথায় রাখতে হবে যে যদি অতিরিক্ত জল হয়ে যায় তার জন্য যদি মাছ আপনি পুকুরে আগেই মজুদ করা আছে, তো সুতরাং সেই মাছগুলি যাতে বেরিয়ে না যায় তার জন্য পুকুরের চারিদিকে জাল বসিয়ে দিতে হবে। যদি জাল বসিয়ে দেওয়া যায় তাহলে জলটা বেরিয়ে যাবে, মাছ আর যেতে পারবে না, এটা মাথার মধ্যে রাখতে হবে।
1: এমনিতে যদি উঁচু করে পাড় বাঁধানো থাকে,
0: পাড় বাঁধা থাকা অবস্থাও যদি অতিরিক্ত বৃষ্টি, আমি তো সেই কথাই বলছি, যদি সাধারণত উঠে না, যদি উঠে তার জন্য আগেই কৃষক ভাইদের কিছু বাঁশ কিছু এবং জাল তাদের সতর্ক করে রাখতে হবে, যদি অতিবৃষ্টি হয় প্লাবন হয়, এটা প্লাবনের ক্ষেত্রে বললাম, তাহলে সেটা দিতে হবে।
1: সেটা অতিবৃষ্টিতে এমনিতেও আপনার যে সমস্ত পুকুর ক্ষেতের মাঝামাঝি রয়েছে, বিস্তীর্ণ ক্ষেত তার মধ্যে মধ্যে পুকুর রয়েছে, সেগুলো তো অতিবৃষ্টিতে ডুবে যাওয়ার সম্ভাবনা,
0: এবং ওই জায়গাতে তো মাছ চাষ করার যে পুকুর তৈরি করা সেটা তো সাইন্টিফিক না, বিজ্ঞানভিত্তিক না, কেউ যদি করে থাকে সেটাও উপযুক্ত না, যদি হয়ে থাকে তার জন্য ওই ব্যবস্থাটা করে রাখতে হবে।
1: সেক্ষেত্রে ওদের ভালো করে চারদিকে নেট দিয়ে আবদ্ধ করে দিতে হবে, নিলে মানে বিরাট ক্ষতির সম্ভাবনা থেকে যাবে। তো এগুলো এই সময়ে মানে বর্ষার ঠিক আগে এগুলো অবশ্যই সেরে নিতে হবে। এছাড়া আর কী করতে হবে?
0: এখন যেমন আপনি এখন ঠিক আছে আমি সেগুলি করলাম, কিন্তু এখন আমি যেহেতু যে পুকুরগুলি শুকাতে পারিনি বা যেগুলি শুকিয়ে নিয়েছি সেগুলি তো একরকম পদ্ধতিতে কাজ করব, কিন্তু যে পুকুরগুলিতে আমি শুকাইনি, জল হয়ে গেছে 2-3 ফুট জল হয়ে গেছে, সেগুলিকে ভালোভাবে প্রথমে জাল টানতে হবে। জাল টেনে তারপরে ওইগুলি থেকে সমস্ত যেটা আগেই বললাম সমস্ত আমাশা রাক্ষসে মাছ নিয়ে যেতে হবে, এবং যে মাছগুলি বড় মাছ যেগুলি 1 কেজি বা 1.5 কেজি সেগুলি উঠিয়ে বাজারে বাজারজাত করতে হবে, এবং বাজারে এখন প্রচুর মাছের দাম, বিক্রি করে নিতে হবে, এবং যে মাছগুলি থাকবে পোনাগুলি থাকবে জাত অনুসারে আমার একটা সংখ্যা নির্ধারণ করে রাখতে হবে, এতগুলি মাছ আমার পুকুরে আছে, অর্থাৎ একটা আনুমানিক, কারণ সবগুলি

0: মাছ তো জালের মধ্যে আসবে না তো, এবং ওই মাছগুলির মধ্যে দেখতে হবে কোনো রকমের রোগ পোকার আক্রমণ আছে কি না, যদি থাকে তো সেগুলির আমার আইডেন্টিফাই করে এইগুলিও সরিয়ে নিতে হবে, এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা লবণযুক্ত জলে এগুলি শোধন করে পুকুরে ছেড়ে দিতে হবে। তারপরে সেই অনুসারে কী পরিমাণ মাছের ঘাটতি আছে তা সেই আমি মাছ সেই পরিমাণ মাছ আমি মজুত করব। কানিল প্রতি জলাশয়ে 2000 টিপোনা, অর্থাৎ আমরা যেহেতু ত্রিপুরা রাজ্যে কৃষক ভাইরা মিশ্র মাছের চাষের ক্ষেত্রে রুই, কাতলা, মৃগেল, সিলভার কার্প, গ্রাস কার্প এবং কমন কার্প যেটা কার্পিউ মাছ চাষ করে থাকে, এবং তার ছাড়াও আজকাল মিশ্র মাছ চাষের ক্ষেত্রে বিভিন্ন রকম মাইনর কার্প, যেমন মাইনর কার্প বলতে যেমন ছোট মাছ যেমন বাটা মাছ বা লাচু মাছ আজকাল বাজারে পাওয়া যায়, এইগুলি পুকুরে ছাড়লে তাহলে কী হবে, জলের যে সঠিক ব্যবহারটা মাছ চাষের যে তার খাদ্যের যে জায়গাগুলি পুকুরে যে বিভিন্ন স্তর থাকে, তিনটা স্তর আছে, উপস্তর, মাঝের স্তর, নিচের স্তর বা সাইডে যেগুলি জলগুলি আছে, ওই তার সম্পূর্ণ পুকুরের যে খাদ্যর সেটা ফুল ইউটিলাইজড হয়
1: একেবারে। আমাদের সময় একেবারে শেষের দিকে, শেষে যেটা জানতে চাইব, এই সময় খাবার দাবারের ব্যবস্থাটা ঠিক কীরকম হবে, খুব সংক্ষেপে বলতে হবে।
0: হ্যাঁ, খাবার মধ্যে কিন্তু আমি ঠিক আছে, কিন্তু একটু চুনের কথাটা একটু বলতে হবে, চুন যদি না দেন পুকুরে কিন্তু মাছ চাষ হবে না। তাহলে কানির প্রতি জলাশয়ে 100 কেজি চুন অবশ্যই দিবেন কৃষক ভাইরা, এবং পুকুর তৈরির সময় 50 কেজি, আর যে 50 কেজি থাকবে নতুন পুকুরের ক্ষেত্রে যেগুলি জাস্ট সদ্য কাটা হয়েছে, আর 50 কেজি প্রতি আর 10টা মাসের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে হবে। আর যে পুকুরগুলি জল আছে মাছ আছে সেইগুলির মধ্যে কানির প্রতি জলাশয়ে 10 কেজি প্রতি মাসে করে দিতে হবে। আর খাদ্যের এবং চুন যদি না দেন পুকুরে মাছ হবে না, তো কারণ চুন দিলেই পুকুরে জলে অক্সিজেন বাড়বে, বিভিন্ন রকমের রোগ জীবাণু নষ্ট হবে পুকুরে, মাছের মধ্যে তার ক্যালসিয়াম বৃদ্ধি পাবে, হাড় বৃদ্ধি হবে, এবং এক কথায় চুন না দিলে পুকুরে চুন হয়েছে পুকুরে রান্নার কাজ করে। তরকারিতে যেমন নুন, কৃষকবর্গে আমি সেইভাবে বলতাম যে তরকারিতে যেমন নুন মাছ চাষে তেমনি চুন, অর্থাৎ চুন ছাড়া, চুন যদি না দেন পুকুরে কোনো কিছু দিয়ে না, খাবারও দিতে হবে না, কোনো জৈব সার জৈব সার দিতে হবে না, শুধু চুন প্রয়োগ করবেন মাছ আপনার হবেই হবে বাড়বে। এবং তবে বেশি যদি আমি যদি কমার্শিয়াল মাছ চাষ করতে চাই, কৃষক ভাইরা আজকাল আমরা যতই বলি অনেক কৃষক ভাইরা খাদ্য প্রয়োগ করে না, যদি সরকারি সুযোগ সুবিধা থাকে তাহলে তারা সেইগুলি প্রয়োগ করে। তো খাদ্যের ক্ষেত্রে আপনার পরিপূরক খাবার যেটা খোল এবং সরিষার খোল, চালের কুড়া এবং শুটকি মাছের গুঁড়া, এই তিনটা একসাথে মন্ড করে পুকুরে ছড়িয়ে দিতে পারেন।
1: আচ্ছা, সেটা কয়বার দেবেন?
0: এটা দিনে একবার,
1: দিনে
0: এবং তবে একটা নির্দিষ্ট সময়, সকাল 9টা বা 10টা যে কোনো একটা নির্দিষ্ট সময় দিতে হবে।
1: ঠিক আছে, তাহলে কৃষক বন্ধুরা মোটামুটি আজকের এই আলোচনা থেকে অনেক কিছু জানতে পারলেন, আপনাকে অনেক ধন্যবাদ, নমস্কার।
0: নমস্কার
1: কৃষক বন্ধুরা, এতক্ষণ বর্ষাকালে মাছ চাষের বিভিন্ন দিকগুলি এ প্রসঙ্গে শুনছিলেন মৎস্য বিশেষজ্ঞ সুব্রত চৌধুরীর সাক্ষাৎকার।
2: ঘর গৃহস্থির আসরে এতক্ষণ শুনছিলেন বর্ষাকালে মাছ চাষের বিভিন্ন দিকগুলো প্রসঙ্গে, অংশগ্রহণে ছিলেন সুব্রত চৌধুরী এবং সংযোজনায় সমর দাস। আসরে এবারে রয়েছে লোকগীতি শিল্পী অরিন্দম গঙ্গোপাধ্যায়।

ঘর গৃহস্থীর আসরে এতক্ষণ শুনলেন লোকগীতি শিল্পী ছিলেন অরিন্দম গঙ্গোপাধ্যায়। আকাশবাণী আগরতলা, এখন শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান।

ক্লাবনি মং নানো সাকাই সাইমান ছুগিয়া খোতা বকব নিনি দং মংন সাইমান না মুচুংমানি বিয়ংতই ফাই খাং নামানি কক থাইরকন উকলক উকলক হিমই নাইনানি হিনমানি লামা ফের জাকতই উঙ্গই থাঙ্গ আংসিয়া উংয়া গানাতই হিমই থাঙ্কে নিনি বখা পুংমানি মখাং স্রাং সামানি সং সামানি হাই হনৈ ন থেজাক বখানো তাঙ্কগৈ রিমানি নিনি আরো কচকথুং হনৈ নাইতুগৈ দংমানি তাবুকনি সিমিয়া নং হাই ন আংব তাবুক মৈতুমানখ বখা বারক মানি তরুক তরুক ইয়াপ্রি সেওই হিনমানি হিমনানি চেংসামানি নাহারগে তাবুক ব নুহুরকু দাগ দাগ আলামানো নংসাকে তাবুক বচং আজরাও থাঙ্গই মানখু বাকসাকে ইয়াপ্রি সেনানি বাগৈ তেথেছে কগ্লবনি মুম থুই কুতো গান হনৈ বখানি বেবাক নখুলগৈ রিমানি নবাননি খুরিও নিনি নকথাইনি লামা বচুগ নুহুতই নুহুইরাতই নুগো দাবুক বখানি বেবাক পাশা মংলংল গবাং মা কথমা তঙ্গহিনই লামরিমানি ককথাইনি বগল ন খাউই খিচলক চলক মুখাং ক্রাক খে অঙ্করি ফাইও মুকলাং মুকলাং মকলবাই কক পিনই রহরো থাইপুং তলানি চার সাকাও আচুগৈ হাই দেখনা নিনি মুখাংনি গরণ ফিন্দিরি ফিন্দিরি উংজাক বিজাবনি মকল তিসাউইব তিসাউই তুপুই মেয়ানন ফান ফুনুগৈ তেওয়াশা থাঙ্গই পায়ো হাই হনৈ ন খুলগৈ মারিও বখানি কারিউই খরগ থুই কুতু গান হনৈ তেথেছে ককলপনি মং খিবিজাক বখা তাবুকলে সরাই সরাই খনা হেলেং সাসাউঙ্গই দংথকখন চুমুই কনর বাইয়ই সালকসং দুকমা হাইকে পগৈ ফানো মৈতো তামানথুং ইয়াকুং করৌই ফানো আনিলামাতৈ তাহিমথুং কাইশিলেউই কলাইফুরো বমুংতা খুদে আনো কারৈ বনবার জলি জাগান মনৈয়ানং টকসাটক মিলিরক মগৈ মখাং সমানং নিনি লগিসং মিথিগানং খালি যাবখা তংটতৈ জাততৈ খিবিজাক মানৈন তা নাহার দে মকল ফন হাবান হাইলিক সাং গানং ইয়াকুং তৈমা নঙ্গানং ঘাতি লাম জাদুয়ৈ আহাই তাউং দিখ নং খিবিফান আংলে খিবিয়াখো নিনি বাগৈ বখানি দগলাম সৌই খিবিকা ননচবৈ মকল লকসাওই নাহার নানি নাংলিয়া নাইসিং নানিব নাংলিয়া ননতাবু নং খানায়া ফানো হপুং সাপুং কক সাও তাবুক নংবাই আং তেথেছে কক্লবনি মুং ককথাইনি ফান সাক সাক ন সামলগৈ মাইয়া মুচুংতৈ নবীর সাও হা নখা হিনিয়া বসাক তরজাক মানি সীমানি খাই তানানি কগিয়া কসাম বুয়া নং কতাল বুয়া নগু ন আই ধরমই নহাই নহাই সংসা সংসা দফানি খুগ সাপুল মাপুলুঙ্গুই কলাইজাক চোগ্রে বাগ্রে ঘরন তাবুক নাহারকে নিনি মুখাং নিনি তুংফ্লাজাক নকবার আনো জলির উই হরব বাখলাই রিমানো ততরা কসর রিমানো সাক সাকন সাকনি বসাকন তানসরি মানো নিনি কচং কচাং তৈলক নকবার আনো হামজাক রিমানি বুতুই ইয়রখলাইরি বখা সাং সাসাক খলাইরি মানো বাগরুম বারসাও আফ্রো খরাং কামি গুরুম সাই ফায়ো কল সাউই ফায়ো ন বারব আফ্রো তিঠেছে কক্লপনি মুং কামিনি মুখাং আনো খগৈ নাহারমানি সাইমানু গ্লাইজাক মল তরুক তরুক সামানি বসাইমানু আং ওয়াইসা মিহিমই ওয়াইসা সুংসাওই মিলিগ্রি তনিমানি বখানো বসিয়া উংয়ানা ওর পাতি ওই কথুমজাক বরক নি খরাঙ্গ কলকজাক জরা তাবুক ইয়াক সৌই কলাঙ্গ ইমাং ফুনুগৈ

কক বরক পান্ডব আশোক জোড়া অঞ্জলি দেবরমানী খরাঙ্গ যাদু কলেজার সাপমানী খানাবাইখা আকাশবাণী আগরতলা অবলগ্ন পাইখা তিনি সানজা জোড়ানী কক বরক পান্ডা যতন খুলুম বাইখা হরকাহা।

আকাশবাণী আগরতলা, আর কিছুক্ষণের মধ্যে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, এবং তার ঠিক পরে রয়েছে স্থানীয় বাংলা এবং কক্সবাজার সংবাদ।

আকাশবাণী, খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্সের এভিও শহরে G7 শিখর সম্মেলনে উচ্চ পর্যায়ের আলোচনা সভায় যোগ দিয়েছেন। আজ বিকেলে তিনি দুদিনের সফরে ফ্রান্স পৌঁছন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার 4.5 বছর পর মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগী দেশগুলি ইউক্রেন যুদ্ধ নিরসনের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিন্তাভাবনা করার কথা বলেছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নতুন দিল্লিতে কৃষি বিষয়ে এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করেছেন। ঐতিহাসিক ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসে খুব শীঘ্রই 1000-এরও বেশি গোর্খা যুবককে নিয়োগ করা হবে বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন। বিশ্বকাপ ফুটবলে আজ ফ্রান্স সেনেগালের বিরুদ্ধে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু করছে। আগামীকাল গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্সের এভিও শহরে G7 শিখর সম্মেলনে উচ্চ পর্যায়ের আলোচনা সভায় যোগ দিয়েছেন। আজ বিকেলেই তিনি দুদিনের সফরে ফ্রান্সের এভিও শহরে পৌঁছন। সেখানে বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সঙ্গে এই মুহূর্তে উচ্চ পর্যায়ের আলোচনা চলছে। ফ্রান্সের এভিওতে G7 শিখর সম্মেলনে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার 4.5 বছর পর মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগী দেশগুলি ইউক্রেন যুদ্ধকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিন্তাভাবনায় নিয়ে আসার চেষ্টা চালাচ্ছে। এই সম্মেলনের উদ্যোক্তা ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, তিনি চান ট্রাম্প ইউক্রেনকে সাহায্য চালিয়ে যাক এবং একটি শান্তি চুক্তি স্বাক্ষর করার জন্য রাশিয়ার ওপর চাপ বৃদ্ধি করুক। প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনকে সাহায্য কাটছাট করার পর ফ্রান্স এবং তার ইউরোপীয় বন্ধু দেশগুলি এখন কিভকে সৈন্য এবং আর্থিক সহায়তা দিচ্ছে। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি আজ সকালে G7 নেতাদের সঙ্গে বৈঠক করেন। 75 মিনিটের জন্য নেতারা একত্রিত হয়েছিলেন। উল্লেখ্য, প্রায় 3.5 মাস ধরে চলা ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ শেষ হওয়া সংক্রান্ত ট্রাম্পের ঘোষণার পরেই ইউক্রেনের বিষয়টি গুরুত্ব পায়। ট্রাম্প আজ বলেছেন, তিনি জেলেনস্কির সঙ্গে আলাদা করে বৈঠক করবেন। এখন তিনি ইউক্রেনের ওপর মনোনিবেশ করতে চান বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আমেরিকার ওপর এই যুদ্ধের প্রভাব সীমিত হলেও এই যুদ্ধে নিহতদের জন্য তিনি শোক প্রকাশ করেন। ইরান আজ বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার জন্য ইসরায়েলকেও লেবানন থেকে সৈন্য প্রত্যাহার করতে হবে। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, ইরান ও আমেরিকার মধ্যে যে সমঝোতা হয়েছে তা দক্ষিণ লেবাননে ইসরায়েলের লাগাতার আক্রমণের ফলে লঙ্ঘিত হচ্ছে। লেবানন চূড়ান্ত চুক্তির অংশ কিনা আমেরিকা তাও স্পষ্ট করেনি। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল এই চুক্তিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত বলে বর্ণনা করে জানিয়েছেন, ইসরায়েলের নিজস্ব অগ্রাধিকারের বিষয় রয়েছে এবং যতক্ষণ পর্যন্ত প্রয়োজন হবে লেবাননে তারা বাফার জোন রাখবে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নতুন দিল্লিতে কৃষি বিষয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। দেশে 2026-এর খরিফ মরশুমের আগে প্রস্তুতি পর্ব নিয়ে সবিস্তারে পর্যালোচনা হয়। কৃষিমন্ত্রক এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, সম্ভাব্য এলনিনো পরিস্থিতির প্রেক্ষিতে কৃষিমন্ত্রী তুলোর উৎপাদন বাড়ানোর উপর বিশেষ জোর দিয়েছেন। এর পাশাপাশি ডাল উৎপাদনে স্বনির্ভরতা অর্জন এবং যে সমস্ত জেলায় কম বৃষ্টির সম্ভাবনা আছে সেখানকার কৃষকদের জন্য ক্ষতিপূরণ নিয়েও আলোচনা হয়েছে। তিনি স্পষ্ট জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকারের মূল অগ্রাধিকার হচ্ছে কৃষকদের স্বার্থ রক্ষা। অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং সিকিমে আগামী রবিবার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর IMD। তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালে শুক্রবার পর্যন্ত এবং বিহার, কেরালা ও মাহেতে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে দিল্লি, চণ্ডীগড়, হরিয়ানা, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, কর্ণাটকের অন্তর্বর্তী এলাকা, জম্মু কাশ্মীর, দাদার, লাদাখ, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রে আজ ঘণ্টায় 50 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। এদিকে পশ্চিম রাজস্থানের বিভিন্ন এলাকায় আজ ধূলিঝড়ের কমলা সতর্কতা জারি করেছে IMD। বিদর্ভ এবং তেলেঙ্গানায় আগামীকাল পর্যন্ত তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড় এবং ওড়িশায় আগামীকাল পর্যন্ত উষ্ণ ও ঘর্মাক্ত আবহাওয়া বজায় থাকবে বলে পূর্বাভাস। এনফোর্সমেন্ট নির্দেশালয় ED

0: আজ মুম্বাই, খান্ডালা এবং নতুন দিল্লির 17টি জায়গায় তল্লাশি চালিয়েছে। অর্থবর্ষ 2016-17 এবং 2017-18 ইয়েস ব্যাংকে ঋণ সংক্রান্ত বিষয়ে জালিয়াতির অভিযোগ দায়েরের প্রেক্ষিতে এই তল্লাশি চলে। সুরক্ষা অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড, সুরক্ষা রিয়েলটি লিমিটেড, খ্যাতি রিয়েলটার্স প্রাইভেট লিমিটেড, তাদের প্রমোটার, ডিরেক্টর ও কর্মী এবং প্রাক্তন ইয়েস ব্যাংক কর্মচারীদের বাড়িতে এই তল্লাশি চলে। ইডি জানিয়েছে, অর্থ তছরূপ মামলায় কিছু অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানি এবং ইয়েস ব্যাংকের মধ্যে যোগসাজশ থাকার অভিযোগে এই তল্লাশি অভিযান চালানো হয়েছে। সুপ্রিম কোর্ট আজ ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশনকে গ্রাম কমিটিগুলির নির্বাচন এক দফায় আগামী 27 সেপ্টেম্বর করার নির্দেশ দিয়েছে। এই গ্রাম কমিটিগুলি রয়েছে ত্রিপুরা আদিবাসী অঞ্চল স্বশাসিত জেলা পরিষদের অধীনে। বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চে আজ ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশনের পক্ষে অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরমণি একটি দফায় সমগ্র নির্বাচন করানোর আর্জি পেশ করেন। ত্রিপুরা সরকারের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা অ্যাটর্নি জেনারেলের সঙ্গে এ বিষয়ে সহমত হন। ভারত ফ্রান্স 2026 উদ্ভাবন বর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো দৃষ্টিভঙ্গি ভারত ইনোভেটসের মূল ভিত্তি তৈরি করে দিয়েছে, যা ভবিষ্যতের পরিবর্তনশীল প্ল্যাটফর্ম তৈরি করবে। ফ্রান্সের নিসে সমাপ্তি অনুষ্ঠানে কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেন, ভবিষ্যতে এই ইভেন্ট ট্রেন্ড সেটার হিসেবে কাজ করবে।
1: We had received nearly 300,000 different inputs from all over the country, and Prime Minister Modi made sure that each input was addressed, was looked into, and at the end of it, what came out was, I think, a labor of love that we came up with a policy that, by and large, across the country, and if I may dare say, across the world, has been recognized as the game changer, which will allow education in India to become more relevant.
0: এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ঐতিহাসিক ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসে খুব শীঘ্রই 1,000-এরও বেশি গোর্খা যুবককে নিয়োগ করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন। দার্জিলিংয়ে তাকে স্বাগত জানাতে কার্শিয়াংয়ে আয়োজিত এক জনসভায় মুখ্যমন্ত্রী দেশমাতৃকার সুরক্ষায় গোর্খা সেনার আত্মত্যাগ ও বীরত্বের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি অভিযোগ করেন, পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসে নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে দিয়েছিল। রাজ্য পুলিশ বাহিনীতেও খুব শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলেও তিনি জানান। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন বসতে চলেছে আগামী 18 জুন। এই অধিবেশনেই নতুন সরকারের প্রথম বাজেট পেশ হবে। সকাল 11টায় রাজ্যপালের ভাষণের মাধ্যমে অধিবেশন শুরু হবে। 19 জুন শোক প্রস্তাব গ্রহণ করা হবে। 22 জুন রাজ্য বাজেট পেশ করা হবে বিধানসভায়। ভবানীপুর কেন্দ্রের বিধানসভা নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস নেত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজ দুপুরে আদালতে পৌঁছে এ সংক্রান্ত হলফনামা দাখিল করেন তিনি। সঙ্গে ছিলেন ডেরেক ওব্রায়েন, দোলাসেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রমুখ। ভবানীপুরে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে 15,000-এরও বেশি ভোটে পরাজিত হন মমতা ব্যানার্জি। সেই ফলাফলকে চ্যালেঞ্জ করে ইলেকশন পিটিশন করেছেন তৃণমূল নেত্রী। এবার বিশ্বকাপের খবর। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ ফ্রান্স সেনেগালের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। একই গ্রুপে বোস্টন স্টেডিয়ামে ভোর রাত 3:30 নরওয়ের বিরুদ্ধে খেলবে ইরাক। এদিকে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আগামীকাল বিশ্বকাপ অভিযান শুরু করছে। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ আলজেরিয়া। মার্কিন যুক্তরাষ্ট্রের কানসাস সিটি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 6:30। টানা ষষ্ঠবার বিশ্বকাপ খেলছেন লিওনেল মেসি। মেসি দলের নেতৃত্ব দেবেন, এবার খেতাব ধরে রাখার চ্যালেঞ্জ নিয়ে তাকে মাঠে নামতে হবে। আর্জেন্টিনার জার্সি গায়ে 200টি ম্যাচ খেলার মাইল ফলক স্পর্শ করবেন মেসি। স্বাভাবিকভাবেই আর্জেন্টিনার অধিনায়ককে নিয়ে ফুটবল প্রেমীদের উন্মাদনা তুঙ্গে। বিশ্বকাপে এ পর্যন্ত 26টি ম্যাচে 13টি গোল করেছেন মেসি। 11 বার ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন। প্রতিযোগিতার সেরা ফুটবলার হিসেবে 2 বার জিতেছেন গোল্ডেন বল। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্সের এভিয়ন শহরে জি7 শিখর সম্মেলনে উচ্চ পর্যায়ের আলোচনা

আলোচনা সভায় যোগ দিয়েছেন। আজ বিকেলে তিনি দুদিনের সফরে ফ্রান্স পৌঁছন। বিশ্বকাপ ফুটবলে আজ ফ্রান্স সেনেগালের বিরুদ্ধে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু করবে। আগামীকাল গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে। খবর পড়া এখনকার মতো শেষ হল। এরপর স্থানীয় সংবাদ 7:50 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতুমা পরিব বিপূর্ণা দেব বর্মা তিনি ককতুমা বুবাক রকংখা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী ফ্রান্স নি এবিআ জি সেভেন কুচুক বেরামনি কুথুম লাইমাও মানজাখা স্লোভাকিয়ানি রাষ্ট্রবক্রক পিটার পেলিগ্রিনি মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী স্লোভাকিয়ানি কুচুক রাষ্ট্রীয় বরম দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডাবল ক্রস ফার্স্ট ক্লাস ইয়াফারকা হাস্তে হাপাং কাহাম নাইকল মুংবাই স্রাই স্রাই নিবিশিং তৈ সামুং তাঙ্গি দঙ্গহনী সাকা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা টিসিএ বাই নাইকল জাক ব্রিরগনি অরণি ক্রিকেট বাতাই লাইমাও ব্লাড মাউথ ক্লাব তৈ মোচা ক্লাব ফাইনেল থাইনে মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী ফ্রান্স নি এবিআ জি সেভেন কুচুক বেরামনি কুথুম লাইমাও মানজাখা গতাল মানজাক মূ স্নাম মূ তৈ হায়ুং বেরামনি টং কচাং স্নাম ফিরমুং কুচুক বেরামনি অকুথুম লাইমাও জি সেভেন হাকতরনি অজা মানজাক নাই হাকতর তৈ হায়ুং বেরামনি রং থং মথানী আদংরক আর মানজাখা ভারত হাকতরনি বাকি অকুথুম লাইমুং বেলাই নাংকুক মাহানীন খুরসাজাখা মন্ত্রীবক্রক অকুথুম লাইমাও গ্লোবাল সাউথনি টং হালক তাই টং কচাং নাইমথাং হামক্রাই তৈ রং থং হামসামুঙ্গ ভারত টং হালকনি ককন খুরসানানি কক টঙ্গো কুথুম লাইমানি কসারো মন্ত্রীবক্র কানাডা কথাজাক হাস্তে তৈ কথাজাক আরব আমির শাহিনী কুচুক অজারক বাইব বখাকনি ককলাম সালাইমাও আচুগানো আবনকারীব খনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাইব ককলাম সালাইমাও আচুকানি কক টঙ্গো মন্ত্রীবক্রক স্লোভাকিয়ানি রাষ্ট্রবক্রক পিটার পেলেগ্রিনি মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদীন স্লোভাকিয়ানি কুচুকুক রাষ্ট্রীয় বরম দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডাবল ক্রস ফার্স্ট ক্লাস বরম ইয়াফারকা অবরম রিজাকমা বাই মন্ত্রীবক্রক স্লোভাকিয়ানি রাষ্ট্রবক্রক আরনি হাপাং তেইলুকুরক নিবখা খা কাহাম ইয়াফারকা বরম ইয়াচাগৈ মন্ত্রীবক্রক খোরশাখা অবরম ভারতনি খরক সারা ব্রিচি লুকুরক নিবখাক তৈ ভারত স্লোভাকিয়ানি বিশেং ক্রাক বাই আপনি মারি অসকাত ভারত তৈ স্লোভাকিয়ানি লুকুরক্ন থানজা খাইমুঙ্গ পৈতু তৈ হাম মুংনি মারি হিনি বকুরসাকা মন্ত্রীবক্রক অবরম কনৈ হাকতনি থিনাংনি আচাইসং আলাইদাখে বাইয়াবচারি বাই মানজুই তনিওয়ান হিনি বকুরসাকা মন্ত্রীবক্রক কামিনী রংথং ফানক্রা খাইনাও দুধনি স্নামা বাংরিমুং নাংনাই হিনী সাকা হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডি নালু অবাবায় ডায়ারিনি কাইসা আলাইদা বার্জা টঙ্গু তিনি আগরতলা ইন্দ্রনগর গুমতি ডেয়ারি বেড়াইনাইমানি জরাও অকগ্ন সাকা বর্ষাকা হাকতনি সালচি সালকা আমচাইন খবৈ ত্রিপুরাও দুধনি সানমুং গবাং টঙ্গু মুসুক রুমাও খাবাচারমানি লগি লগি আমচাইনি দুধ মানথকমুং বাংরনা নাহারৈ সামুং তাঙ্গি টঙ্গো হাস্তে হাপাং হাস্তেও দুধনি মানে স্নামনাও কতাল তাংসেপ গদাল জাগ ইউনিট কাইসা স্নামজাখা বেড়াইমা জরা হাস্তেফা মুসুগ্রনাই তাই সমবায় সমিতিনি লুকু আদংরক বাই ককলাম সালাইকা আবুনি ইয়াগুলো হাস্তেফা কৃষ্ণনগর নোয়াগাঁওনি আগরতলা পুরনাইখ্রাইনি চার নং ওয়ার্ড আয়ুষ্মান আরোগ্য মন্দির বেড়াইনাইখা হাস্তেফা তিনি জিবি শাখামনগ প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র নব বেড়াইনাইখা তৈ অমতি সেপ হাস্তেব তৈব ফিয়কনানি নাংথাইনি ককনব খুরজাখা হাস্তে হাপাং কাহাম নাইকল মুংবাই স্রাই স্রাই নিবিশিং তৈ সামুং তাঙ্গি দঙ্গো হুনৈ সাকা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা আবুবাই ত্রিপুরা দায়িত্বন কাহামকুক হাস্তেনি বরং মানানো তিনি ধলাই হাঙ্কর কমলপুর হালাহালি কুচুকুক মাধ্যমিক রংনকলাও বিদ্যাজ্যোতি রংনক তাংবতাং নিবিশিং হালাহালি কুচুকুক মাধ্যমিক রংনকনি কতালনক স্নামানি সামুং ন চেঙ্গি রিমা তৈ ধলাই হাঙ্করনি কাইচিব্রী তাংবতাংন ভার্চুয়েল তৈ চেঙ্গি রিমা পান্ডা মকনো সাকা ব মন্ত্রী অক্রা তৈ বসাকা নাইকল মুংনি স্নাম ফির মুং ডিজিটেল স্লাইমুং রাংবক সিনমুং বাংরমা সাখাম সেব রুনানকবৈ জুদা জুদা বাবায়ো ত্রিপুরা খুরসা জাকথাই হামক্রাই খ্লাই দঙ্গো পান্ডাও মানজাখা এমএলএ মনোজ কান্তি দেব স্বপ্না দাস পাল ধলাই হাঙ্কনি হাঙ্কর নাইকল ফাং বিবেচ এক্স বি রংরক রংনাইখুংনি তাংরা মিলিন্দ রামটেক আকর্ষণ ত্রিপুরানি লাইভুমা গনাং সাইরিন্দা আদিবাসী রকনি তামজাকনাই মানই জিআই টেকনি গসিমুং মানখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা বিনি হদালা মশাকা ত্রিপুরানি তামজাকনাই মানই সাইরেন্দা অগসিমুং মানমা বাই হাস্তিনি লুকু তংরাইদা রেগজা খাতিমুং গনাংতাই ফুয়ারমাবো কাইসা নাংকুকমানি ইয়াপ্রি আবনি লগি হাস্তি

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি লক্ষণ কুমার ঘটক। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, এডিসির ভিলেজ কমিটি নির্বাচন আগামী 27 সেপ্টেম্বর এক দফায় সম্পন্ন করতে রাজ্য নির্বাচন কমিশনের প্রস্তাবে সম্মতি জানিয়েছে সুপ্রিম কোর্ট। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক শাহ বলেছেন, রাজ্য সরকার সুশাসন বজায় রেখে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে। স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পিটার পেলেগ্রিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্লোভাকিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডাবল ক্রস ফার্স্ট ক্লাস প্রদান করেছেন। রাজ্যের জনজাতিদের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র সারিন্দা জিআই স্বীকৃতি অর্জন করেছে। আর্জেন্টিনা ভক্তদের অপেক্ষার অবসান, বিশ্বকাপ মাঠে নামছে মেসি বাহিনী। এডিসির ভিলেজ কমিটি নির্বাচন আগামী 27 সেপ্টেম্বর এক দফায় সম্পন্ন করতে রাজ্য নির্বাচন কমিশনের হলফনামায় উল্লিখিত প্রস্তাবে সম্মতি জানিয়েছে সুপ্রিম কোর্ট। আজ বিচারপতি জয়মল্ল বাগচি ও বিচারপতি বিপুল এম পাঞ্চোলির ডিভিশন বেঞ্চে মামলা শুনানিকালে রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে হলফনামা দাখিল করা হয়। ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশনের পক্ষে উপস্থিত অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামনি ভিলেজ কমিটি নির্বাচন আগামী 27 সেপ্টেম্বর এক দফায় আয়োজন করার প্রস্তাব দেওয়ার পরই সুপ্রিম কোর্ট সম্মতি প্রদান করে। রাজ্য সরকারের পক্ষে উপস্থিত সলিসিটর জেনারেল তুষার মেহতা অ্যাটর্নি জেনারেল এই প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করেন। আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে মোট ভোটারের সংখ্যা 9,61,760 জন, এর মধ্যে পুরুষ ভোটার 4,81,909 জন, মহিলা ভোটার 4,79,845 জন ও তৃতীয় লিঙ্গের ভোটার 6 জন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্য সরকার সুশাসন বজায় রেখে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে, এর ফলে ত্রিপুরা শীঘ্রই অগ্রণী রাজ্যের মর্যাদা অর্জন করতে সক্ষম হবে।

0: যে ধলাই জেলার কমলপুরের হালাহালি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যাযোগী স্কুল প্রকল্পের আওতায় হালাহালি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন স্কুল ভবনের নির্মাণ কাজের উদ্বোধন ও ধলাই জেলার 14টি প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, শাসন ব্যবস্থার সংস্কার, ডিজিটাল রূপান্তর, বিনিয়োগ বৃদ্ধি, স্বাস্থ্যসেবা, শিক্ষা, উদ্ভাবন এবং উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে ত্রিপুরা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। উপস্থিত ছিলেন বিধায়ক মনোজ কান্তি দেব, স্বপ্না দাস পাল, ধলাই জেলার জেলাশাসক বিবেক এইচ বি, বিদ্যালয় শিক্ষা দপ্তরের সচিব মিলিন্দ রামটেকে প্রমুখ। আগামী 21 জুন দ্বাদশ আন্তর্জাতিক যোগা দিবস উদযাপনের লক্ষ্যে আজ 29টি জেলা জেলাশাসক কার্যালয়ে এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্বর আলী, জেলাশাসক মেঘা জৈন সহ ত্রিস্তর পঞ্চায়েত ও পুর পরিষদের প্রতিনিধিরা। স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পিটার পেলেগ্রিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্লোভাকিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডাবল ক্রস ফার্স্ট ক্লাস প্রদান করেছেন। এই বিশিষ্ট সম্মানের জন্য প্রধানমন্ত্রী শ্রী মোদী স্লোভাকিয়ার রাষ্ট্রপতি, সরকার এবং জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পুরস্কারটি গ্রহণ করে তিনি উল্লেখ করেন, এই সম্মানটি ভারতের 140 কোটি জনগণের প্রতি এবং ভারত ও স্লোভাকিয়ার মধ্যে অটুট বন্ধনের প্রতি একটি শ্রদ্ধাঞ্জলি। 29টি জেলার কুমারঘাটে গীতাঞ্জলি অডিটোরিয়ামে আজ এক অনুষ্ঠানে বাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের অধীন বিদ্যালয়গুলির মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সমস্ত ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়। এই কর্মসূচির উদ্বোধন করেন বিধায়ক ভগবান চন্দ্র দাস। বিগত 12 বছরে এনডিএ সরকারের নেতৃত্বে ব্যবসা করার পরিবেশ হয়েছে আরও সহজ, দ্রুত এবং স্বচ্ছ। ফলে দেশের সার্বিক স্বনির্ভরতার অভিযাত্রায় এই পদক্ষেপ অতিরিক্ত শক্তি যুগিয়েছে, মজবুত হয়েছে জনবিশ্বাসের ভিত্তি, একটি প্রতিবেদন।
1: লাইসেন্স অনুমোদন ও বিভিন্ন সরকারি প্রক্রিয়ায় এসেছে ডিজিটাল সুবিধা। অপ্রয়োজনীয় নিয়মকানুন কমিয়ে ব্যবসায়ীদের জন্য তৈরি করা হয়েছে আরও অনুকূল পরিবেশ। জনবিশ্বাস আইনের মাধ্যমে বহু ছোটখাটো অপরাধকে অপরাধের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, ফলে উদ্যোক্তা, ব্যবসায়ী এবং শিল্পক্ষেত্র পেয়েছে আরও আস্থা এবং স্বাধীনতা। স্টার্ট আপ থেকে ক্ষুদ্র মাঝারি শিল্প, সবার জন্য উন্মুক্ত হয়েছে নতুন সম্ভাবনার দরজা। উন্নত প্রশাসন, সহজ নিয়ম এবং জনগণের প্রতি বিশ্বাস, এই তিন ভিত্তির উপর দাঁড়িয়ে এগিয়ে চলছে আত্মনির্ভর ভারত। 12 বছরের উন্নয়ন যাত্রায় গড়ে উঠছে নতুন ভারতের স্বপ্ন। এনডিএ সরকার উন্নয়ন, আস্থা ও অগ্রগতির 12 বছর। সংবাদকক্ষ থেকে রাহুল লোধ, আকাশবাণী সংবাদ, আগরতলা।
0: রাজ্যপাল ইন্দ্র সেনের রেড্ডি নাল্লু বলেছেন, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে দুধের উৎপাদন বাড়ানো অত্যন্ত জরুরি। এক্ষেত্রে ডিয়ারির একটি বিশেষ ভূমিকা রয়েছে। আজ আগরতলার ইন্দ্রনগরে গোমতী ডিয়ারি পরিদর্শনকালে তিনি একথা বলেন। তিনি বলেন, দেশের উত্তর পূর্বাঞ্চল সহ ত্রিপুরাতেও দুধের ভালো চাহিদা রয়েছে। এক্ষেত্রে গোপালনে উৎসাহিত করার পাশাপাশি স্থানীয় দুধ উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে কাজ করছে রাজ্য সরকার। রাজ্যে দুগ্ধজাত সামগ্রী উৎপাদনে একটি নতুন অত্যাধুনিক দুধ প্রক্রিয়া ইউনিটকে স্থাপন করা হয়েছে। তিনি সেখানে গোপালক ও সমবায় সমিতির প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করেন। এরপর রাজ্যপাল কৃষ্ণনগর নোয়াগাঁও স্থিত আগরতলা পুর নিগমের 8 নম্বর ওয়ার্ডের অন্তর্গত আয়ুষ্মান আরোগ্য মন্দির পরিদর্শন করেন। তিনি আজ জিবি হাসপাতালে প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্রটিও পরিদর্শন করে বলেন, এই ধরনের জনঔষধি কেন্দ্র রাজ্য আরও বেশি করে খুলতে হবে। এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। ত্রিপুরার জনজাতিদের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র সারিন্দা জিআই স্বীকৃতি অর্জন করেছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক শাহ আজ সামাজিক মাধ্যমে জানান, ত্রিপুরার সারিন্দার এই স্বীকৃতি রাজ্যের অমূল্য লোক ঐতিহ্য সংরক্ষণ প্রসারের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে এবং একই সঙ্গে রাজ্যের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও শক্তিশালী করবে। এর ফলে ত্রিপুরার 4টি ঐতিহ্যবাহী সামগ্রী জিআই ট্যাগ অর্জন করেছে, যা রাজ্যবাসীর জন্য গর্বের বিষয়। এখন থেকে কামাখ্যা মন্দিরের বিশেষ দর্শনার্থীদের স্পেশাল টিকিট বুকিং করতে হবে অনলাইনে। অম্বুবাচী মেলা উপলক্ষে লক্ষ লক্ষ পুণ্যার্থীর আগমন হবে এই প্রত্যাশায় প্রশাসন ও মেলা কমিটি এই ব্যবস্থা গ্রহণ করেছে। বিশেষ দর্শনের টিকিট বুকিংয়ের জন্য নতুনভাবে তৈরি অনলাইন পোর্টালটি গতকাল সন্ধ্যা 6টা থেকে পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। বিশেষ দর্শনের টিকিট শুধুমাত্র অফিসিয়াল অনলাইন ওয়েবসাইট www.mkdonline.in এর মাধ্যমে বুক করার জন্য অনুরোধ জানানো হয়েছে। শিল্প

রাজ্যমন্ত্রী শান্তনা চাকমা বলেছেন, রাজ্য সরকার শিল্প উদ্যোক্তাদের জন্য রাজ্যে শিল্প বান্ধব পরিবেশ সৃষ্টি এবং প্রয়োজনীয় সহায়তা করতে অঙ্গীকারবদ্ধ। শিল্প বাণিজ্য দপ্তরের উদ্যোগে আজ আগরতলায় দ্বিতীয় ত্রিপুরা রিভার্স বায়ার সেলার মিট 2026 উদ্বোধন করে তিনি একথা বলেন। তিনি বলেন, রাজ্য সরকারের লক্ষ্য হল ক্ষুদ্র ছোট মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলিকে আরও শক্তিশালী করে ত্রিপুরাকে অর্থনৈতিক অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাওয়া। বায়ার ও সেলার মিটের মূল লক্ষ্য ত্রিপুরার ক্ষুদ্র ছোট মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলির সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তের সম্ভাব্য ক্রেতাদের সরাসরি সংযোগ স্থাপন করা, যার মাধ্যমে বাজার সম্প্রসারণ, ব্যবসায়িক অগ্রগতি, বাণিজ্যিকভাবে অংশগ্রহণ বৃদ্ধি এবং নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টি করা সম্ভব হবে। শিল্প বাণিজ্য মন্ত্রী আরও বলেন, ত্রিপুরায় নিজস্ব বেশ কিছু গুণমানসম্পন্ন পণ্য ইতিমধ্যে জাতীয় আন্তর্জাতিক সমাদৃত হয়েছে। জিআই ট্যাগপ্রাপ্ত রাজ্যের বিখ্যাত কুইন আনারস, ঐতিহ্যবাহী রিশা এবং বাঁশ ও বেতের বিভিন্ন হস্তশিল্পজাত পণ্য রাজ্যের গৌরব বহন করছে। উন্নত যোগাযোগ ব্যবস্থা, পরিকাঠামোগত উন্নয়ন এবং প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহারের ফলে বর্তমানে ত্রিপুরায় ব্যবসা ও বিনিয়োগের পরিবেশ আরও সুদৃঢ় হয়েছে। তিনি রাজ্যের বাইরে থেকে আগত ক্রেতা ও বিনিয়োগকারীদের ত্রিপুরায় বিনিয়োগ ও স্থানীয় পণ্য সংগ্রহের মাধ্যমে রাজ্যের অর্থনৈতিক উন্নয়নের অংশীদার হওয়ার আহ্বান জানান। শিল্প বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে বলেন, আর এমপি কর্মসূচির আওতায় আগামী 2-3 বছরের মধ্যে রাজ্যের প্রায় 36,000 MSME ইউনিটকে প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা এবং অর্থনৈতিক সুবিধা দেওয়া হবে। পাশাপাশি 2,400 জন মডেল উদ্যোক্তা গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। উদ্যোক্তাদের সহায়তার জন্য ব্লক ও পুরসভা স্তরে REMP ডেস্ক চালু করা হবে। অনুষ্ঠানে বিশেষভাবে সম্মানিত করা হয় রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কারপ্রাপ্ত উদ্যোক্তা ধীমান দাস এবং প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে স্থান পাওয়া বিশিষ্ট কারুশিল্পী বিজয় সূত্রধর প্রদীপ চক্রবর্তীকে। আগামী 24 ঘণ্টায় ধলাই, ঊনকোটি, গোমতি ও দক্ষিণ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.4 ডিগ্রি সেলসিয়াস। বিকাল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টিপাতের পরিমাণ 9.2 মিলিমিটার। 2026 ফুটবল বিশ্বকাপের সর্বশেষ ম্যাচে ইরান ও নিউজিল্যান্ড 2-2 গোলে ড্র করেছে। ভারতীয় সময় অনুযায়ী রাত 12:30 ফ্রান্স মুখোমুখি হবে সেনেগালের, এরপর আগামীকাল ভোর 3:30 ইরাক খেলবে নরওয়ের বিরুদ্ধে। আর সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের বিশ্বকাপ অভিযান শুরু করতে চলেছে আগামীকাল আলজেরিয়ার বিরুদ্ধে। ভারতীয় সময় সকাল 6:30 তাদের গ্রুপ পর্বের প্রথম ম্যাচটি খেলতে নামবে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মেয়েদের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতায় ব্লাডমাউথ ক্লাব ও মৌচাক ক্লাব ফাইনালে পরস্পরের মুখোমুখি হবে। আজ আসরের 2টি সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। MBB স্টেডিয়ামে ব্লাডমাউথ ক্লাব 1 রানে এগিয়েছিল সংঘকে এবং নরসিংগড়ের PTA মাঠে অপর ম্যাচে মৌচাক ক্লাব 7 উইকেটে তরুণ সংঘ কোচিং সেন্টারকে হারিয়ে দেয়। আগামী 18 জুন ফাইনাল হবে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতায় আজ 2টি খেলা হয়। উমাকান্ত মিনি স্টেডিয়ামে প্রথম খেলা ইকফাই 3-0 গোলে কেশব সংঘকে পরাজিত করে, পরে একই মাঠে সিমনা তমাকারী ফুটবল ক্লাব 3-1 গোলে কদমতলী যুব সংস্থাকে হারিয়ে দেয়। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো আরেকবার পড়ছি। ADC-র ভিলেজ কমিটি নির্বাচন আগামী 27 সেপ্টেম্বর এক দফায় সম্পন্ন করতে রাজ্য নির্বাচন কমিশনের প্রস্তাবে সম্মতি জানিয়েছে সুপ্রিম কোর্ট। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্য সরকার সুশাসন বজায় রেখে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে। স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পিটার পেলেগ্রিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্লোভাকিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডাবল ক্রস ফার্স্ট ক্লাস প্রদান করেছেন। রাজ্যের জনজাতিদের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র সারিন্দা GI স্বীকৃতি অর্জন করেছে। আর্জেন্টিনা ভক্তদের অপেক্ষার অবসান, বিশ্বকাপ মাঠে নামছে মেসি বাহিনী। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:00 বেজে 35 মিনিটে।

0: বলছি, আমাদের সঙ্গে আছেন বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার শঙ্কর চক্রবর্তী। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। প্রথমে আপনার কাছে যেটা জানবো যে যক্ষ্মা মানে কি?
1: যক্ষ্মা আমাদের সবারই একটি পরিচিত পরিচিত রোগের নাম, অনেক আগের থেকে আছে, আদিকাল থেকে বলতে পারেন, যখন থেকে রোগ শনাক্তকরণ শুরু হয়েছে প্রায় তখন থেকে। ক্ষয়রোগ হিসাবেও আমরা অনেকে জানি, অনেকে সেটাকে ক্ষয়রোগ বলেন, টিউবারকুলোসিস বলা হয় আমাদের ডাক্তারি পরিভাষায়। তো অনেক পুরনো রোগ, অনেকগুলি অঙ্গকে এটা প্রদাহ হয়, অনেক অঙ্গে এটা হয়। তো মূলত ফুসফুসে হয়। আমরা আগে যেটা জানতাম বা সাধারণ মানুষের মধ্যে যে ধারণাটা আছে, যেটা ফুসফুসে হচ্ছে, এছাড়া ফুসফুস ছাড়াও অনেক অঙ্গেই হয় সেটা। এবং এটা একটা জীবাণুবাহিত রোগ, এটা মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নামে একটা জীবাণু সেটা এই রোগ করে। এবং এটা ভ্যাকসিন দিয়ে প্রিভেন্টেবল রোগটাও হবে না, আবার সাথে সাথে যদি কোনো কারণে হয়ও সেক্ষেত্রে কমপ্লিকেশানগুলি হবে না, এরকমের একটা রোগ। এবং সারা পৃথিবীতে এটার প্রাদুর্ভাব আছে। এবং আমাদের রাজ্যে যে সমস্ত রাজ্য এবং দেশ দুটোই, যেখানে দারিদ্রতা, নিউট্রিশনের অভাব, তারপরে ধরুন অনেক লোক একসঙ্গে বসবাস করে, তারপরে ধরুন যাদের ক্যান্সার আছে, ক্রনিক কিডনি ডিজিজ আছে, সিকেডি, যারা ডায়াবেটিসে ভুগেন, যারা কোনো ইমিউনোসাপ্রেশনে ভুগেন, যারা এইচআইভিতে আছেন, এই সমস্ত লোকদের ক্ষেত্রে খুব বেশি হয় এবং সেটা অনেকাংশেই বিপজ্জনক হয়।
0: তাহলে এই যে ডাক্তারবাবু, আপনি যেটা বললেন যে আমাদের মতো দেশেও কিন্তু যক্ষ্মা রোগটা অনেকাংশে বেশি, তো সেই ক্ষেত্রে এটার কি কোনো প্রাথমিক লক্ষণ থাকে যে যে ব্যক্তি যক্ষ্মা হয়েছে উনি প্রাথমিকভাবে বুঝতে পারবেন?
1: যেটা আমি শুরুতে বলছিলাম আপনাকে, যে যক্ষ্মা ফুসফুসে এবং ফুসফুসের বাইরেও হয়। যেটা ফুসফুসে হয় সেটাকে আমরা পালমোনারি টিউবারকুলোসিস বলি, আর যেটা ফুসফুসের বাইরে হয় সেটাকে আমরা এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস বলি। তো যেটা ফুসফুসে হচ্ছে সেটার অনেকগুলি লক্ষণ আছে, যেমন ধরুন জ্বর হয়, কারো কারো ক্ষেত্রে সেটা সন্ধ্যেবেলা জ্বর হয়, খুব ঘাম হয় রাতের বেলা বা বিয়েতে ঘাম হয়, তারপরে খাওয়ার রুচি থাকে না, কাশি হয়, কাশির সঙ্গে কফ বেরোতে পারে, বুকে ব্যথা হতে পারে, তারপরে খাওয়া টাওয়া ঠিক মতো করলেও শরীরের ওজন কমতে থাকে দীর্ঘদিন ধরে, এই সমস্ত অনেকগুলি লক্ষণ আছে। এছাড়াও ধরুন যাদের কোনো লিম্ফ নোড হচ্ছে, এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস, তারপরে কারোর বোনে হচ্ছে, কারোর কিডনি বা মূত্র এবং প্রজননতন্ত্র সেগুলির মধ্যে হচ্ছে, এইভাবে অনেক জায়গাতেই, আবার কারো কারো ক্ষেত্রে রোগটা ছড়িয়ে ব্রেইনে যাচ্ছে, মেনিঞ্জিসে যাচ্ছে, মেনিঞ্জিয়াল টিউবারকুলোসিস, এইগুলি হচ্ছে। তো সেগুলিরও যেই অঙ্গটাতে এফেক্টেড হচ্ছে সেই অঙ্গের অনুযায়ী কিছু কিছু সিমটমস সেখানেও দেখা যায়।
0: মানে প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে আলাদা আলাদা কিছু সিমটমস,
1: একটা কমন সিমটমস তো আমি বললাম কিছু, যে জ্বর হবে, কাশি হবে, বুকে ব্যথা হতে পারে, ওজন কমতে থাকবে, খাওয়ার কোনো রুচি হবে না, ঘাম হবে, সহজে টায়ার্ড হয়ে যাবে, এই সমস্তগুলি আছে।
0: তো অনেকেই যেটা বলে থাকেন, আমাদের শ্রোতা বন্ধুরাও কিন্তু অনেক সময় বলে থাকেন যে অনেকদিন ধরেই কিন্তু কাশি হচ্ছে, সেটাও কি যক্ষ্মার একটা লক্ষণ হতে পারে?
1: হ্যাঁ, আমরা সাধারণত যাদের ধরুন 14 দিন কাশি হচ্ছে সেই সমস্ত ক্ষেত্রে আমরা যক্ষ্মারোগের পরীক্ষা নিরীক্ষার জন্য ওনাদেরকে পাঠাই। ওনারা ওই যক্ষ্মারোগের পরীক্ষা নিরীক্ষার জন্য এলিজিবল ক্যান্ডিডেট আমরা করে নিই। তো সবগুলি নট নেসেসারিলি যে সবগুলি যক্ষ্মা হবে, কিন্তু আমরা ধরে নিই এবং যক্ষ্মার জন্য যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা আছে সেগুলি ওনাদের ক্ষেত্রে আমরা করে নিই।
0: তো আমাদের রাজ্যে কি কি ধরনের সরকারি ব্যবস্থা বা এই যক্ষ্মা নিবারণের জন্য করে থাকে সরকার পক্ষ থেকে?
1: আমাদের রাজ্যে শুধু নয়, সারা ভারতবর্ষেই একটা প্রোগ্রাম চালু আছে, যে টিবি মুক্ত ভারত,
0: আমরা শুনে থাকি সেটা।
1: হ্যাঁ, এটা খুব প্রচারে আমরা নিয়ে যাচ্ছি, আমাদের স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর নিয়ে যাচ্ছে, এবং প্রত্যেকটা জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতি যে আছে সেই সমিতির তরফ থেকে আমরা সেই কাজটা করছি। মাননীয় প্রধানমন্ত্রী 2030-এর মধ্যে ভারতবর্ষকে টিবি মুক্ত

এ কথা বলতে আমাদের সঙ্গে আছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার শঙ্কর চক্রবর্তী। আমরা থাকছি রাত 8:45 মিনিট পর্যন্ত আপনাদের সাথে। সঙ্গে আছি আমি অনামিকা। আবারও

ভারত তৈরি করার ডাক দিয়েছেন। তো সেই প্রোগ্রামটার একটা পার্ট হিসেবে আমাদের রাজ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি স্বাস্থ্য দপ্তরেরও দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী, উনি বলছেন যে টিবি মুক্ত পঞ্চায়েত, আমাদের রাজ্যে টিবি মুক্ত পঞ্চায়েত গঠন করার ডাক দিয়েছেন এবং আমরা সেই লক্ষ্যে কাজ করছি। এবছরও 24 মার্চ আমাদের নাগিছড়াতে যে কাঠিয়া বাবা আশ্রম আছে, সেখানে আমাদের মাননীয় হেলথ সেক্রেটারি স্যারের উপস্থিতি

0: একটা প্রোগ্রাম লঞ্চ করেছি, যে 100 ডেজ টিবি ক্যাম্পেইন, যেখানে আমরা এই 100 দিনে যাদের মধ্যে টিবির লক্ষণগুলি আছে তাদেরকে পরীক্ষার আওতায় নিয়ে আসব, এবং যারা টিবি পজিটিভ আসেন ওনাদেরকে চিকিৎসার আওতায় আনব, এবং সরকার থেকে যে সমস্ত সুযোগ সুবিধা ওনাদেরকে দেওয়ার কথা সেগুলি আমরা ওনাদেরকে দেব। তারপরে সরকারের বাইরেও ওনাদেরকে সাহায্য করার জন্য কিছু থাকে, যেটাকে বলা হয় নিক্ষয় মিত্র। নিক্ষয় মিত্র আমরা বিভিন্ন জনগোষ্ঠীর কাছে আবেদন জানাবো নিক্ষয় মিত্র হিসাবে নথিভুক্ত করার জন্য এবং টিবি রোগীদের সাহায্যে এগিয়ে আসার জন্য।
1: ডাক্তারবাবু, যেটা বলছেন যে নিক্ষয় মিত্র, সেটা নথিভুক্ত করার কি কিছু নিয়ম বা কিছু পদ্ধতি আছে আমাদের শ্রোতা বন্ধুদের জন্য যদি বলেন?
0: একদম সহজ ব্যাপার। নিক্ষয় মিত্র হলেন ওনারা যারা একজন টিবি পেশেন্টকে 6 মাসের জন্য নিউট্রিশন সাপোর্ট দেন, মাসে 500 টাকা করে, 6 মাসের জন্য 3000 টাকা। কেউ ইচ্ছে করলে আরও বেশিও দিতে পারেন। আমরা 6 মাস বলছি কেন, 6 মাস টিবি ট্রিটমেন্ট চলে, ওই ট্রিটমেন্ট তো ফ্রি অফ কস্ট সরকার থেকে দিচ্ছে, এবং টিবি পেশেন্টকে প্রতি মাসে 1000 টাকা করেও সরকার থেকে দেওয়া হচ্ছে নিউট্রিশনের জন্য। ইন এডিশন টু দ্যাট, যদি কোনো শরীরের ব্যক্তি মনে করেন যে আমিও টিবি মুক্ত ভারত গঠনে অংশগ্রহণ করব, আমিও একজন টিবি পেশেন্টকে ওনার যে নিউট্রিশন সেটা যাতে ভালোভাবে হয় সেজন্য পাশে থাকব, তাহলে উনিও আসতে পারেন, দিতে পারেন, 1 বছরের জন্য দিতে পারেন, 2 বছরের জন্য দিতে পারেন, 3 বছরের জন্য দিতে পারেন, এমন অনেকেই দিচ্ছে ব্যক্তিগতভাবে, আমি নিজেও দিয়েছি। তো আবার সবচেয়ে বেশি যারা দিচ্ছেন আমাদের ওয়েস্ট ডিস্ট্রিক্টে সেটা হলো রোটারি ক্লাব, তারপরে আপনার ওটিপিসি। ওটিপিসি ওনারা খুব সহায়তা করছেন এবং ওনারা একসঙ্গে রোটারি এবং ওটিপিসি মিলে ব্যক্তি হিসাবে অনেকেই আমাদের যারা IAS অফিসাররা আছেন ওনাদের মধ্যে অনেকে, TCS অফিসারদের মধ্যে থেকে অনেকেই, আমাদের চিকিৎসকদের থেকে অনেকেই আছেন, চিকিৎসা কর্মীর মধ্যে থেকে অনেকে আছেন, শিক্ষকরা আছেন, তারপরে অন্যান্য স্তরের এগ্রিকালচার ডিপার্টমেন্ট, ইঞ্জিনিয়ার, সমস্ত স্তরের অনেকেই আছেন, অনেকেই কিন্তু নিক্ষয়
1: মিত্র হিসেবে কাজ
0: করছেন, নিক্ষয় মিত্র হিসেবে কাজ করছেন। আরেকটা গ্রুপ আছে যারা টিবি চ্যাম্পিয়ন, যারা টিবি হয়েছিল সুস্থ হয়ে গেছেন, ওনারাও কিন্তু টিবি মুক্ত ভারত গঠনে, টিবি মুক্ত পঞ্চায়েত গঠনে এগিয়ে এসেছেন, ওনাদেরকে আমরা টিবি চ্যাম্পিয়ন বলি।
1: আচ্ছা, একজন শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে আছেন ফোনে, নমস্কার।
2: নমস্কার,
1: হ্যাঁ শ্রোতা বন্ধু বলুন।
2: আমি বিশ্বজিৎ দেবনাথ বলছি, বাজারঘাট মাতৃপুলি থেকে। ডাক্তারবাবু নমস্কার।
0: হ্যাঁ নমস্কার বিশ্বজিৎ বাবু।
2: না বলছিলাম ডাক্তারবাবু, মানে আমি এমনিতে শুনতে পাচ্ছি যে এই টিবির যারা ওষুধ খায় তারা মেয়াদ যদি পূর্ণ না করে মাছ পথে ছেড়ে দিলে তার প্রতিক্রিয়া কি হতে পারে যদি একটু বলেন। আর পাশাপাশি হচ্ছে গিয়ে কোন পেশেন্টকে পরিবারে কিভাবে চলতে হবে, মানে যেরকম ধরা পড়েছে যে ওর যক্ষ্মা হয়েছে, তো পরিবারে কিভাবে তাকে রাখতে হবে, চলতে হবে, এটা একটু বলে দেন।
1: ধন্যবাদ শ্রোতা বন্ধু, খুব সুন্দর একটা কিন্তু প্রশ্ন করলেন উনি।
0: আপনি যে প্রশ্নটা করেছেন সেটা অ্যাকচুয়ালি আমাদের টিবিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার মনে হয়। কারণ প্রথম যেটা আপনি বলেছেন যে যদি কোনো ব্যক্তি টিবি টিউবারকুলোসিসের ট্রিটমেন্টে থাকা অবস্থায় ট্রিটমেন্ট কমপ্লিট না করে বন্ধ করে দেন তাহলে কী হতে পারে, তো ওনাদেরকে তো আমরা ডিফল্টার হিসাবে বলবো, ডিফল্টার হয়ে যাবেন। ডিফল্টার হলে কী হবে, উনি হয়তোবা ওই রোগটা ওনার মধ্যে থাকবে এবং এমনভাবে টিবিটা হবে সেটা, আর এই যে ওষুধ যেটা আমরা দিই নর্মালি সেই ওষুধে কাজ হবে না, তো সেটাকে আমরা বলি ড্রাগ রেসিস্ট্যান্ট টিবি। তো ড্রাগ রেসিস্ট্যান্ট টিবি একটা ভয়ঙ্কর জিনিস, কারণ আমরা সবাই জানি বা আজকের যে কথোপকথন সেখান থেকে আপনারা বুঝতে পারছেন যে টিবির জন্য সরকার অত্যন্ত সচেষ্ট এটাকে নির্মূল করার জন্য, সমস্ত ওষুধপত্র থেকে সব কিছু বিনামূল্যে দেওয়া হয়, তো প্রোগ্রামেটিক একটা ওষুধপত্র থাকে। এখন সেই ওষুধটা যদি কাজ না করে টিবি পেশেন্টের উপরে তাহলে মুশকিল হয়ে যায়। এরপরে ড্রাগ রেসিস্ট্যান্ট টিবি বিভিন্ন ধরনের ওষুধের প্রয়োজন হয়, বিভিন্ন সময় ভর্তি থাকার প্রয়োজন হতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা আসতে পারে, এবং উনি যদি আর কয়েকজনের মধ্যে এই ড্রাগ রেসিস্ট্যান্ট টিবি ছড়িয়ে দেন তাহলে টিউবারকুলোসিসটাকে কন্ট্রোল করাও অনেক কষ্ট হবে, নির্মূলীকরণ তো অনেক দুরন্ত ব্যাপার হয়ে দাঁড়াবে। তো

0: সেটা সবচেয়ে বিপজ্জনক ব্যাপার। কোনো পেশেন্ট একবার যখন টিউবারকুলোসিসের ওষুধ শুরু করবেন, উনি কোনোভাবেই সেটা বন্ধ করবেন না। ঠিক আছে, কোনো কোনো ক্ষেত্রে সাময়িক কিছু অসুবিধা হতে পারে, সাধারণ কিছু সাইড এফেক্টও হতে পারে, তো সেগুলি যেখানে ট্রিটমেন্ট করাচ্ছেন সেখানে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করলে সেখানে আমরা ওনাদেরকে বুঝিয়ে দেব, বা প্রয়োজনে অন্য কোনো ওষুধের প্রয়োজন হলে সেটা আমরা দেব। কিন্তু টিউবারকুলোসিসের ট্রিটমেন্ট কোনো অবস্থাতেই ডিসকন্টিনিউ করা যাবে না, সেটাকে বন্ধ করা যাবে না, বন্ধ করলে অনেক বিপদের সম্মুখীন হতে হতে পারে।
1: এই প্রসঙ্গে ডাক্তারবাবু একটা কথা আপনার কাছে যেটা জানবো, যে এবার যেটা অনেকেই প্রশ্ন করে থাকেন যে একবার যদি টিবি হয়ে থাকে তাহলে সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে, সেটা কি ঠিক?
0: একেবারেই নয়।
1: আচ্ছা,
0: একবার টিউবারকুলোসিস হলে ছ মাসের ট্রিটমেন্টে টিউবারকুলোসিস ট্রিটমেন্ট হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। টিউবারকুলোসিস কিউরেবল ডিজিজ, এটা এমন নয় যে সেটা কিউরেবল নয়, এমন কিন্তু নয়। আমরা যে হাইপারটেনশন, ডায়াবেটিস এই সমস্ত হচ্ছে, সেটা কিন্তু কিউরেবল নয়। আমরা সেটাকে কন্ট্রোল করি, আমরা প্রেশারটা কন্ট্রোল করি, ব্লাড সুগার লেভেলটা কন্ট্রোল করি, অন্য কমপ্লিকেশান যেন না হয় সেটা করি। কিন্তু টিউবারকুলোসিস একেবারেই আপনার ট্রিটমেন্ট হয়ে যাবে, একদম কমপ্লিট ট্রিটমেন্ট হয়ে যাবে ছ মাসে, এবং সেটা পরীক্ষা করে করে দেখা হয় কতটুকু রেসপন্স কি হচ্ছে। এবার শ্রোতাবন্ধুর দ্বিতীয় যে প্রশ্নটি উনি করেছেন, যে একবার কারো বাড়িতে যদি কোনো টিউবারকুলোসিস পেশেন্ট থাকেন, অন্যদের কিভাবে চলা উচিত, খুব দরকার। যদি থাকে, আমরা সাধারণত বাড়ির অন্যদেরও পরীক্ষা নিরীক্ষা করে নিই যে অন্যদের মধ্যে সেটা ছড়িয়েছে কি না। একটা জিনিস বলে রাখি এখানে, টিউবারকুলোসিস ছড়ায় কিন্তু ড্রপলেট ইনফেকশনের মাধ্যমে, মানে হলো হাঁচি কাশি এগুলির মধ্য দিয়ে এক ধরনের জলীয় পদার্থ, একটা ড্রপলেট, একটা কী বলবো, জলবিন্দু আকারে বাতাসে ঘুরে, সেটা যখন অন্য আরেকজনের শ্বাসযন্ত্রের মধ্য দিয়ে যায় তখন উনি ইনফেক্টেড হতে পারেন। এটা একটা পিরিয়ড আছে, বিশেষ করে পালমোনারি টিউবারকুলোসিস, যেটা ফুসফুসে টিউবারকুলোসিস হয় সেটাই ইনফেক্টেড। অন্য টিউবারকুলোসিসগুলি কিন্তু তেমনভাবে নয়, বোনে হলো, স্পাইনাল কর্ডে হলো, ইউরিনারি ট্র্যাক্টে হলো, মেনিনজিসে হলো, সেগুলি কিন্তু সেরকমভাবে নয়, তো এটা ছড়াতে পারে। তো আমরা প্রথমেই পরীক্ষা করে নিই, যাদের মধ্যে রোগটি দেখা যায় ওনাদেরকে চিকিৎসায় আওতায় আনি। এবার দেখা গেল যে ওই পরিবারের বা ওনার ক্লোজ কন্ট্যাক্টে যারা আছেন এদের মধ্যে রোগটা পাওয়া যায়নি, কিন্তু আমরা যদি সাসপেক্ট করি সেই ক্ষেত্রে আমরা একটা প্রিভেন্টিভ ট্রিটমেন্ট দিতে পারি, যেটাকে টিবি প্রিভেন্টিভ ট্রিটমেন্ট বলা হয়, টিপিটি। তো সেই ট্রিটমেন্টটা আমরা ওনাদেরকে দিয়ে দিই, সেটাও বিনামূল্যে, ফ্রি অফ কস্ট। এতে হয় কি, ওনার যদি শরীরে টিউবারকুলোসিস জার্ম থেকেও থাকে তাহলে টিউবারকুলোসিস রোগটা আর হবে না,
1: হবে না।
0: তো সেই কাজটা আমরা করে থাকি। যখনই কারোর বাড়িতে কোনো টিউবারকুলোসিস পেশেন্ট হয়, ওনার ক্লোজ কন্ট্যাক্টে যারা থাকেন, বিশেষ করে পরিবারের অন্যান্য সদস্যরা, ওনাদের প্রত্যেককে পরীক্ষা নিরীক্ষা করতে হবে, এবং প্রয়োজনে টিউবারকুলোসিস প্রিভেন্টিভ ট্রিটমেন্ট দিতে হবে।
1: আচ্ছা, শ্রোতা বন্ধুরা, আজকের সুস্বাস্থ্য অনুষ্ঠানের সৌজন্যে জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতি পশ্চিম ত্রিপুরা আজকে এই সুস্বাস্থ্য অনুষ্ঠানে আমরা কথা বলছি যক্ষা নির্মূল অভিযান নিয়ে। আর এই প্রসঙ্গে আমাদের সঙ্গে কথা বলতে আছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার শঙ্কর চক্রবর্তী। অবশ্যই আপনারা ফোন করতে পারেন 2326253 এই নম্বরে। ডাক্তার, আরেকটা যেটা বলবো, টিবি নিয়ে অনেক ধরনের কিন্তু কুসংস্কারও আমাদের মধ্যে কাজ করে, যে টিবিটা গরিব অংশের মানুষের মধ্যে হয়, সেটা কি সঠিক?
0: সেটা সঠিক, সঠিক। এই কারণে দেখুন, টিউবারকুলোসিস সম্পর্কে একটা কথা আছে যে সয়েল ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান দ্য সিড। কথাটা হলো এই যে জীবাণু, আমার আপনার যাই হোক, শরীরে টিউবারকুলোসিসের জীবাণু থাকতেই পারে। আর আমরা যারা ভ্যাকসিনেটেড, বিসিজি বলে একটা ভ্যাকসিন অ্যাট বার্থ, মানে জন্মের সঙ্গে সঙ্গে দেওয়া হয় আমাদের অনেকেরই বাহুতে একটা দাগ আছে, সেটা ওই বিসিজি ভ্যাকসিনেশনের ভ্যাকসিনটা দেওয়ার পরে এখানে হয়। তো এটা দিলে টিউবারকুলোসিস হওয়ার সম্ভাবনা থাকে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হতেও পারে। যদি হয়ও তাহলে কমপ্লিকেটেড টিউবারকুলোসিস হবে না, টিউবারকুলোসিসের যে কমপ্লিকেশানগুলি সেগুলি আসবে না। এবার কারোর শরীরে যদি জীবাণু থাকে আর ওনার যদি উপযুক্ত পরিমাণে ইমিউনিটি এবং সব কিছু ঠিকঠাক থাকে, অন্য কোনো কোমরবিডিটি না থাকে।

0: থাকে তাহলে ওনার টিউবারকুলোসিসে সাফার করার সম্ভাবনা কম থাকবে। এবার কাদের হচ্ছে, যারা সোশিও ইকোনমিক্যালি একটু উইক, মানে অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে একটু উইক, যাদের ইমিউন সিস্টেমটা একটু দুর্বল, যারা ইমিউনো সাপ্রেশন কোনো ড্রাগে আছেন, বা যারা ক্যান্সারের রোগী, যারা ডায়াবেটিসের রোগী, যারা ক্রনিক কিডনি ডিজিজ মানে সিকিডির রোগী, বা যারা এইচআইভি মানে এইডসের রোগী বা এইচআইভি পজিটিভ, এইচআইভি নিয়ে বেঁচে আছেন, যাকে যাদেরকে আমরা পিএলআইভি বলি, ওনাদের ক্ষেত্রে সেটা সম্ভাবনা বেশি। তো সেই জন্য বলা হয় যারা দরিদ্র তাদের ক্ষেত্রে বেশি, যারা শ্রমিক ঠিকমতো নিউট্রিশন নিচ্ছেন না, বিভিন্ন নেশা করছেন, ওনাদের ক্ষেত্রে এইভাবে যে লোকগুলি, এনাদেরকে আমরা বলি ভালনারেবল গ্রুপ বা হাই রিস্ক গ্রুপ, এই যে পপুলেশন এদের মধ্যে বেশি, এরা প্রত্যেকেই গরিব থাকেন। সেই জন্য ওই প্রত্যেকটা ডিজিজের কোন বয়সে হচ্ছে, কোন গ্রুপ অফ পিপলের হচ্ছে, এইগুলি আমরা একটা সার্ভে হয়, সেই সার্ভে অনুযায়ী সেই তথ্যটা বের হয়। তো সেই হিসাবে যারা পুয়ার সোশ্যো ইকোনমিক কন্ডিশনে আছেন ওনাদের সেটা বেশি হয়, কথাটা সত্যি।
1: আচ্ছা, আরেকটা, বাচ্চাদেরও কি টিবি হওয়ার সম্ভাবনা থাকে?
0: হ্যাঁ, বাচ্চাদেরও টিবি হওয়ার সম্ভাবনা থাকে যদি কন্ট্যাক্ট থাকে। যেমন ধরুন কোনো মায়ের টিউবারকুলোসিস আছে, তো সেই মায়ের যে সন্তান সেটা তো মায়ের সঙ্গেই থাকছে, তো সেখানে যদি পালমোনারি টিউবারকুলোসিস হয় আর সেই ইনফেক্টিভ পিরিয়ডের মধ্যে হয়, ট্রিটমেন্টে যদি না থাকে তাহলে বাচ্চার সম্ভাবনা থাকে। ওই ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো টিবিটি, অর্থাৎ টিউবারকুলোসিস প্রিভেন্টিভ ট্রিটমেন্ট, সেটা যাতে না হয় বাচ্চাটার। আমরা দেখব হয়েছে কি না, যদি হয়তো যায় চিকিৎসা, না হলে যাতে ফার্দার না হয় সেই জন্য প্রিভেন্টিভ ট্রিটমেন্ট দেওয়া যায়, এবং সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সাকসেসফুল একটি প্রোগ্রাম, সাকসেসফুল একটা মেথড।
1: আরেকটা যেটা আমরা অনেক সময় শুনে থাকি, যে অনেকে যেটা বলে থাকেন যে ওর তো টিবি হয়েছে বা ওদের বাড়িতে টিবি হয়েছে, তো ওদের বাড়িতে যাওয়া একদমই চলবে না বা ওর সঙ্গে কথা বলা যাবে না, সেটা কতটুকু সঠিক?
0: সেটা ব্যাপারটা ঠিক এমন নয়, কিন্তু সাইন্টিফিক ব্যাপারটা হলো এই, ধরুন আমি একজন টিবি পেশেন্ট, তাহলে আমার যেমন কতগুলি প্রিকশন থাকা দরকার, এবং আমার যে ক্লোজ কন্ট্যাক্ট যারা আছেন ওনাদেরকেও কিছু প্রিকশন নেওয়া দরকার। প্রথম এবং প্রধান যে জিনিসটা হলো, সেটা সবসময় মাস্ক পরে রাখা ভালো। ওপেন জায়গাতে বা মানুষের সঙ্গে যখন কথাবার্তা বলছি, সেই সময় হাঁচি কাশি এগুলি থেকে বিরক্ত থাকা দরকার, বা সরে যাওয়া, যখন কাশির আসবে বা হাঁচি আসবে তখন সরে যাওয়া। কারণ ওই যেটা শুরুতে আমি বলেছি যে এটা ড্রপলেটের মাধ্যমে, ড্রপলেটটা কোথা থেকে আসছে, হাঁচি কাশি থেকেই আসছে। তো আরেকটা দূরত্ব আছে, আপনাদের সবাই মনে থাকবে কোভিডের সময় আমরা বলতাম যে 6 ফুট, তো সেই ডিস্টেন্সটা মেনটেন করা উচিত। আর যিনি কথা বলছেন তাহলে ওনারও মাস্ক পরে থাকা উচিত, তাহলে দুদিক থেকে প্রোটেকশন, আমি পেশেন্ট, আমিও মাস্ক পরে আছি, আপনি আমার সঙ্গে কথা বলছেন, আপনিও মাস্ক পরেছেন, তাহলে কোনো কারণে যদি কিছু হাঁচি কাশি এই ধরনের কোনো কিছু হয়ও, তাহলে আমার এখান থেকেও যাবে কম, আপনিও প্রোটেক্টেড, আপনার এখানেও আসবে কম। তো সেই সেই ব্যবস্থাটা নিতে হবে। আর যারা হাউসহোল্ড একই বাড়িতে আছেন, মা সন্তান যেমন একটা আছে, বা ছোট্ট একটা ঘরে অনেকজন লোক আছেন, ওনারা সবাই, এনাদের ক্ষেত্রে সবাইকে, ওই প্রথম শ্রোতা বন্ধু যে প্রশ্নটা করলেন সেটারই উত্তর, সবাইকে আমরা পরীক্ষা করে নেব এবং প্রয়োজনে ওনাদের সবাইকে প্রিভেন্টিভ ট্রিটমেন্টের আওতায় নিয়ে আসব।
1: একজন শ্রোতা বন্ধু আছেন আমাদের সঙ্গে, নমস্কার।
2: হ্যাঁ নমস্কার।
1: হ্যাঁ বলুন শ্রোতা বন্ধু।
2: হ্যাঁ ডাক্তার বাবু, কোন নমস্কার জানাচ্ছি।
0: হ্যাঁ নমস্কার বলুন।
2: বলছিলাম 2-3 সপ্তাহ যখন কাজ কমছে না, বা নিজে যদি একটু সন্দেহ মনে জাগে যে আমার কি যক্ষা বা টিবি হয়েছে কিনা, তার জন্য কি গভর্নমেন্ট মানে ছাড়া, সরকারি ছাড়া, আমাদের যে এখন যে রিটেল যে ওষুধের দোকানগুলি আছে, সেখানে কি সেই ওষুধগুলি কি পাওয়া যাওয়ার সম্ভাবনা আছে কি স্যার, নাকি শুধু সরকারিভাবে এটা ডেলিভারি দেওয়া হয়?
0: না, আমি বলছি আপনাকে, দেখুন প্রথম যে জিনিসটা, টিউবারকুলোসিসের যে ওষুধ, অনেকদিনের ট্রিটমেন্ট, তো 6 মাসের ট্রিটমেন্ট, ওষুধও অনেক, দামও অনেক, আর সেটা সরকারি হাসপাতালের থ্রুতেই দেওয়া হয়। তো সেই জন্য, আর তাছাড়া আমরা সমস্ত যারা রুগী আছেন ওনাদের রেকর্ডগুলিও রাখছি, ফলো

0: পাপ করি সব সময়। তো সেই জন্য বেসরকারিভাবে পাওয়া যায় না তা নয়, পাওয়া খুবই কষ্ট, কারণ যেহেতু সরকার থেকে দেওয়া হয় বেসরকারিভাবে বিভিন্ন কেমিস্ট্রা সেটা খুব একটা রাখেন না আর প্রয়োজনও হয় না, আর আপনি এইভাবে নিতেও পারবেন না। প্রথম তো একজন ডাক্তারের প্রেসক্রিপশন লাগবে আপনার ওষুধটা নেওয়ার জন্য। তো সমস্ত ডাক্তারবাবুরাই বলবেন যে আপনার যে নিয়ারেস্ট যে আপনার যে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র সেখানে ডট সেন্টার থাকবে, ডাইরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট যে থেরাপি সেই থেরাপির জন্য সেন্টার থাকবে, এটাকে ডটস DOTS বলা হয়, ডটস সেন্টার। তো ডটস সেন্টারে সমস্ত ওষুধগুলি বিনামূল্যে পাওয়া যায়। আর কোনো কারণে ধরুন আপনার বাড়ি কুমারঘাট, আপনি আগরতলা এলেন অন্য কোনো কারণে, জিবিতে বা IGM ভর্তি থাকলেন, সেখানে টিউবারকুলোসিস ডায়াগনোসিস হলো, তো সেখান থেকে ট্রিটমেন্টটা ইনিশিয়েশন হবে এবং ইনিশিয়েট করে আপনার কুমারঘাট হসপিটাল থেকে যেন আপনি ওষুধ খেতে পারেন সেই ব্যবস্থাটা এখানে করে দেওয়া হবে। তাহলে সেখান থেকে বাকি ছ মাসের যে ওষুধ, পুরো ছ মাসের সময়টা আপনি কন্টিনিউ করতে পারবেন, কেনাকাটার কোনো প্রয়োজনই হয় না। সমস্ত ওষুধ এবং টিবি সংক্রান্ত সমস্ত পরীক্ষা নিরীক্ষা এগুলি সব কিন্তু বিনামূল্যে ফ্রি অফ কস্ট হয়। যেটা আমি বলছিলাম একটু আগেও যে আমরা গত 24 তারিখ একটি প্রোগ্রাম লঞ্চ করেছি, সেই প্রোগ্রামে 100 দিনের একটা কাজ, সেখানে আমরা যেমন ধরুন আমি ওয়েস্ট ডিস্ট্রিক্টের কথাই বলছি, এই ওয়েস্ট ডিস্ট্রিক্টে আমাদের প্রায় 23টার মতো গ্রাম আছে যেখানে বা ভিলেজ কমিটির আছে, ভিলেজ আছে ADC ভিলেজ, যেখানে টিউবারকুলোসিসের একটু বেশি প্রাদুর্ভাব আছে। তো এগুলির মধ্যে আমরা 107টার মতো আরোগ্য শিবির করেছি, যেটাকে বলা হয় জনভাগিদারি। আরোগ্য শিবিরগুলিতে জনভাগিদারি মানে জনগণের অংশীদারিত্ব, জনগণের পার্টিসিপেশন, জনগণের কোঅপারেশন এগুলি আমরা করেছি। আমরা প্রায় 12,500 লোকের এক্সরে করেছি,
1: প্রচুর।
0: আমরা প্রায় 4,000 মতো মানুষের যে সিবিনেট, সেই সিবিনেট টেস্ট আমরা করেছি। এগুলি করে আমরা টিউবারকুলোসিসের মধ্যে সবগুলি ফ্রি অফ কস্ট, আর অনেকের স্পুটামে FB করা হয়েছে। এছাড়া ওই শিবিরগুলিতে আমরা ব্লাড সুগার টেস্ট করেছি, হিমোগ্লোবিন টেস্ট করেছি বা অন্যান্য যে সমস্ত টেস্টের প্রয়োজন, HIV, HCV, HBsAg এই সমস্ত, হেপাটাইটিসের টেস্ট সমস্তগুলি, মানুষের প্রেশার দেখেছি অন্য কোনো অসুবিধা আছে কিনা, যারা ক্যান্সারের রোগী আছেন ওনাদেরকে স্ক্রিনিং ভালোভাবে করা হয়েছে, যারা কোনো ক্রনিক ডিজিজের রোগী আছেন ওনাদের স্ক্রিনিং হয়েছে টিউবারকুলোসিস।
1: তাহলে কিন্তু শুধু টিবি নয়, অনেকগুলো রোগেরই কিন্তু স্ক্রিনিং হয়েছে।
0: যেটা মূল বিষয় যেটা আপনি বলছিলেন না, যে যারা গরিব ওনাদের ক্ষেত্রে বেশি হয়, তো যারা গরিব ওনাদের ক্ষেত্রে যেমন, আর যারা অন্য কোনো ডিজিজে ভুগছেন, ক্রনিক ডিজিজে কোমরবিড কন্ডিশন আছে ওনাদের ক্ষেত্রেও কিন্তু বেশি। তো আমরা একই সঙ্গে সমস্ত পরীক্ষাগুলি করে নিচ্ছি, করে আমরা দেখি এবং দেখা যায় যে কোনো একজন ডায়াবেটিসে ভুগছেন দীর্ঘদিন ধরে, ডায়াবেটিস কন্ট্রোল নেই, তো সেক্ষেত্রে টিবিও আছে, তো সেই আমরা ডায়াবেটিসটাও করে নিই, টিবির টেস্টও করে নিই, দুটোরই চিকিৎসা করছি। এবং পুরো পরীক্ষার জন্য যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা টেস্ট করায় সেগুলিও টাকা পয়সা ছাড়া ফ্রি অফ কস্ট, আর যেই ওষুধপত্র দেওয়া হয় সবগুলি ফ্রি অফ কস্ট দেওয়া হচ্ছে।
1: একজন শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে আছেন ফোনে, না যিনি ফোন করলেন অবশ্যই কথা হবে আপনার সঙ্গে, 2326253 এই নম্বরে। না তো আরেকটা আপনার কাছে যেটা জানবো, যে বারবারই কিন্তু শ্রোতা বন্ধুরা জানতে চাইছে যে টিভির অনেক সময় দেখা যায় যে বুঝতে পারেন না, একটা ফোন এসেছে, আমরা ফোনটা নিয়ে নিচ্ছি, না ফোনটা হয়তো বা ডিস্টার্ব আছে। টিভি এবং পুষ্টিকর খাদ্য কোনো সম্পর্ক আছে কি?
0: অবশ্যই আছে। টিবি ওই যে বললাম না ক্ষয় রোগ, শুরুতে যে বলেছিলাম আমি, টিবি হলে খাওয়ার ইচ্ছাটাও থাকে না, আর খেলেও যেটা খাবে শরীরের ওজন বাড়ে না, কমতে থাকে। আর যে সমস্ত ওষুধপত্রগুলি দেওয়া হয় সেগুলির ক্ষেত্রেও একটা হাই প্রোটিন ডায়েট দরকার। হাই প্রোটিন ডায়েট যেটা কি, যে আমরা যে নর্মাল খাওয়া দাওয়া খাচ্ছি, মাছ মাংস ডিম বিভিন্ন ধরনের ডাল এগুলি, পনির দুধ, এগুলির মধ্যেই প্রোটিন বেশি, কিছু প্রাণীজ প্রোটিন, কিছু উদ্ভিজ্জ প্রোটিন। তো যেই যারা গরিব অংশে তাদের পক্ষে এই জিনিসটা জোগাড় করা কঠিন, সেজন্য সরকার যারা টিবি রোগে ভুগছেন তাদের জন্য, তাদের নিউট্রিশন সাপোর্টের জন্য প্রতি মাসে 1,000 টাকা

0: টাকা করে, 6 মাসের ট্রিটমেন্টের সময় 6,000 টাকা দিচ্ছেন।
1: হুম
0: ইন এডিশন, যেটা আমি বলেছিলাম যে নিক্ষয় মিত্র, ওনারাও দিচ্ছেন 500 টাকা করে। এর বাইরেও কিছু ফুড বাস্কেট বিভিন্ন সংস্থারা দিচ্ছে টিবি রুগীকে। এবং ভারতবর্ষের অনেকগুলি কিছু কিছু রাজ্যে, যেমন হিমাচল প্রদেশ, একটা সুন্দর সিস্টেম আছে। ওখানে কোনো রুগী যদি আইডেন্টিফাই হলে, তো সেই টিবি রুগীর আশপাশের লোকজনরা ওনাকে টাকা পয়সা নয়, বাড়ি থেকে যে ভালো খাওয়া কিছু যদি তৈরি হয় সে খাবারটা এনে দেয়। তো বাড়ির লোকদের সঙ্গে ওই কিছু খাওয়ার ওই টিবি রুগীকেও এনে দিচ্ছেন। এতে ওনার নিউট্রিশন সাপোর্ট যেটা সবচেয়ে দরকার সেটা হচ্ছে। তো আমাদের এখানে অনেক নিক্ষয় মিত্র আছেন, অনেকেই সেটা সাপোর্ট করছেন। আর সরকার থেকে 1,000 টাকা করে দিচ্ছে প্রতি মাসে 6 মাসে। ওষুধপত্র সমস্তগুলি বিনামূল্যে দেওয়া হচ্ছে, পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে সমস্ত পরীক্ষা নিরীক্ষা বিনামূল্যে করছেন।
1: শ্রোতা বন্ধুরা, আজকের সুস্বাস্থ্য অনুষ্ঠানটির সৌজন্যে জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতি পশ্চিম ত্রিপুরা আজ সুস্বাস্থ্য অনুষ্ঠানে আমরা কথা বলছি যক্ষ্মা নির্মূল অভিযান নিয়ে। আমাদের সঙ্গে আছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার শঙ্কর চক্রবর্তী। একটা ফোন আমাদের সঙ্গে আছে, ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার। হ্যাঁ বলুন।
2: নমস্কার, আমি সুবল দেবনাথ জগন্নাথ থেকে।
1: বলুন শ্রোতা বন্ধু।
2: ডাক্তারবাবুকে বলতাম, আমার বন্ধুমা 2 বছর আগে টিবি হয়েছে, কিন্তু কখন টিবি বোঝা যায় না, শরীরটা অন্যরকম, মানে এটা কি আর কোনো পরীক্ষা নিরীক্ষা করতে হবে?
0: হ্যাঁ, এটা একটা সুন্দর প্রশ্ন করেছেন। দেখুন, 2 বছর আগে টিবি হয়েছে, ওনার টিবি ট্রিটমেন্ট নিশ্চয়ই কমপ্লিট হয়ে গেছে, মানে ডিফল্টার হিসাবে নিশ্চয়ই নেই। 6 মাসের পুরো ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে গেছে, এটা একটা কার্ড দেওয়া থাকে, সেখানে লেখা থাকে ট্রিটমেন্ট কমপ্লিটেড।
1: আচ্ছা,
0: যদি ওনার ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে যায়, তাহলে ওনার নিউট্রিশন যদি ঠিক থাকে, উনি যদি অন্য কোনো কোমরবিড রোগে না থাকেন, ধরুন ডায়াবেটিস নেই, কোনো ইমিউনোসাপ্রেসিভ ডাক নিচ্ছেন না, ক্যান্সার নেই, কোনো ক্রনিক কিডনি ডিজিজ, হার্ট ডিজিজ, হাই প্রেশার এই ধরনের সমস্যাগুলি নেই, HIV এই ধরনের সমস্যাগুলি নেই, আর ঠিকমতো নিউট্রিশাস ডায়েট নিচ্ছেন, কিন্তু তারপরেও শরীরের ওজন বাড়ছে না বা খেতে পারছে না বা অন্য কোনো অসুবিধা তৈরি হচ্ছে, তাহলে আপনি নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন, আমরা আবার পরীক্ষা করে নেব। এটা আবার যে হবে এই ধরনের সম্ভাবনা কম, তবে একেবারেই না তা কিন্তু নয়। তো পরীক্ষা করে নেব। আপনি বললেন তো যোগেন্দ্রনগর, তো আমাদের ইস্ট যোগেন্দ্রনগর যে আরবান হেলথ সেন্টার আছে, অথবা আপনার কাছাকাছি যে হেলথ সেন্টার আছে, যে কোনো সেন্টারে আপনি যেতে পারেন, আপনি ওই কাগজটাও নিয়ে যাবেন যদি থাকে, না থাকলেও আপনি এমনিতে যান, গিয়ে বলবেন সমস্ত কিছু। আমাদের যারা স্বাস্থ্যকর্মীরা আছেন, যারা চিকিৎসকরা আছেন, ওনারা দেখবেন, প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করবেন, সমস্ত কিছু ফ্রি অফ কস্ট হবে, কোনো টাকা পয়সা আপনার লাগবে না। তারপরে ওষুধপত্র লাগলে সেই ওষুধও ফ্রি দেওয়া হবে, হওয়ার সম্ভাবনা কম, কিন্তু একবারে হবে না সেটাও বলা যায় না। কাজে আপনি যোগাযোগ করুন, সেখানে যোগাযোগ করলেই আপনি বুঝতে পারবেন অন্য কোনো কারণে হচ্ছে কি না, বা একেবারেই কোনো কারণেই হয়তো ঠিকমতো খাওয়া দাওয়া হচ্ছে না বা কোনো কারণে হচ্ছে না, সেটা আপনারা বের হয়ে যাবে।
1: ডাক্তারবাবু, একজন শ্রোতা বন্ধু আমাদের না ফোনটা কেটে গেল, যেটা আপনার কাছে জানতে চাইবো যে টিবি রোগী যারা আছেন, ওরা কি সরকারিভাবে কোনো সহায়তা পেয়ে থাকেন?
0: হ্যাঁ, সেটাই তো বলছি, টিবি রোগী যারা আছেন 1,000 টাকা করে প্রতি মাসে ট্রিটমেন্ট চলাকালীন সেটা পাবেন, সমস্ত পরীক্ষা নিরীক্ষা ফ্রি, ওষুধপত্র ফ্রি। এটা শুধু নয়, টিবি রোগীকে শনাক্তকরণের জন্য আমাদের যারা সাপোর্টার বলে, ট্রিটমেন্ট সাপোর্টার যারা, মেনলি এরা আশাকর্মীরা হন, ওনারা যখন একজন টিবি রোগীকে বাড়ি থেকে আনলেন, যে কারোর জ্বর হচ্ছে সন্ধ্যাবেলা, ইভিনিং রাইজ অফ টেম্পারেচার, সন্ধ্যাবেলা জ্বর হচ্ছে, ঘাম হচ্ছে, কাশি হচ্ছে অনেকদিন ধরে, বুকে ব্যথা হচ্ছে, খেতে পারছেন না, ওজন কমে যাচ্ছে, ওনার ডায়াবেটিস আছে, ওনার HIV পজিটিভ, PLIV আছে, এই সমস্ত সিমটমস দেখে ওনারা যদি আনেন, শুধু টিবি রুগী নয়, আশাকর্মীও 5 টাকা করে পাবেন। এবার যদি স্পুটাম ওনার কফ পরীক্ষা করার জন্য নিয়ে আসেন, দুটো স্যাম্পল 25 টাকা করে 50 টাকা পাবেন,
1: সেটা আশাকর্মী
0: বা যে কোনো অন্য কোনো ব্যক্তি আনলেও পাবে। তারপরে ওনার এটা যদি পজিটিভ আসে তাহলে 500 টাকা পাবেন। এবার পুরো 6 মাস ট্রিটমেন্ট যদি ওই আশাকর্মী বা যিনি ট্রিটমেন্ট সাপোর্টার উনি নিয়ে আসলে, উনি 1,000 টাকা পাবেন। এবার যদি কোনো কারণে একটা ড্রাগ রেসিস্ট্যান্ট টিউবারকুলোসিস ধরা পড়ে এবং

0: যার ট্রিটমেন্ট কমপ্লিট করলে উনি 5,000 টাকা পাবেন।
1: সেগুলি আমরা কিন্তু সাধারণ মানুষরা কিন্তু অনেকেই
0: জানি
1: না,
0: সেই জন্যই তো আমাদের আশা এখানে।
1: সেটাই সেটাই,
0: আমরা অনেক লিফলেট দিই, অনেক পোস্টার দিই, আমাদের যে আরোগ্য শিবিরগুলি হচ্ছে, মানে টিবি মুক্ত পঞ্চায়েত গঠনের জন্য যে সমস্ত শিবির আমরা করছি, আরোগ্য শিবির, সেখানে আমরা লিফলেট দিচ্ছি, মানুষকে বলছি, আমাদের স্টাফরা বলছে, কিন্তু সবসময় সেটা, সেই জন্য আমরা জনগণকে সচেতন করার জন্য, জনগণকে জানানোর জন্য যে কোনো মাধ্যমকেই আমরা ইউজ করছি, আপনাদের শরণাপন্ন আমরা সেই কারণেই হয়েছে।
1: সেটাই সেটাই, ডাক্তার বাবু সময় কিন্তু ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে, তো আমাদের যে শ্রোতা বন্ধুরা আছেন ওদের জন্য কী পরামর্শ থাকবে বা কী বার্তা থাকবে?
0: দেখুন, সমস্ত দর্শক শ্রোতা বন্ধুর কাছে আমার অনুরোধ থাকবে, আমার মানে পশ্চিম ত্রিপুরা জেলা স্বাস্থ্য সমিতি যেটা আছে সেটার পক্ষ থেকে আমার অনুরোধ থাকবে, টিবি অনেক একটি পুরনো রোগ, আমাদের দেশ ভারতবর্ষের সঙ্গে সঙ্গে আমাদের রাজ্য ত্রিপুরাতেও এই রোগের বার্ডেন অনেক, প্রতি বছর অনেক লোক আক্রান্ত হন, নতুন নতুনভাবে অনেক লোক মারা যান, তো সেটাকে আটকানোর জন্য সরকার এক বিশেষ ব্যবস্থা নিয়েছেন যে টিবি মুক্ত ভারত, ত্রিপুরার ক্ষেত্রে টিবি মুক্ত পঞ্চায়েত, তো সে লক্ষ্যে আমরা কাজ করছি, আপনাদের সহযোগিতা দরকার। যে সিমটমসগুলি আমি বললাম, যে জ্বর হওয়া, কাশি হওয়া, বুকে ব্যথা হওয়া, ঘাম হওয়া, মানে রাত্রিবেলা ঘাম হওয়া, তারপরে শরীরের ওজন কমা, খেতে ইচ্ছা না করা, ডায়াবেটিসের রুগী, এইচআইভি পজিটিভ রুগী, তারপরে ক্যান্সারের রুগী, ক্রনিক কিডনি ডিজিজের রুগী, কোনো ইমিউনোসাপ্রেসেন্ট ওষুধের রুগী, এনাদের ক্ষেত্রে হলে আরও বেশি, সেই সমস্তগুলি শনাক্ত করে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র এবং এখন যে সমস্ত আয়ুষ্মান আরোগ্য শিবিরগুলি হচ্ছে সেই শিবিরগুলিতে যোগাযোগ করে বিনামূল্যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে বিনামূল্যে ওষুধ নিয়ে আপনারা টিবি যদি হয় সেই মানুষগুলোকে শনাক্ত করে এবং পরিবারের অন্যান্যদের পরীক্ষা নিরীক্ষা করিয়ে প্রয়োজনে প্রিভেন্টিভ ট্রিটমেন্ট নিয়ে আমাদের যে কর্মযোগ্য টিবি মুক্ত পঞ্চায়েত সেটাকে সফল করুন। আপনাদের জ্ঞাতার্থে আরেকটি কথা আমি জানাতে চাই, ইতিমধ্যেই আমাদের পশ্চিম ত্রিপুরা জেলাতে 84টি পঞ্চায়েত টিবি মুক্ত হিসাবে হয়েছে, এর মধ্যে 32টি আছে ব্রোঞ্জ, 42টি আছে সিলভার এবং 10টি আছে গোল্ড, অর্থাৎ এই 10টি পরপর 3 বছর টিবি মুক্ত একজন টিবি পেশেন্টও এই সমস্ত পঞ্চায়েতে পাওয়া যায়নি, আর 42টির মধ্যে গত 2 বছর কোনো টিবি পেশেন্ট পাওয়া যায়নি, 32টির মধ্যে গত 1 বছর কোনো টিবি পেশেন্ট পাওয়া যায়নি। আমাদের এই ডিস্ট্রিক্টে জানুয়ারি থেকে এ বছরের এখন জুন পর্যন্ত 613 জন টিবি পেশেন্ট ডায়াগনোসিস হয়েছে, প্রত্যেকে ট্রিটমেন্টে আছেন, এর মধ্যে 27 জন ডিআরটিবি মানে ড্রাগ রেসিস্ট্যান্ট, যেটা আমি শুরুতে বলেছিলাম খুব খারাপ ভালো নয়, ড্রাগ রেসিস্ট্যান্ট টিউবারকুলোসিস আছে এবং দুর্ভাগ্যবশত আমাদের কিছু পেশেন্ট মারাও গেছেন।
1: তো তাহলে কিন্তু ডাক্তারবাবু যেটা বলছিলেন যে সরকারি সহায়তার কিন্তু অভাব নেই, কিন্তু আমাদের সচেতন হতে হবে।
0: একদম
1: সত্যি ডাক্তারবাবু, আরও অনেক কিছু জানার ইচ্ছে ছিল কিন্তু সময় বলছে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য।
0: আপনাকেও ধন্যবাদ এবং সমস্ত শ্রোতা বন্ধুদের ধন্যবাদ, নমস্কার।
1: শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে সুস্বাস্থ্য
2: আকাশবাণী সে সমাচার সন্ধ্যা কে সাথ মে প্রিয়াঙ্কা অরোড়া। मुख्य समाचार। प्रधानमंत्री नरेंद्र मोदी फ्रांस के एविया में G7 शिखर सम्मेलन में भाग ले रहे हैं। वे आज रात कनाडा तथा ब्रिटेन के प्रधानमंत्री और संयुक्त अरब अमीरात के राष्ट्रपति के साथ द्विपक्षीय बैठकें भी करेंगे। कल अमेरिका के राष्ट्रपति से मुलाकात होगी। कृषि मंत्री शिवराज सिंह चौहान ने चालू खरीफ सीजन की तैयारियों की समीक्षा के लिए उच्च स्तरीय बैठक की। पश्चिम बंगाल के मुख्यमंत्री शुभेंदु अधिकारी ने ईस्टर्न फ्रंटियर राइफल्स के पुनरुद्धार और 1,000 से अधिक गोरखा युवाओं की भर्ती की घोषणा की। भारत और जापान ने ग्रीन हाउस गैस उत्सर्जन में कमी और सतत विकास पहलों पर सहयोग बढ़ाने के लिए पेरिस समझौते के अंतर्गत संयुक्त क्रेडिटिंग तंत्र के लिए नियम अपनाए। ईरान ने कहा अमरीका के साथ युद्ध विराम समझौते के लिए इसराइल को लेबनान से पीछे हटना होगा। उत्तर भारत में कल बिजली

ভোরের গন্ধ পাচ্ছি। এখানে ভোর মানে দেয়ারির দুধের গাড়ির সাদা, মানে আকাশদ্বীপ অ্যাপার্টমেন্টের সাততলার কাঁচের জানলাগুলোর প্রথম চকচক, মানে সুপার মার্কেটের গিলে করা বন্ধ দরজার পাশে শুয়ে থাকা কুকুরের ওপর হামলে পড়া হ্যালোজেনের ক্রমশ ফিকে হয়ে যাওয়া। এই সব কিছুর আগে কাঠের পার্টিশনের ওপাশের জানলা দিয়ে আসা ভোর পার্টিশনের তলার রেখা ফাঁকে ছুঁয়ে পড়ে। কিন্তু আজ তো কোনো ভোরের রেখা নেই।

তাহলে আকাশে মেঘ, ট্রানজিস্টারটা নিয়ে বরং ছাদে যাই। ওহো, চাবি তো আবার কেয়ারটেকারের কাছে, তার তো এখনো ঘুমই ভাঙেনি। সিঁড়িতেই বসি তবে, ছাতের বন্ধ দরজার ওপারে মল্লার মাখা হাওয়া, একটা বৃষ্টি ভেজা সকাল রয়েছে, কিন্তু এই মুহূর্তে সেই সকালে পা দেওয়ার কোনো উপায় নেই। দেখি ট্রান্সমিটার চালু হয়েছে নাকি। এই তো টোন পাচ্ছি, এইবার বাজবে সিগনেচার টিউন।

0: প্রকৃত সকাল বেজে উঠল, রোজই দারুণ লাগে সিগনেচার টিউনটা। হাতে দুধের ক্যান আর কাঁধের ব্যাগে ছোট ট্রানজিস্টারটা নিয়ে অন্যান্য দিন এর আগেই বেরিয়ে যেতে হয়, ব্যাগের ভেতর থেকে ভোর বেজে উঠে। আজ বৃষ্টিটা
1: আকাশবাণী কলকাতা, আজ শনিবার 26শে শ্রাবণ 1917 শতাব্দ।
0: দেবেশের গলা। কি রে দেবেশ, কেমন আছিস রে? মেয়ের বিয়ে দিলি শুনলাম, নেমন্তন্ন করলি না তো? কতদিন তোদের সঙ্গে কাজ করেছি, ভুলে গেলি পরিদাকে? তা হ্যাঁ রে, তোকে তো সকালবেলা পাই না বড়, খুব নাইট ডিউটি করছিস বুঝি, বাড়িতে ঝগড়া টগড়া বাঁধাসনি তো? আরে সেদিন বুঁচকির গান শুনলুম, বেশ রেগেছে গলাটা। তা একদিন আয় না, তোকে তো আবার রাত্রি ছাড়া পাবো না। ক্যাটারাক্ট অপারেশনের পরে আমি আবার

কলকাতা খ সুবদ্ধ সঙ্গীত হচ্ছে। কে গাইছে? কিরানা ঘরানা, বেশ লাগছে। বন্ধু দরজার ওপারের বৃষ্টির আদর বয়ে আনছে এই সুর। আচ্ছা, এটা কি কোনো মালা?

0: আজকের এই ভরা বাদল দিনে আমরা এতক্ষণ মিয়া কি মালহার্থ শুনলাম পণ্ডিত ভীমসেন যোশীর কণ্ঠে।
1: বাহ, এখনো কান তাহলে ঠিক আছে, কিন্তু অ্যানাউন্সমেন্টের নতুন গলা মনে হলো একদম ফ্রেশ। ক্যাজুয়াল নাকি নতুন লোক নিল? হ্যাঁ গো, তোমাকে নতুন মনে হচ্ছে? বেশ, অ্যানাউন্সমেন্ট করছিলে, যা হোক কিছু মনে করো না, নতুন চাকরি পেলে?
0: হ্যাঁ,
1: বাহ, খুশি হলুম। আমার নাম পরিতোষ গুহ, বুঝলে?
0: ও, আপনি পরিতোষ গুহ?
1: হ্যাঁ,
0: ভেটারেন ডিউটি অফিসার ছিলেন, 34 বছর চাকরি করেছেন রেডিওতে। আপনার কত গল্প শুনেছি, 4 বছর হলো রিটায়ার করেছেন। স্টুডিওকে আপনি বলতেন মন্দির। আমরা শুনেছি আপনি প্রোগ্রামের সঙ্গে সামঞ্জস্য রেখে খুঁটিয়ে খুঁটিয়ে ইনস্ট্রুমেন্টাল ফিলার বাজতেন। একবার রবীন্দ্রসঙ্গীতের পর গিটারে সাত ভাই চম্পা জাগরে হচ্ছিল, শুনে আপনি অন্য একটা ফিলার নিয়ে ছুটে যেতে গিয়ে পড়ে গিয়ে পা ভেঙেছিলেন।

0: আপনাকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল। এক্সরে টেবিলে ওঠানোর মুহূর্তে ঘড়িতে চোখ পড়েছিল আপনার। আপনি নাকি চিৎকার করে ডাক্তারবাবুকে বলেছিলেন,
1: ডাক্তারবাবু আপনার পায়ে পড়ি, আমাকে এক্ষুনি একটা ফোন করার ব্যবস্থা করে দিন, 8:30 সময় একটা গ্রামোফোন রেকর্ড বাজবে, ওটা সেকেন্ড কার্ডটা যে ডিফেক্টিভ ট্র্যাক ব্যাক করতে পারে। ডাক্তারবাবু ফোনটা ভীষণ জরুরি, তাড়াহুড়োয় হাসপাতালে চলে এসেছি, অ্যানাউন্সারকে বলা হয়নি।
2: অ্যানাউন্সার ছেলেটির নাম জানতে ইচ্ছে করছে। বাপাইদের ঘর থেকে একটা ফোন করতে পারলে ভালো হতো, কিন্তু ওরা তো এখনো ওঠেনি। অনুভাকে ওঠানো দরকার। মেঘের অন্ধকার আর বৃষ্টির ঠান্ডা ওকে ঘুম পাড়িয়ে রেখেছে।
3: হ্যাঁ গো, দোর খোলো। আরে বাজার যাব, টাকা নেব, শুনছ?
2: ছোট্ট ফ্ল্যাটের লিভিং রুমে কাঠের পার্টিশানের একধারে অনু আর মেয়ে মনু, আর একধারে আমি। আমার ভাগে একটা জানলাও পড়েনি যে আকাশ দেখব। এক শয্যায় শয়ন থাকলে অনুর গায়ে ঠেলা দিয়ে বলতুম,
4: ওঠো, বেলা হয়ে গেছে, বাপাই বেরোবে, বোমা এখনো ওঠেনি।
2: অনু লজ্জা পেয়ে বলতো,
4: ই মা,
2: যেন কানন দেবীর গলায় গান বেজে উঠত। কেন যামিনী না যেতে জাগালে না, বেলা হলো মরি লাজে।
3: উঠেছ? ও উঠেছ, হ্যাঁ দাও দাও এই ছাতাটা আর দুধের ক্যানটাও দিও।
4: আহ, ভুল গাইছে। দিলীপ কুমার রায় ধনধান্য পুষ্প ভরাই গাইতেন।
2: শ্রোতারা চায় আকাশবাণী থেকে শুদ্ধ গান, শুদ্ধ উচ্চারণ যাবে। লোকগীতি না লোকগীতি, অতুল না অতুল, উদ্যোগ না উদ্যোগ, এ নিয়ে কত বাকবিতণ্ডা করেছি ডিউটি রুমে। অবশ্যই এসব নিয়ে দুশ্চিন্তা না করলে আমার মাইনে পেতে অসুবিধে হবার কথা ছিল না, তবু এসব না করেও পারতুম না।
3: আড়ালে তাই অনেকে হাসাহাসিও করত, অনেক নিকনেমও জুটেছিল। পাকা গুহ, সুনীতি কুমার,
4: মিস্টার নোট, খুব নোট দিতাম তো তখন। ইনস্পাইট অফ মাই প্রিভিয়াস নোট রিগার্ডিং,
2: এই অবধি পড়েই হায়ার অফিসার হয়তো মনে মনে বলতেন, কে হে তুমি হরিদাস পাল। কিন্তু নোট না লিখে উপায় ছিল না।
4: বারবার বলা সত্ত্বেও ওরা ক্যাপিটাল লেটারে অনুষ্ঠানের বিবরণ পাঠাত, আর তাতে অনেক অসুবিধে হতো। একবার তো একটা নাটকের নাম বাবলা কাঁটা, ঘোষক পড়ল বাবলা কান্ত। ওর দোষ নয়, শাসন গাইন আর শ্মশান গাইন, বা সুনন্দ আর সুনন্দা, বানান তো একই, ঘোষক বুঝবে কি করে? কিন্তু এই গানের ব্যাপারটা ফোন করে জানাতেই হবে, ধনধান্যে নয় ধনধান্য।
2: বাপাইদের ঘর থেকে ফোন করতে অস্বস্তি হয়, হয় কপাল কুঁচকে থাকবে, নয় তো হাসবে, নয় তো না, পাবলিক বুথ থেকেই করতে হবে।

অজয় চক্রবর্তী না? জটিলেশ্বরের কথা ও সুরে আহা, মাধুরীর কণ্ঠে সেই গানটা।

0: মনে কি পড়ে সর্বাণী সর্বাণী ক্লার্ক মেয়েটি, না না ছিছি এসব কি ভাবছে, এই মরেছে বাড়ি যাব কি করে, এই যে ঝরঝরো বড়ি সে বাড়ি ধারা। একবার প্রখর বৈশাখে কলকাতা তখন কাতরাচ্ছে, এই ঝরঝরো বরিশে বেজে গিয়েছিল। ছি ছি, আমি নিজে ডিউটিতে ছিলাম সেদিন।
1: এই জামা কাপড় একবারে সব সব করছে গো, জলে ভিজে। কই গো এই দুধের ক্যানটা আর এই বাজারের ব্যাগটা ধরো দেখি।
0: ইস, ট্রানজিস্টারটাও বাবা, এসো মুছু করে দিই। আহা বাছা, শুনু দেখি দেখি আবার ঠিকঠাক কাজ করছে কিনা।
2: আজকের এই বৃষ্টি ভেজা দিনে এবার একটি রবীন্দ্রনাথের গান।
3: ঝরো ঝরো বরিশে বাড়ি ধারা,
0: কি আশ্চর্য, একটু আগেই তো এই গানটার কথা ভাবছিলাম।
3: হায় পথবাসী হায় গতিহীন,
0: কি ব্যাপার, কোন টেলিপ্যাথির খেলা চলছে নাকি? বা কে তুমি, কি নাম তোমার? একটা ফোন করতেই হয়, কিন্তু বাবাই তো ওঠারই না। ওই তো উঠেছে। কিরে বাপাই, অফিস যাবি না?
4: না, একটু বর্ধমান যাব, কাজ আছে।
0: কখন বেরোবি?
4: এই 12টা নাগাদ।
0: 12টা?
4: কেন, ফোন করবে?
0: হ্যাঁ, মানে ওই
4: ব্রডকাস্টিং এর কি খুঁত আবার বার করলে তুমি?
0: না রে, ওসব কিছু নয়, সবসময় কি অফিসে ফোন করি নাকি? এখন ভাবছিলাম তোর মেশোকে একটা ফোন করব, পেসমেকার বসিয়ে এখন কেমন, থাক পরেই করব। কিন্তু হিসেব মতো তো এখন বাংলা টক মানে কথিকা হবার কথা, বদলে বর্ষার গান। টক আর কি আসেনি নাকি টেপ জমা পড়েনি? তাহলে বলে নেওয়া উচিত ছিল নির্ধারিত অনুষ্ঠানের পরিবর্তে। বুঝলে ছেলে, যত ভালো কণ্ঠই হোক এই ব্যাপারগুলো ভুললে চলবে কেন?
2: ভুলিনি তো, আপনি হয়তো অনুষ্ঠানটা প্রথম থেকে শোনেননি, আমি শুরুতেই বলে দিয়েছিলাম।
0: ও তা বেশ বেশ, কিন্তু এই যে বর্ষা টর্ষা বলে গান চালাচ্ছ, শুনতে যদিও ভালোই লাগছে কিন্তু রিস্ক আছে ভায়া এই ধরনের অ্যানাউন্সমেন্টে।
2: রিস্ক? কিসের রিস্ক?
0: ধরো বনগাঁয় কিংবা মুর্শিদাবাদে আজ বৃষ্টি হচ্ছে না?
2: সেই রিস্ক নেই আজ, বৃষ্টি আজ সর্বত্র, ডিপ ডিপ্রেশনের বৃষ্টি। নিম্নচাপের ব্যাপারটা কাগজে স্টোরি হয়েছে, দেখেননি?
0: দেখেছি তো, তার মানে তোমার মাথায় কনসেপশনটা ছিল, তুমি কি জেনে শুনেই?
4: বাবা আবার বিড়বিড় করছো? আচ্ছা তোমার মাথায় কি রেডিও স্টেশন ছাড়া কিচ্ছু নেই? রিটায়ার করে গেছো, পেনশন পাচ্ছ, ব্যাস, কে তোমাকে এইসব সংস্কার করতে বলেছে? আজকাল কি কেউ রেডিও শোনে?
0: না রে, আমি তো কেবল একটু মনিটর করি আর রিপোর্টটা ওদের জাস্ট জানিয়ে দিই।
4: এরকম করো না বাবা, তোমাকে ওরা জাস্ট পাগলা ভাববে। রিটায়ার করার পর মনিটর করতে নেই, করতে হয় না বাবা।
0: কিন্তু এখন একটা অন্য দরকারে ফোন করব।
4: কি দরকার?
0: একটা কনগ্রাচুলেশন জানাতে হবে না, ফর ইজ ভেরি গুড প্রেজেন্টেশন।
4: পরে করো,
0: যদি সকালের শিফটের ছেলেগুলো চলে যায়।
4: ওহ বাবা, শোনো আমার একটা ওই এসটিডি আসার কথা আছে এই সময়। আর আরে ছাতা নিয়ে আবার চললে কোথায় এই বৃষ্টিতে?
0: পাবলিক বুথে। এই তো ছেলে, পিএফ লোন নিয়ে মানুষ করা ছেলে, অথচ আগে সহকর্মীদের সাথেও কত অন্তরঙ্গতা ছিল। কতদিন বৃষ্টিতে অফিসে আটকে গিয়েছি রাত্রে, রাত্রে সে কত গল্প।

0: কত মজা! দাদা ঠাকুরের গল্প, প্রেমেন মিত্তির, লীলা মজুমদার, আঙুরবালা, রেডিওর পুরনো বাড়ি, গাস্টিন প্লেসের গল্প, বীরেন ভদ্রর সেই ভূতটার গল্প, যে কিনা সারা রাত পিয়ানো বাজাত। সর্বাণীও পিয়ানো বাজাতে জানত, ওর বড়লোক মাসির বাড়িতে গিয়ে শিখেছিল। রিটায়ার করার দিন ও ছুটিতে ছিল, তবু এসেছিল ফেয়ারওয়েলের সময়। জোর করে ট্যাক্সি চড়িয়ে বাড়ি পৌঁছে দিয়েছিল।
1: ট্যাক্সিতে চলুন, আমি ভাড়া দেব।
0: তা কেন?
1: চলুন না, রিকোয়েস্ট। এই ট্যাক্সি, আসুন। পরিদোস্তা, এই প্যাকেটে একটা পাঞ্জাবির কাপড় আছে, ভাবছিলাম কিভাবে দেওয়া যায়।
0: আবার এসব কেন?
1: এমনি আপনাকে আমি আপনার ওই সাজেশনটা আমার জীবনকে, মানে আপনি আমায় বাঁচিয়েছেন। আপনাকে অনেক কিছু বলতে ইচ্ছে করে, কিছু দিতেও ভয় করে। ভাবছিলাম আজকের ফেয়ারওয়েল কথাটা বলতেই খারাপ লাগছে আমার। জামাটা বানিয়ে পরবেন কিন্তু?
0: হ্যাঁ, হ্যালো।
2: হ্যালো,
0: আকাশবাণী?
2: আকাশবাণী,
0: ডিউটি রুম
2: বলছি।
0: আমি পরিতোষ গুহ বলছি।
2: কে পরিতোষ গুহ?
0: আমি আমি মানে একজন পুরনো ইয়ে। আপনি কে বলছেন ভাই?
2: আমি ডিউটি অফিসার বলছি।
0: কি নাম ভাই?
2: নাম কি হবে, আপনার দরকারটা কি বলুন।
0: দরকার মানে, আজ একটি নতুন কণ্ঠ শুনলাম তো সকালে, গ্রামোফোন রেকর্ডে বর্ষার গান প্রেজেন্ট করছিল। ছেলেটিকে একবার ডেকে দিন না ভাই।
2: ওকে তো এখন ডাকা যাবে না, স্টুডিওতে আছে।
0: ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওর নামটা কি ভাই?
2: নাম এই ব্যানার্জি দা, ওই স্টুডিওতে যে প্রেজেন্ট করছে ছেলেটা, কি নাম? কি অনি অনির? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনির্বাণ ঘোষ।
0: নতুন?
2: হ্যাঁ, কেন, কোনো খবর দেওয়ার আছে?
0: না না না, ঠিক আছে ঠিক আছে। ডিউটি অফিসারের কি দোষ, ঠিকই তো করেছে। স্টুডিও থেকে কি যখন তখন ডাকা যায়? আমি নিজেও তো এরকমই করতাম। একবার কাজী সব্যসাচী অনুরোধের আসর প্রেজেন্ট করছিলেন, হেমন্ত মুখোপাধ্যায় ফোনে চেয়েছিলেন সব্যসাচীকে। আমি সবিনয়ে বলেছিলাম, এখন নয় হেমন্তদা, বাবুঘাটের বাস, উঠেই পড়ি, ঘুরে আসি রেডিও অফিসটা। আকাশবাণী ভবনের সামনে এত ভিড় কেন? দেখি ভাই, দেখি দেখি দেখি দেখি একটু, মাথা ফেটে ঘিলু বেরিয়ে গেছে গো। ফুটপাত একেবারে রক্তে রক্তারক্তি। আরে সতু না? সতুই তো, সত্যেন মজুমদার, বহু পুরনো গায়ক। কি সাহসী গান ওর সে সময়ের। তোমার শরীরে স্বর্গ এসেছে নেমে, সতুরি লেখা, সতুরি সুর। সতু, তোর কি হলো, কি হলো রে সতু তোর? গাস্টিন প্লেসে এই গানটা যেদিন লাইভ গাইছিল সতু,

সেদিনই জয়েন করেছিলাম আমি। শুধু একা একা তাকিয়ে থাকতিস আকাশবাণী ভবনের দিকে কেন রে? এখন এই বাড়িটার ভেতরের স্টুডিও থেকে গড়িয়ে আসা শীতল বাতাসে

0: আমারে রাখিও মনে মরণের পরে, কি আছে? স্প্যানিশ গিটারের আর ড্রামের ঝিনচাক এখন এফএমের নতুন সম্প্রচারে স্টিরিও হাসির হি হি। অদ্ভুত এক ভাষার গ্রন্থনা, বিক্রি হয়ে যাওয়া টাইম স্লটে ব্যবসা বাক্য। ওখানে সতু নেই, সতুর ধুলো জমা 78 আরপিএম এর রেকর্ড নেই। পুলিশের গাড়ি তুলে নিচ্ছে সতুকে, কয়েক ফোঁটা রক্ত ফুটপাথে শুধু চুপচাপ। তুইও তো চুপচাপ হয়ে গিয়েছিলি সতু, তোর গান নষ্ট হয়ে গিয়েছিল খুব বেশি বিড়ি খাওয়ার জন্য কিনা কে জানে, নডিউল হয়ে গিয়েছিল তোর গলায়, তুই বেসুরো হয়ে গিয়েছিলি সতু, তোকে বি মাইনাস দিতে হয়েছিল, ক্রমশ বাতিল হয়ে গেলি তুই, অথচ গানের জন্য চাকরি বাকরি পর্যন্ত করলি না ঠিক করে। 78 আরপিএম এর কালো রেখায় সব পুরনো এখন, হারানো স্মৃতি। এই যে ভাই, শুনবেন একটু?
1: বলুন।
0: আপনি তো আকাশবাণী স্টাফ,
1: ডিউটি অফিসার, কিছু বলবেন?
0: হ্যাঁ, মানে আপনি কি সত্যেন মজুমদারের নাম শুনেছেন?
1: সত্যেন মজুমদার, সিকিউরিটি অফিসার? না, সে তো সত্যেন মল্লিক।
0: না না, খুব পপুলার গায়ক ছিলেন এক সময়, জানেন না?
1: না না তো, কি হয়েছে?
0: ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আজ আকাশবাণীর সামনে।
1: ও, শুনেছিলাম, একজন লোক স্পট ডেড।
0: সত্যেন মজুমদারের নাম আর গানের লাইন আকাশবাণীর ভেতরে বোবা হয়ে আছে মৃত অক্ষরে। আচ্ছা, পরিতোষ গুহর নাম শুনেছেন কখনো?
1: পরিতোষ কে? সে
0: কে? সে কে? সে ওই যে র্যাকের ওপর ধুলো জমা বাতিল লগবুক, ওই সব বইয়ের খাঁজে খাঁজে পরিতোষ গুহর হাতের লেখা আছে, সই আছে, আনন্দ উত্তেজনা মনোকষ্টের ইতিহাস আছে ফসিল অক্ষরে।
1: আচ্ছা, অ্যাকচুয়ালি আপনি কি চান বলুন তো?
0: না মানে, ওই অনির্বাণ ঘোষ নামে যে নতুন অ্যানাউন্সার ছেলেটি এসেছে, তার সঙ্গে একটু কথা বলতাম।
1: ও তো চলে গেছে।
0: আবার কবে ডিউটি?
1: অপেক্ষা করুন, ডিউটি চারদিকে বলতে হবে।
0: চারদিকে চেনা কেউ নেই, এমনকি দেবেশও, যে বলবে ইনাকে চেনো না, ছি ইনি হচ্ছেন।
2: কবে কবে আছি, কবে কবে আছি।
1: এই কি হচ্ছে, থামতে বলো, ট্র্যাক ব্যাক করছে যে রেকর্ডটা, ছেলেটাকে কবে বলেছিলাম বাতিল করে দাও। আহ, আপনি চেঁচাবেন না, প্লিজ বাইরে যান।

0: লম্বা করিডরের দুপাশের নেমপ্লেটে অচেনা সব নাম, কেউ নেই যে আন্তরিক হেসে বলবে, কেমন আছেন পরিতোষদা? প্রিয় কাঁঠাল চাঁপা গাছটিও যেন চিনতে পারল না। নিচ দিয়ে যাওয়ার সময় পায়ের কাছে একটি ফুল ফেলে দিল, বাতিল ফুল। নিউজ রুম, দেখি এখানে চেনা কাউকে পাই কিনা। বুলেটিন তৈরি হচ্ছে, একজন বলছে আর একজন লিখছে।
1: কৃষ্ণা, কি লিখেছ?
2: হ্যাঁ স্যার, এই রকম লিখলাম। লালবাজার সূত্রে জানা গেছে, আজ সকালে আকাশবাণীর সামনে একজন বৃদ্ধ পথ দুর্ঘটনায় নিহত হয়েছেন। মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
0: শুনুন শুনুন, আমি জানি, ও সত্যেন মজুমদার, বহু পুরনো আর্টিস্ট, গায়ক।
1: আপনি আপনি এখানে কেন?
0: আমি সত্যর পরিচয় মনে করাতে এসেছি।
1: আপনি কি ওর বাড়ির কেউ?
0: না।
1: তাহলে আপনার কথা আমরা নামধাম বলি।

0: কি করে, কারণ রিলায়েবল সোর্স ছাড়া।
1: আমি পরিতোষ গুহ, আমি তো বলছি।
0: কে আপনি?
1: আমি কে? এই অফিসের ইট কাঠ দরজা সবাই জানে, 34 বছর এখানে।
0: ওকে ওকে ওকে, আপনি বরং এই কাগজটা নিন, বাইরে বসে লিখে যান ওর সম্পর্কে। হ্যাঁ, আমরা ক্রস চেক করে নেবার চেষ্টা করব, ঠিক আছে? হ্যাঁ কৃষ্ণা, তারপর কি লিখেছো?
2: হ্যাঁ স্যার,
1: সত্যু সত্যেন মজুমদার। না, ছিঁড়ে ফেলি, স্পষ্ট করে লিখতে হবে, সত্যেন মজুমদার, সত্যেন মজুমদার, সত্যেন সত্যেন, আমরা সবাই সত্যেন হয়ে গেছি, পরিচয়হীন এক একটা নাম, সত্যেন। আমি আমি পরিতোষ, পরিতোষ গুহ, জন্ম 1934, ফার্স্ট ডিভিশনে ম্যাট্রিক পাস করিয়া আমি পরিতোষ, পরিতোষ গুহ, 34 বছর আকাশবাণীতে ডিউটি রুমে, আমি পরিতোষ, পরিতোষ গুহ।

0: বাতিল রেকর্ড নাটকটি এখানেই শেষ হল। কাহিনী স্বপ্নময় চক্রবর্তী, বেতার নাট্যরূপ নিবেদিতা সেন, অভিনয়ে অ্যানাউন্সার উজ্জ্বল ভট্টাচার্য, বাপাই সুদীপ্ত ঘোষ, সর্বাণী সুপ্রীতি চৌধুরী, ডিউটি অফিসার মানস প্রতিম দাস, নিউজ রিডার কৃষ্ণা রায়, নিউজ এডিটর প্রণব কুমার চট্টোপাধ্যায় ও পরিতোষ সৌমিত্র বন্দ্যোপাধ্যায়, আবহ রফিউদ্দিন। বাতিল রেকর্ড নাটকটি প্রযোজনা করেছেন ডক্টর দীপক চন্দ্র পোদ্দার।
1: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।
2: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্সের অ্যাভিয়ন শহরে আজ G7 শিখর সম্মেলনে উচ্চ পর্যায়ের আলোচনা সভায় যোগ দেন। বিশ্ব স্বাস্থ্য এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা আরও মজবুত করার লক্ষ্যে G7 গোষ্ঠীভুক্ত দেশগুলি বেশ কিছু উদ্যোগের কথা ঘোষণা করেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার 4.5 বছর পর মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগী দেশগুলি ইউক্রেন যুদ্ধ নিরসনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিন্তাভাবনা করতে বলেছে। নিট UG পরীক্ষার আগে পরীক্ষার্থী এবং অভিভাবকদের প্রতারকদের ব্যাপারে সতর্ক করেছে NTA। ঐতিহাসিক ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসে খুব শীঘ্রই 1000-এরও বেশি গোর্খা যুবককে নিয়োগ করা হবে বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন। GTA বিরুদ্ধে দুর্নীতির যাবতীয় অভিযোগের যথাযথ তদন্তের আশ্বাস মুখ্যমন্ত্রীর। বিশ্বকাপ ফুটবলে আজ ফ্রান্স সেনেগালের বিরুদ্ধে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু করছে। আগামীকাল গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্সের অ্যাভিয়ন শহরে G7 শিখর সম্মেলনে এক উচ্চ পর্যায়ের আলোচনা সভায় যোগ দেন। এই সভার থিম ফর্জিং নিউ পার্টনারশিপস অ্যান্ড রিবিল্ডিং ইন্টারন্যাশনাল সলিটারি। এই আলোচনায়

G7 গোষ্ঠীভুক্ত দেশগুলির নেতৃবৃন্দ, অংশীদারী দেশ এবং বিশ্ব ব্যাংক ও আফ্রিকি উন্নয়ন ব্যাংকের প্রতিনিধিরা যোগ দিয়েছেন। ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো G7 গোষ্ঠীভুক্ত দেশগুলির প্রধানমন্ত্রী এবং নেতাদের স্বাগত জানানোর পর এই আলোচনা শুরু হয়। অন্যান্য বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে তোলা একটি গ্রুপ ফটো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারত এবং G7 গোষ্ঠীভুক্ত দেশগুলি একযোগে উন্নততর, সমৃদ্ধ ও স্থিতিশীল বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে কাজ করবে। এর আগে G7 শিখর সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের সফরে আজ ফ্রান্সের অ্যাভিয়ন শহরে পৌঁছান। গতকালই এই শিখর সম্মেলন শুরু হয়েছে। ভারতের কাছে এবারের শিখর সম্মেলন কৌশলগত দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী এবারের এই মঞ্চে উন্নয়নশীল বিশ্বের কণ্ঠস্বর এবং উদ্বেগ তুলে ধরবেন বলে মনে করা হচ্ছে। ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো আজ সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে নরেন্দ্র মোদীকে স্বাগত জানান। বিশ্ব স্বাস্থ্য এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা আরও মজবুত করার লক্ষ্যে G7 গোষ্ঠীভুক্ত দেশগুলি বেশ কিছু উদ্যোগের কথা ঘোষণা করেছে। গণপ্রজাতান্ত্রিক কঙ্গো এবং উগান্ডায় নতুনভাবে উদ্ভূত ইবোলা পরিস্থিতির প্রেক্ষিতে G7 নেতৃবৃন্দ সুসমন্বিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন। সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি, জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানো সহ একাধিক বিষয়ে ভারত, মিশর, কেনিয়া এবং দক্ষিণ কোরিয়া সহমত হয়েছে। ইবোলার বর্তমান স্ট্রেনের মোকাবিলায় ভ্যাকসিন তৈরি এবং যথাযথ চিকিৎসার ব্যাপারে পর্যাপ্ত সহায়তারও প্রতিশ্রুতি দিয়েছেন নেতারা। ক্যান্সারের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিরোধ আরও ত্বরান্বিত করতে G7 দেশগুলি প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার 4.5 বছর পর মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগী দেশগুলি ইউক্রেন যুদ্ধ নিরসনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিন্তাভাবনা করতে বলেছে। ফ্রান্সের অ্যাভিয়নে G7 শিখর সম্মেলনে উদ্যোক্তা দেশ ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, তিনি চান ট্রাম্প ইউক্রেনকে সাহায্য চালিয়ে যাক এবং একটি শান্তি চুক্তি স্বাক্ষর করার জন্য রাশিয়ার ওপর চাপ বৃদ্ধি করুক। প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনকে সাহায্য কমিয়ে দেওয়ার পর ফ্রান্স এবং তার ইউরোপীয় বন্ধু দেশগুলি এখন সেই দেশকে সৈন্য এবং আর্থিক সহায়তা দিচ্ছে। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি আজ সকালে G7 নেতাদের সঙ্গে বৈঠক করেন। 1 ঘন্টা 15 মিনিটের জন্য নেতারা মিলিত হন। উল্লেখ্য, প্রায় 3.5 মাস ধরে চলা ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ শেষ হওয়া সংক্রান্ত ট্রাম্পের ঘোষণার পরেই ইউক্রেনের বিষয়টি গুরুত্ব পায়। সুইজারল্যান্ডের বিদেশমন্ত্রী আজ জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে আগামী শুক্রবার একটি চুক্তি স্বাক্ষরিত হবে। লুজান শহরের একটি রিসর্টে উভয় দেশের আধিকারিকদের উপস্থিতিতে একটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর হবে। সুইজারল্যান্ডের মন্ত্রিসভা এ ব্যাপারে উভয় দেশের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে। ইরান আজ বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার জন্য ইসরায়েলকেও লেবানন থেকে সৈন্য প্রত্যাহার করতে হবে। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘাচি বলেন, ইরান ও আমেরিকার মধ্যে যে সমঝোতা হয়েছে তা দক্ষিণ লেবাননে ইসরায়েলের লাগাতার আক্রমণের ফলে লঙ্ঘিত হচ্ছে। লেবানন চূড়ান্ত চুক্তির অংশ কিনা আমেরিকা তা স্পষ্ট করেনি। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গতকাল এই চুক্তিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত বলে বর্ণনা করে জানিয়েছেন, ইসরায়েলের নিজস্ব অগ্রাধিকার বিষয় রয়েছে এবং যতক্ষণ পর্যন্ত প্রয়োজন হবে লেবাননে তারা বাফার জোন রাখবে। ডাক্তারিতে স্নাতক স্তরে ভর্তির প্রবেশিকা নিট ইউজি পরীক্ষার আগে অভিভাবক এবং পরীক্ষার্থীদের প্রতারকদের থেকে সাবধান থাকার ব্যাপারে সতর্ক করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA। সামাজিক মাধ্যমে এক পোস্টে NTA জানিয়েছে, টেলিগ্রামে বেশ কিছু চ্যানেল আসন্ন পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার পরিবর্তে 14,000 থেকে 25,000 টাকা দাবি করছে। এই পরীক্ষার প্রশ্নপত্র কোনোভাবেই ফাঁস হয়নি। এই চ্যানেলগুলির প্ররোচনায় পা না দেওয়ারও আর্জি জানিয়েছে NTA। NTA ডিরেক্টর জেনারেল অভিষেক সিং সাংবাদিকদের জানিয়েছেন, প্রত্যেকটি প্রশ্নপত্র সুরক্ষিত রয়েছে, সুষ্ঠুভাবে পরীক্ষা পর্ব সম্পন্ন করতে তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি জানান। এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি আজ মুম্বাই, খান্ডালা এবং নতুন দিল্লির 17টি জায়গায় তল্লাশি চালিয়েছে। অর্থবর্ষ 2016-17 এবং 2017-18 ইয়েস ব্যাংকে ঋণ সংক্রান্ত বিষয়ে জালিয়াতির অভিযোগ দায়েরের প্রেক্ষিতে এই তল্লাশি চলে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। ঐতিহাসিক ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসে খুব শীঘ্রই 1,000-এরও বেশি গোর্খা যুবককে নিয়োগ করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন। দার্জিলিংয়ে তাকে স্বাগত জানাতে কার্সিয়াংয়ে আয়োজিত এক জনসভায় মুখ্যমন্ত্রী দেশমাতৃকার সুরক্ষায় গোর্খা সেনার আত্মত্যাগ ও বীরত্বের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি অভিযোগ করেন, পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসের নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে দিয়েছিল। ঐতিহাসিক এই বাহিনীর ব্যাটালিয়নের সংখ্যা 2টি করা হয়েছিল। রাজ্য পুলিশ

0: বাহিনীতে খুব শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। সেখানে গোর্খা যুবকদের জন্য বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে মুখ্যমন্ত্রী জানান। জনসভায় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন ও পার্বত্য বিষয়ক মন্ত্রী নিশীথ প্রামাণিক এবং প্রতিমন্ত্রী বিশাল লামা, রাজ্যসভার সাংসদ হর্ষবর্ধন শ্রৃঙ্গলা, দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা প্রমুখ। পাহাড়ে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন জিটিএর বিরুদ্ধে দুর্নীতির যাবতীয় অভিযোগের যথাযথ তদন্ত হবে বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফের জানিয়েছেন। দায়িত্বভার গ্রহণের পর এই প্রথম পাহাড় সফরে কার্শিয়াংয়ে আজ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে এক জনসভায় মুখ্যমন্ত্রী বলেন, দুর্নীতি এবং অপরাধ প্রমাণিত হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। সাংবিধানিক পরিকাঠামোর মধ্যেই দার্জিলিং পাহাড়ে গোর্খা সম্প্রদায়ের দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে বলেও তিনি আশ্বাস দেন।
1: 24-25 फाइनेंशियल ईयर में 180 करोड़ रुपया पिछले सरकार दिया, लेकिन उसमें काम तो कुछ नहीं हुआ, भ्रष्टाचार ज्यादा हुआ। इस बार हम लोग ने पहाड़ का एलोकेशन डबल से भी दिगुना से भी ज्यादा करने के लिए कमिटेड है। जीटीए मेंटेन रोड सरकार बना रहा है।
0: পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর প্রথম বিধানসভা অধিবেশন বসতে চলেছে আগামী 18 জুন। অধিবেশন শুরুর আগে আজ প্রথামাফিক অধ্যক্ষ সতীন্দ্র বসুর নেতৃত্বে সর্বদলীয় বৈঠক এবং কার্য উপদেষ্টা কমিটির বৈঠক বসে। বৈঠকে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী ব্লকের সদস্যরা ছাড়াও আইএসএফ, সিপিআইএম, কংগ্রেস, আম জনতা উন্নয়ন পার্টির নির্বাচিত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। হেমন্ত মুখোপাধ্যায় গানের জগতে এক কালজয়ী চিরকালীন নাম। গানের সর্বক্ষেত্রেই ছিল তাঁর অবাধ বিচরণ। তাঁর সুরের রেশ ছড়িয়ে পড়েছে এক প্রজন্ম থেকে প্রজন্মান্তরে।

রবীন্দ্রসঙ্গীত, রজনীকান্ত ও অতুলপ্রসাদের গান, গণসঙ্গীত সবেতেই আমরা খুঁজে পাই অনন্য হেমন্তকে। গায়ক হিসাবে তিনি বেশি প্রতিভাবান নাকি সুরকার হিসেবে তাঁর খ্যাতি বেশি, এ নিয়েও এককালে তর্ক চালাতেন সঙ্গীতানুরাগীরা। বাংলা ছবির পাশাপাশি হিন্দি ছায়াছবিতেও প্লেব্যাক শিল্পী হিসেবে তিনি রেখে গেছেন তাঁর উজ্জ্বল স্বাক্ষর। হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিনে 106তম জন্মবার্ষিকীতে রইল আমাদের শ্রদ্ধার্ঘ্য।

0: এবার বিশ্বকাপের খবর। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ গতবারের রানার্স ফ্রান্স সেনেগালের বিরুদ্ধে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু করবে। ইস্ট রাদারফোর্ডে খেলা শুরু হবে রাত 12:30। আগামীকাল ফুটবল বিশ্বকাপে 4টি খেলা, তার মধ্যে রয়েছে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু করবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্সের অ্যাভিয়ন শহরে আজ G7 শিখর সম্মেলনে উচ্চ পর্যায়ের আলোচনা সভায় যোগ দেন। নিট ইউজি পরীক্ষার আগে পরীক্ষার্থী এবং অভিভাবকদের প্রতারকদের ব্যাপারে সতর্ক করেছে NTA। বিশ্বকাপ ফুটবলে আগামীকাল গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে। খবর পড়া আজকের মতো শেষ হলো।
1: আকাশবাণী আগরতলা, এবারে জানিয়ে দিচ্ছি কাজের খবর। সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে অ্যাপ্রেন্টিস হিসেবে কিছু শূন্য পদে লোক নিয়োগ করছে। পদের নাম অ্যাক্ট অ্যাপ্রেন্টিস। মোট শূন্য পদ 1,079টি। কর্মস্থল নাগপুর ডিভিশন এবং মতিবাগ ওয়ার্কশপ। আবেদনের শেষ তারিখ আগামী 18 জুন 2026 ইংরেজি। যোগ্যতা 50% নম্বর সহ মাধ্যমিক পাস। বয়সসীমা 15-24 বছর বয়স। সংরক্ষিত শ্রেণীর জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় রয়েছে। মাধ্যমিক এবং ITI নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট, লিখিত পরীক্ষা।

এসব কিছুই নেই, স্টাইপেন্ড দেওয়া হবে। আবেদন করতে হলে http://sccr.indianrailways.gov.in এই ওয়েবসাইট দেখে নিতে পারেন। রয়েছে আরও একটি বিজ্ঞপ্তি। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন কিছু পদের জন্য দরখাস্ত আহ্বান করেছে। দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ আগামী 3রা জুলাই 2026 ইংরেজি। বিস্তারিত জানতে ইউপিএসসির ওয়েবসাইট অর্থাৎ https://upsconline.nic.in/ora এই ওয়েবসাইটে বিস্তারিত জানতে পারেন। জানিয়ে দিলাম কাজের খবর আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। সকাল 6:10 সুভাষিত অনুষ্ঠানে শুনবেন ভূদেব মুখোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। সকাল 6:15 অঞ্জলি অনুষ্ঠানে শুনবেন ভক্তিমূলক গান শিল্পী মহেশ রঞ্জন সোম। ককবরক অনুষ্ঠান হয় এমনি খুরাং সকাল 6:25। সকাল 7:05 রবিকিরণ অনুষ্ঠানে শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়। অভিজ্ঞাপন সকাল 7:45। সকাল 8:40 যুবাদের জন্য অনুষ্ঠান যুববাণী। রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে সকাল 9:30। সকাল 10:00 রয়েছে হিন্দি ছবির গান। বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান সকাল 10:30। সকাল 11:00 শুনবেন বাংলা ছায়াছবির গান। বেলা 12:00 শুনবেন ককবরক অনুষ্ঠান লীলা মানেজারা। লোকগীতি শুনবেন স্বাগতদের কণ্ঠে বেলা 1:40। বেলা 1:50 রাগ প্রধান গানের শিল্পী শচীন দেব বর্মন। বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। সন্ধ্যে 6:05 রয়েছে শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠান ঘর গৃহস্থির আসর সন্ধ্যে 6:30। ককবরক অনুষ্ঠান শুনবেন সন্ধ্যা 7:00। রাত 8:05 রয়েছে ক্রীড়া প্রসঙ্গ। রাত 8:30 আধুনিক গানের শিল্পী সুবীর সেন। রাত 9:00 রয়েছে নজরুল গীতি শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়। বিভিন্ন শিল্পী কণ্ঠে শুনবেন রবীন্দ্রসঙ্গীত রাত 9:30। রাত 10:15 আধুনিক গানের শিল্পী ইন্দ্রনীল সেন। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। আকাশবাণী আগরতলা এবারে জানিয়ে দিচ্ছি আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকায় আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো যাচ্ছে যে আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে, বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টায় তাপমাত্রা সর্বোচ্চ 33 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকবে। আগরতলা বিমানবন্দরস্থিত আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী আজকের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 33.2 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 25.4 ডিগ্রি সেন্টিগ্রেড পরিলক্ষিত হয়। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 95%, সর্বনিম্ন 65%। রয়েছে বিশেষ সতর্কতা, রাজ্যের কোনো কোনো জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতও হতে পারে। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আমাদের আজকের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। আগামীকালের প্রথম অধিবেশন শুরু হবে সকাল 5:50 236.4 মিটারে অর্থাৎ 1269 কিলোহার্জে। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:32 হয়ে 2 সেকেন্ড।